আকাশবাণী আগরতলা, আজ বুধবার 10-ই আষাঢ় 1948 শকাব্দ, 16-ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একই সঙ্গে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আকাশবাণী আগরতলার পেজে আপনারা শুনতে পারেন আমাদের সরাসরি বিভিন্ন অনুষ্ঠান। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:56 হয়ে 3 সেকেন্ড।

0: minority educational institutions in the state will be governed under a new framework. From July 1st, the Uttarakhand Madarsa Education Board, the Uttarakhand Madarsa Education Board Act 2016, and the Uttarakhand Non-Government Arabic and Persian Madarsa Recognition Rules 2019 will cease to have effect. The state government has introduced a new system under the Uttarakhand Minority Educational Institutions Act. Under the new framework, the Uttarakhand State Minority Education Authority will be responsible for granting recognition to minority educational institutions, monitoring their functioning and ensuring academic quality. The new system will cover educational institutions of the Muslim, Sikh, Jain, Christian, Buddhist and Parsi communities. Centre has revised the export levy rates on petrol, diesel and aviation turbine fuel for the fortnight starting today. According to a notification issued by the Ministry of Finance, under the revised rates, the export levy on petrol has been fixed at 4 rupees per litre. In football, Kylian Mbappe further enhanced his FIFA World Cup legacy to lead France to a comfortable win against Sweden in the round of 32 clash. France defeated Sweden 3-0 at New York's New Jersey Stadium this morning to storm into round of 16. India's men's cricket team will begin their five-match 2020 international series against hosts England today. The opening match will be played at the Riverside Ground in Chesterley Street starting at 10 p.m. Indian time. The second T20 international will be played on Saturday in Manchester. The third T20 international is scheduled for 7 July in Nottingham, followed by the fourth T20I on 9 July in Bristol. The fifth and final T20 international will be played on 11th of July in Southampton. Visitors India head into the series after disappointing 0-2 2020 international series defeat to Ireland, their first bilateral 2020 series loss in several years. And that is the end of this news bulletin.
1: Akash Bani Agartala ekhon shubhashito onushthane shunben স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
2: সমগ্র জগৎ সুখ ও আরামের উপাসক, যাহা দুঃখকর তাহার উপাসনা করিতে খুব অল্প লোকেই সাহস করে। সুখ ও দুঃখ উভয়কে অতিক্রম করাই মুক্তির ভাব। মানুষ এই দ্বার অতিক্রম না করিলে মুক্ত হইতে পারে না। আমাদের সকলকেই এগুলির সম্মুখীন হইতে হইবে। আমরা ঈশ্বরের উপাসনা করিতে চেষ্টা করি, কিন্তু আমাদের দেহ, প্রকৃতি, ভগবানও আমাদের মধ্যে আসিয়া আমাদের দৃষ্টিকে অন্ধ করিয়াছে। আমাদিগকে বজ্রের মধ্যে, লজ্জা, দুঃখ, দুর্বিপাক ও পাপতাপের মধ্যে তাহাকে উপাসনা করিতে ও ভালোবাসিতে শিখিতে হইবে। সমগ্র জগৎ পুণ্যের ঈশ্বরকে চিরকাল প্রচার করিয়া আসিতেছে। আমি একাধারে পুণ্য ও পাপের ঈশ্বরকে প্রচার করি। যদি সাহস থাকে, এই ঈশ্বরকে গ্রহণ করো, এই ঈশ্বরই মুক্তির একমাত্র পথ, তবেই সেই একত্বরূপ চরম সত্যে উপনীত হইতে পারিবে। তবেই একজন অপর অপেক্ষা বড় এই ধারণা নষ্ট হইবে। যতই আমরা এই মুক্তির নিয়মের সন্নিহিত হই, ততই আমরা ঈশ্বরে শরণাগত হই, ততই আমাদের দুঃখ কষ্ট চলিয়া যায়। তখন আমরা আর নরকের দ্বার হইতে স্বর্গের দ্বারকে পৃথকভাবে দেখিব না। মানুষে মানুষে ভেদ বুদ্ধি করিয়া বলিব না, আমি জগতের যে কোনো প্রাণী হইতে শ্রেষ্ঠ। যতদিন আমরা সেই প্রভু ব্যতীত জগতে আর কাহাকেও না দেখি, ততদিন এই সব দুঃখ কষ্ট আমাদিগকে ঘিরিয়া থাকিবে এবং আমরা এই সকল ভেদ দেখিব। কারণ সেই ভগবানেই, সেই আত্মাতেই আমরা সকলে অভিন্ন। আর যতদিন না আমরা ঈশ্বরকে সর্বত্র দেখিতেছি, ততদিন এই একাত্মানুভূতি হইবে না। একই বৃক্ষে সুন্দর পক্ষযুক্ত নিত্য শাখার স্বরূপ দুইটি পক্ষী রহিয়াছে। তাহাদের মধ্যে একটি বৃক্ষের অগ্রভাগে, অপরটি নিম্নে। নিচের সুন্দর পক্ষীটি বৃক্ষের স্বাদু ও কটু ফলগুলি ভক্ষণ করিতেছে। একবার একটি স্বাদু, পরমুহূর্তে আবার কটু ফল ভক্ষণ করিতেছে। যে মুহূর্তে পক্ষীটি কটু ফল খাইল তাহার দুঃখ হইল, কিয়ৎক্ষণ পরে আরেকটি ফল খাইল এবং তাহাও যখন কটু লাগিল, তখন সে উপরের দিকে চাহিয়া দেখিল অপর পক্ষীটি সাধু বা কটু কোনো ফলই খাইতেছে না, নিজ মহিমায় মগ্ন হইয়া স্থির ধীরভাবে বসিয়া আছে। তারপর বেচারা নিচের পাখিটি সব ভুলিয়া আবার সাধু ও কটু ফলগুলি খাইতে লাগিল। অবশেষে অতিশয় কটু একটি ফল খাইল। কিছুক্ষণ থামিয়া

0: আর সেই উপরের মহিমাময় পক্ষীটির দিকে চাহিয়া দেখিল। অবশেষে ওই উপরের পক্ষীটির দিকে অগ্রসর হইয়া সে যখন তাহার খুব সন্নিহিত হইল, তখন সেই উপরের পক্ষীর অঙ্গজ্যোতি আসিয়া তাহার অঙ্গে লাগিল ও তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে তখন দেখিল সে নিজেই উপরের পক্ষীতে রূপায়িত হইয়া গিয়াছে। সে শান্ত, মহিমময় ও মুক্ত হইয়া গিয়াছে এবং দেখিল বৃক্ষে বরাবর একটি পক্ষী রইয়াছে, নিচের পক্ষীটি উপরের পক্ষীটির ছায়া মাত্র। অতএব আমরা প্রকৃতপক্ষে ঈশ্বর হইতে অভিন্ন, কিন্তু যেমন এক সূর্য লক্ষ শিশির বিন্দুতে প্রতিবিম্বিত হইয়া লক্ষ লক্ষ ক্ষুদ্র সূর্যরূপে প্রতীত হয়, তেমনি ঈশ্বরও বহু জীবাত্মারূপে প্রতিভাত হন। যদি আমরা আমাদের প্রকৃত ব্রহ্মস্বরূপের সহিত অভিন্ন হইতে চাই, তবে প্রতিবিম্ব দূর হওয়া আবশ্যক। এই বিশ্ব প্রপঞ্চ কখনো আমাদের তৃপ্তির সীমা হইতে পারে না। সেই জন্যই কৃপণ অর্থের উপর অর্থ সঞ্চয় করিতে থাকে, দস্যু অপহরণ করে, পাপী পাপাচরণ করে। তোমরা দর্শন শাস্ত্র শিক্ষা করো, সকলেরই এক উদ্দেশ্য, এই মুক্তি লাভ করা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা সকলেই পূর্ণতা লাভের চেষ্টা করিতেছি, প্রত্যেকেই এই পূর্ণতা লাভ করিবে।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

ভক্তিমূলক গান শুনলেন অঞ্জলি অনুষ্ঠানে। সর্বশেষ শিল্পী ছিলেন পণ্ডিত যশরাজ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কক্বরক অনুষ্ঠান হায়ংনি খরাং।

0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাকু চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং তিনি স্রাংশাল তালুং তালনি শালচি চিবিরা থামচিবা তিপ্রা বিশি জুলাই তালনি শালসা শালমারি নৈ সাই নৈ চিদক ইংরেজি বিশি অপান্ডা আওয়াই খ্লাইজাকি দ মিটার নৈরা থামচি দক ফুটাব্রী এবার সা সাই নৈরা দক চিচুকু কিরোহার্চ আবনকারী ব সারাসা পয়েন্ট দক মেগাহার্চ বান্দা আওয়াই খ্লাইজাকি দে শালবুরমনি হাইন তিনি ব হাইন হাই কক কাহামনি বিশিংতিন চিনি অপান্ডান চেঙ্গান জেসা সামুং চেংনা সুকাং সাক সাকন কাইথাম সুমুং সুন্দি আং তামুঙ্গি অ সামুং খাইতং আবনি মানমুং তামো ং ন তেই আং অবনতি হামুই থাংমান এবার খেবা মানিয়া অসুমুং রকনি কিফিলমুং মানখৈন সামুং ন চেংদি গোপাল বরকনি ন কাহাম অঙ্গ জে কাক খাইয়ে সামুং ন তাঙ্গ তেই যাই যাই খে তিয়ার খাই নাহারো চেংমুং কিরিয়াউই সামুং খাই থাংনা নাংনাই জে বরক অং তং জরান তুই খাপেং জাকিয়া তেই থিনাংন তুই বেলাই ওয়ানা জাগ বিনি লাংমাও হামক্রাই ফাইগলাক নাংমানি সাই বেলাই গোবাং কাহাম এবা সিদা অংমা চায়া তামনে হিনবা কেপলেং বুফং রকন গোবাং কুক সুকাং তানজাকুগু রং বরক রকনি যতনি সাই কাহাম বায়াব খরকসা রং কং বরক বেবাক থায়ন বরম মানু রং নাইথক তাই শিকলা ফান্নব মেচেনি মানু অক কাহাম রক জি

0: নি খানা লাইখা আচানক সালামানি কক্ন কক বড় পাই
1: ফারিতাবু খালায় লাইথং বিশ্বরক তিনি তিসাল তাম তাম পাতি থাকা লাইবমা কিসা ফিলি নাইলেন উফিল নাইলেন অক্লক বোখাগ 1862 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভারতনি কচামকু হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পান্ডাতে সামং তাঙনি সেঙ্গো 1882 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন মঙ্গনাং সাক নাইকরং ডাক্তার ইয়কমা সভা খাইনাই তে পশ্চিমবঙ্গনি উলসা মন্ত্রীকরা ডাক্তার বিধানচন্দ্র রায় আসায়ো 1962 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন ভাইকে বাবু কক সাজাকনা তংমা হাই বিধানচন্দ্র রায় বিনি ফিল চার্চি 80তম আসেমা সাল 1962 নি 1 জুলাই তিনি হাই সাল ব অহান ইয়াকারি থাঙ্গো আ বিশিও বন ভারত হাকতনি যত নিশ্লাই বরম গনাং সকাত ভারতরত্ন সকাত ব রাজাগো ডাক্তার বিধানচন্দ্র রায়ন 1955 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতনি ব্যাংকিং নি লাইবোমাব বেলেখে কতর স্লাইমুং পাতিমুংগো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নিবুমুং স্লাই জাগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ফারজাগো তে অব উল সরকারনি ব্যাংক গি থাঙ্গো 1964 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সারণ ভারতনি স্নাম খরং একবা শিল্পন কাহামকাই তিসানা বাকই আর রং রক্রিনার বাকই রেমানি বাংনার বাকই IDBI একবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অব সংসাজাগো উব উল বড় রকনি রং খাতিনার বাকই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া UTI আবনি সামংব চেঙ্গো 2017 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন ভারতনি করনি সামং তাংথানি লাইবুমাব কাছে স্লাইমুং ফায়ো আগিব যে পরোক্ষ কর হে তংমানি অবন স্লাই ওয়াইসাবাইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবা GST চালু খাইজাগো যেন তুমুং হা কতর বুখাক নকারই হায়ং কতর বুখাক নাহার নাকি হেঙ্কাই তিনি হাই সালন 1921 খ্রিস্ট বিশ্ব সাংহাই দলিয়ুঙ্গ পান্ডানি বিশিংটি খাই চীনা কমিউনিস্ট পার্টি CCP সংসাজাগো অবতাবক চাইনাও যে সরকার খাই তুমি আবদল তিনি হাই সালন 1997 খ্রিস্ট বিশ্ব ওয়াইসাবাইন 156 বছরনি ব্রিটিশ রক শাসন খাই তংমানি আবন ইয়াকারে হংকং ন চাইনানি ইয়াগো ইয়াফারি জাগো তিনি হাই সালন 2002 খ্রিস্ট বিশ্ব ICC এবা হায়ং অপরাধ আদালত হেনি হিনজাগো অব সংসাজাগো আশেক জোড়া লাইথংনাই সালগ তাম তাম তং আবর খাবে আব কারিবে কিসা তংখ ইয়াফ অবরংখা তিনি ন্যাশনাল ডক্টরস ডে হেনে পালাইজাগি তঙ্গ ভারত হাকতর ডাক্তার বিধানচন্দ্র রায় নমুতু খাইনে বাকি বন বরম ইয়াফানে বাকি ভারত হাকতর অসাল পালাইজাগি তঙ্গ তে কেসা হিংকে তিনি সাল CA ন্যাশনাল CA ডে ব পালাই জায়গায় তো 1949 খ্রিস্ট বিশ্ব ও সালন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ICAI সংসাজাগো ও সালন মুদু খাইন বাকিন ও CA সাল পালাই জায়গায় তো আসে যারা খাবে খেলাই থাকে বিশ্বরগ তিনটি সাল তাম তাম পাতি থাকা

파리 다북 하나라에는 사캄그라니 꺽 사캄그라니 꺽어 증띠니 하나라에는 꺽 원지뱅께 구스토 카틴노 히마니 컨스티베이션 히마니 키 락마니 काहमका खिवी मानिया खि फायांग मानि अबनंखा कन्स्टिबेशन जेफ्रो जों काहमका खिवी मानिया उङो खि ग्रान उङो खि ग्राक उङो खि बसा बसाकाय फायो इयाखाबो जेसेकन खिनानादि खिवी मानिया हाथि बारसा वायथामरंनि बारा खिया आफ्रुनो अ खि कसां मानि इयाखाबा কুষ্ঠকাঠিন্য কনস্টিপেশন ওখা হেন সাজাগ জেফ্রুব বস্তং গান মানে চামন উলব হাতি বারস ওয়াইথম বারা খিয়া হেঙ্কেন অ বেমার ইয়াকা অতংমু ওখা হেন সাইমান দি অব কাইসে বেমারিয়া ফিয়াবা অব চিনি লংমা নি গরং ইয়াকা চিনি তংমু চামং চাই বাকিছে অমাহাই অঙ্গু অবহায় এখান হাতি বারসা ওয়াইথামরি বারা বরক ফাদার থাকলাক ইয়াকা খিগলাক খি বেলাই গ্রাক আবো বক্স বক্স খাই কিসা কিসা খালাই ফাইনাই খি মানে জরাও জেসেপন খিয়া নাই খি মানায় বহরক সানাই বহরক রবনমা হাইমা তংনাই বহরক দুনক নাই কিসা কিসা সাবো সানাই তেকাইসা এঙ্কাই খিউই পাইব আসি ইয়া তেব খিনা তংকু হাইমা তংনাই বারিক থাকা হেঙ্কাই খিপ্রু থৈরগো ফাইনাই অবো হাইং খাঙ্কাই কনস্টিপেশন ওঙ্কা হেন সাবিমান দি তামনি বাকি অমো হাই যেন চিনি চামুঙ বস্তং গান চামুং মুখতং থাইকতং গখরাং মানিরক ফল ফকলারক চাইনি বাকি অবহাই যতনিসলাই উংমানি তেকাইসে হেঙ্কাই দৈ গবাং খাই নংয়ানি বাকি ব উঙ্গো দাল বিদাল বাকি অমো হাই উঙ্গো চিনি কুলন এবা বৃহৎ যন্ত্র যে খি লাইমানি লাম আজাগাও তৈ মানথগিয়ানি বাকি তৈ কসুবিতলাম কিসা মিসা তৈ দমানি বাকি অরণ্যকে আজাগা গ্রান ঙি থাঙ্গো তৈ আরও গ্রাক ঙি থাঙ্গো আবনি বাকি অমাহাইখলাই খি কসাং মানি রক নুকজাগো আবনি বাকি তে কেসা তঙ্গ নুকজাগো যে বড় রক আসুগি মাং তঙ্গো সামং হুমং তাঙিয়া খেলাধুলা রক খাইয়া হিমিয়া অমহাই বড় রকনি ব অমহাই উংমানে নুকজাগো তে কেসা উংমানি আবংখা যেন জেফ্রু খিনা মজুঙ আফ্রু জরা মানিয়াঙি ফানো সামং থাঙা বাকি ফানো খিয়াক তুমুং খাতিউই নারকটনি খাঙ্কাই অবনি বাকি বা কনস্টিপেশন উঙ্গি মানো তে কেসা হেঙ্কাই বিথি চামানি বাকি আবনি সাইড এফেক্টনি বাকি ব কনস্টিপেশন উঙ্গি মানো পেইন কিলার রক চাখা গেসনি বিথি রক চাখা এসিডনি বিথি রক চাখা ক্যাপসুল রক অবহনি বাকি ব অ খি কসাং মানে নুকজাগি মানো অবন বাইকি কাসনাই অবন কাসনাইন বাকি লামা হেঙ্গাকাই যেন জেফ্রু ব মুকিতং থাইকতং দালো সামপ্রা তে বস্তং গান গবাং খাই মাসানাই সালব্রম ব্রম তিন চার লিটার দৈমা নংনাই তে কেসে হেঙ্কে আবকারিব বুসি রক মাইরং কচাক রক ডাল রক আবরক চাখা হেঙ্কাই আরো বিসঙ্গ মুইফ্রাই রক পালং শাক রক আবরক বেলেকে কাহাম কয়ফল রক কয়ফল কুমন পানংখা গথং পানংখা বেল থালিক রক অবহাই চাখা হেঙ্কাই অবনি ইয়াকনি ইয়গি মানো তে কেসে হেঙ্কাই যেন শাকনি কলম দিয়ে মাখিক্লাইনাই খেলাধুলা মাখলাইনাই ইয়াকবা সামং দাংনা রক নিত সামং মাখলাইনাই মা হিমনাই আহিনে নগ আসুক হেঙ্কাই অ বেমার উঙ্গি মানো অ কুষ্ঠকাঠিন্য এবার খি ফাইয়াং মানে খি ক্রান খিমানি খি কসাং মানে অব বারি খেঙ্কে ডাক্তার মা থাকাই ফিয়াবা বুফ্রু ডাক্তার থাকাই জেফ্রু নং চঙ্গি মানখা অব বিথি চাব হামিয়াং টংখা ইয়াকা বুস্তং গান চামুং রক দিই গমানো নুইব হামিয়াং টংখা আফ্রু হিঙ্গাকাই নং সাকসাং চঙ্গি মানাই আনিম কিসে বেজোয়াঙ্গি দংখাইনাই তে খিপ্রু থিরক ফাইকে হেঙ্কে আফ্রু থাঙ্গি ডাক্তার বাই নাই বিথিরক জামানি ন কাহাম হিঙ্কে অবনি ইয়াকনি ইয়গি মাননাই উইয়াখাই উল পাইলস উঙ্গি থাঙ্গি মানো বনি বাকি কুষ্ঠকাঠি।

0: কি কসা কি ফাইয়াং মানো যেন আইন হেলেং সাসা খাই সাক নাংয়াং কগিয়া আশুক জোড়া খাবে খা সাক হামক্রাই কগ কি কসা কি ফাইয়াং মানে তৈ ককথাই যা থাইনি
1: পান্ডাও তাবো খালায় তং বিটি যিনি লেটুস কাইনানো রোগী সাইমানায় অব কাইসা গখরং বলাই কুপুলং মৈকথং অব স্যালাড নিলগি গথং নাজাগ তুংলুলু খাইব কিসা সমসরুই চাকা হানকে বহবনি বাকি বেলাইন কাহাম কি রাগমারক অব হামরুও অব বেলাইন পুষ্টি গনাং অর ভিটামিন এ কে তাই ফাইবার বেলাইন মানথগ লেটুস গচাংমা থাইনি হাক্তর রগ বেলাইখেন কাইজাগো যিনি হাওকে দেশি জাত অবনন গবাংখে কাইজাগো অব নরম তাই বলাইব কুয়ার অঙ্গু লেটুস গচাংমা মলনি মৈকুথং বলাই জি সেন্টিগ্রেড নি সিমি অনৈ জি আশুক নি বিশৃঙ্গ টংখা হংকে অবনি বলাই হামচাও বেলাই কুতুং অবনি বলাই ন কখা খ্লায় তৈ বুবার বো ডাক্তিন বারে থাঙ্গ লেটুস নি বুচলি হরুয়া বুচলি হাই অব তালবাঙ্গ কাইনানি চেংজাগ অবনি বুসা বুতাংখে কায়ে বুসানি তলাও জকাপ রক রিমানখে বেলাইনে যাও উর বলাই তর তরখে বলাই হা নাঙ্গিয়া অংনানি পাকি বুসা কাইমানি হাতিক থাম হাতিক ব্রৈনি উলন বলাই খলি মানু বলাই নরম তৈ কিসা কিসা কৈত্রই কৈত্রই অঙ্গ অবহাই অংখেন অব খলি মানখা লেটুসও কিসা মিশা বেমার রকব গফামানি অনুকজাক অবনি ব্লায় ফুটিক ফুটিকে দাগলাইমাহাই আবাহাই রক নুকজাক তাই কাটওয়ান রকব ক্লাইমানি অনুকজাক আফ্রুকে নিম অয়েল তাই ফাঙ্গিসাইড অবহাই কিসা কিসা রক স্প্রে খাইনা নাগনাই অবহাইকে নাইকানি খাইকে বেমার রক গফামানিব ইয়াক কাগিমানাই হাজং লেটুস গবাং খেকায়ে হাতি রগ ফালই রং পুসা আজিমানি লগিব নক নুখুঙ্গ আশুদাকে চাওই মানু গাছুক জরাজং হাইনি খরঙ্গ কক তিনি তিনি তাং বিটিও লেটুস কাইনানো রুগী সাইমান লেখা
0: ককথুমর বিশিব্রমনি হাই তাকলাইব বসকাং সালমারি চিদক জুলাই ষোলো তারিখ জুলাই 2026 উদয়পুরনি শ্রী শ্রী তিনি জগন্নাথ বাড়ি ও রথযাত্রা তের সংসারজাকনাই হিনি সাজাকা সালচিদক জুলাই জগন্নাথ বাড়ি মন্দিরনি সিমি মহাদেব বাড়ি জোড়া রথ সাজাকনাই হিনি সাজাকা তে সালমারি নিশিব্রী 24 তারিখ জুলাই 2026 নাকাই ও রথতে ওইসা কিফিল ফাইফিনাই হিনি সাজাকা অ রথযাত্রা ন তের নিয়েই ষোলো তারিখ জুলাইতে 24 তারিখ জুলাই ককথুম হুকুমো নাইখংনি বোখাকি খাই সালনৈ হুকুমো পান্ডা সংসারজাকাই হিনে সাজাকা
1: ত্রিপুরা রংকচার বেদেক বাই গসিজাক যত রংনকনি বখরক সৃংনাই সৃংনাই যোগ তাই বরকনি মাফা রগ্ন সাকলাইজাকা ইংরেজি বিশি নৈসাই নৈচিদক অ বিশিনি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক বছর বাচাও আমজকপুংনি এডমিট কার্ড ই জুলাই তালনি সালনি এবা সেকেন্ড জুলাই সাংরং সাল ফুং দামচিনি সিমি শারিক দাম বাতামুই সতি থামচি জরা পর্ষদনি হাবানগ রেজাগানু
0: বুসকাং সালমারি 22 জুলাই নি সিমি সালসিনিনি হাস্তিনি লাইবমানি গরং গনাং খারসি তের তে বানি চেংজাকনাই তাকলাই ব হাইনহাই

0: দেখা। আবার 14 তারিখ মেয়ে নিসিমি চ্যাংমানি বুসকাং জুলাই তালনি, 13 তারিখ জোড়া অ কেরং বক্সি জাকি সাজাক্ষা, তুমুং কেব অবন চেরিয়া মানিয়া হেঁকাই বরকন মাজরা বেজাকি সাজাক্ষা।
1: ফাইনাই সালদক জুলাই মোহনপুর কুচুক মাধ্যমিক রংরকনি বিআরসি হল মোহনপুর বখাক্সে রেগৈ শ্যামাপ্রসাদ মুখার্জি নি আজেমা সাল পালাই চাকানে অ পান্দানো রুকসাওয়ে মোহনপুর রংনগ আচুগৈ মাংপিলি রিকমানি ককখাল সৈমানি তাই ককনা রুকমানি বাতাইলাই মুব সংচা যা।

0: মুখার্জিনী আজে মা শাল পালাই চাকানে অ পান্দানো রুক সাওয়ে মোহনপুর রংনগ আচুগুই মাংপিলি রিকমানি কখাল সৈমানি তাই ককনা রুকমানি বাতাইলাই মুব সংচা চাকানে
1: ভারত হাগত নির্যাতন ইসলাই কুচুক বেরমি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মসকাত নিবাগী কৈমংলাই ইয়াফানে নিবাগী কবক জাখা খুরচা জাকথাই 1954 বিশিনি সিমি কক রবাইতে রং থংমং সাকনাই লুকু হামক্রাইনি সামং দাংনাই সৈসি মুংতে তাংরং পাইফালতে সিনামং আকরগ পাইফ্লাইয়াবই সামং দাংনাই রকন ও হাকত নির্যাতনী কুচুক বেরমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মসকাত ইয়াফারজাকনাই অশকাতুরকে বিশিংহতঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী 2027 বিশিনি লুকুজং রায়দাই এখন লুকুফান সালন কিতেঙ্গে ভারত হাপাংনি পদ্মসকাত নিবাগী অনলাইন কয়লা ইয়াফারনানি নাংনাই পদ্মসকাত নিবাগী কৈমং রেনা নাংনাই https://awards.gov.in অ পোর্টালনি বিশিংতে অনলাইন কয়লাই জাসেক জাগাই দো অনলাইন কৈমংলাই আফানানি বাকি নাংমানি কয়লাই তে শুক্রবই ককথুম সাইমানানি বাকি হিংকে অপুটালো নাই মানাই অব বসকাং জুলাই অব জুলাই জালনি 31 জুলাই 2026 সারমারি জরানো জরা তঙ্গ হিনে সাজাক্ষা আবন উল তমুং রেনা হিংকাই রুই মাংলাখিনি সাজাক্ষা
0: আশুক জরা কক থুম র খাবাই খা তাবো খালায় সেবগ বরক তলাংমানী কক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান আচুকথাই সুপুংনা বাকি কাইসা আইমুং বিশিংতী সাকলাই খা টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল আর বেকলি বুক আচুকথাই দো কাইথামরা নৈচি থাম রংমারী কক সাজাকা ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সাইন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন অ বিএসসি এবার কেবা বিশিকথামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবার কেবা বিই এবার বিটেক ডিগ্রি খাইজাকা নাংনাই উমনি কক সাজাখা নখা বিশি চি চারনি সিমি নখা বিশি থামচি থাম জরা তাই খাতে জাগ্রগনি বাকি খে রায় তুই উমনি কিসে হলিরুমুং তঙ্গানে তাই কেসা হনকে টেকনিশিয়ান গ্রেড থ্রি আরও বেগুলি বুক চাচুক থাইতঙ্গ কায়দক সাই নৈরা ব্রৈচি নই আরও রংমারী কক সাজাখা মাধ্যমিক পাস লগি এন সি ভিটি এবার কেবা এস সি ভিটি নি আইটিআই সার্টিফিকেট তংনা নাংনাই উমনি কক সাজাখা নখা বিশি চি চানি সিমি নখা বিশি থামচি জরা কয়লা ইয়াফানানি পাইথাক শালমারি হিংকে জোলাই তালনি শাল নৈচি চুকু শালমারি জরা বাহিকে নতে কেশা আচুক থাইতঙ্গ বিএসএনএল জুনিয়র টেলিকম অফিসার আচুক থাই সুপুংনা বাকি অনলাইনতে কয়লা ইয়াচাক জাগি তঙ্গ বেকুলি বুক আচুক থাইতঙ্গ কাইসারা রংমানী কক সাজাখা বিই এবা বিটেক এবা এমএসসি পাস উমনি কক সাজাখা নখা বিশি আর বাংকু গহনমানি ন থামচি জরা কয়লা ইয়াফানানি পাইথাক শালমারি হিংকে এই জুলাই তালনি শাল থাম শালমারি জরা আচুক
1: জরা নবর্তিবনী কক নবর্তিবনী সিখাংবেন কক নমস্ত নখাও সুমুই তঙ্গানো বাক্সা বাক্সা আমচায় ওয়াতেই ওয়াও ইমানো তুমারি তঙ্গানো তুমসামারি 34 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 26 ডিগ্রি সেলসিয়াস মেয়ানে তুমারি সমানী অনুকজাকা 30.2 ডিগ্রি সেলসিয়াস তুমখ্লাইমারি 27.2 ডিগ্রি সেলসিয়াস নবারো শিবুক সামারি তঙ্গানো 97% 71% নি গানা গিনিব সজাগ্লাই দেখা বাক্সা বাক্সা আমচায় ধলাই সাউথ গুমটি অ তে নর্থ অ ডিস্ট্রিক্ট বেলাইখাই ওয়াতি ফেরাঙ্গে ওয়াই ফার্মানো
0: গে তাবুক পান্ডাও খালায় রুৎসাবমু

আসুক জরা বিরজাদেব বর্মণি খরং বাই রচাপং খনা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা চিনি তিনি নি ফুংনি ককবরক আওয়াই পান্দা তিনি কমথিংতনি তঙ্গ আংরুমা লগিও তঙ্গ তাপস দেব বর্মা যতন খুলুমকা।

এ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এরই সাথে রবিকিরণ অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

রিভাকে জানিয়ে দিচ্ছি একটি ঘোষণা, যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য প্রধান গায়ক এবং দলীয় সদস্য সদস্যরা

প্রত্যেকে শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ আগামী 6 জুলাই। শুনলেন ঘোষণাটি।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান।

পাকিস্তান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতোমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বেরকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তোনিও নুসা 39 মিনিটে প্রথম গোল করেন, 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন, 86 মিনিটে নরওয়ের আর্লিন হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্টুটের রিভারসাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30শে জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিকশিত ভারত রোজগার ও জীবিকা মিশন গ্রামীণ এর নিশ্চয়তা বিবিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিবিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন যে কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। মন্ত্রী বলেন যে পর্যাপ্ত আর্থিক সংস্থান করা হয়েছে, বাস্তবায়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং চলমান কাজগুলি নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে আইনটি প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য বিধিবদ্ধ মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে এবং বিকশিত ভারত এট 2047 স্বপ্নকে ত্বরান্বিত করার পাশাপাশি সুস্থায়ী গ্রামীণ সম্পদ সৃষ্টি করতে চায়। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলের ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে জিএসটি এটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেংদেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় গতকাল তিনি কথা বলেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন ত্রিপুরা বর্তমানে সমৃদ্ধ রাজ্য, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেতৃদেরও সক্রিয় ভূমিকা নেবার তিনি আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটি গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গডকরি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তম জন অংশগ্রহণেরও আহ্বান জানান। আগরতলায় এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন

হচ্ছে আসাম রাইফেলস। শহীদ ভগৎ সিং যুব আবাসে 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত ক্যাম্পে 500 বেশি ক্যাডেট অংশ নেয়। গতকালের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পদাতিক অস্ত্র ও সরঞ্জাম, সামরিক সরঞ্জাম তুলে ধরা হয়। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে দেশ গঠনে উদ্বুদ্ধ করা। জুলাইবারে রামকৃষ্ণ সেবা সদনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গতকাল শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন রক্তদান করেন। রাজ্যে প্রতিষ্ঠার 41 বছর পূর্তি উপলক্ষে সমাজ কল্যাণ কর্মসূচি অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। এ উপলক্ষে বাহিনীর জওয়ানরা গতকাল আগরতলায় গুচ্ছ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসাম রাইফেলস জানিয়েছে, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গোমতী জেলার কিল্লা 18 ভোলায় গড়িয়া বাবা মিশনের 25 বছর পূর্তি উপলক্ষে গতকাল এক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টিটিএডিসির এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। খেলার খবর। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্য ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচে নরওয়ে হয়ে জয়সূচক গোলটি করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ভারতীয় সময় আজ সকাল 7:30 মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি শুরু হয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী ধলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা তিনি নিশুমি সামগ্রফ নাকজাগানো হাকতর গনাঙ্গী ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা চেংজাকমানি পৈলাও কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা কামিনি খড়ক সাফানো চুকজাক তাং সামুং তাংনাই রক সালসাফানো তাং সামুক্রীকে টংনা নাঙ্গিয়া তৈনি বাকি অ কেরং কামি হামক্রাই নাইখুনি বাকাকি সাজাকা অ কেরং বেবাক চুকজাক কামিনি নুখুংনি লুকুরকনি বাকি রায়দা রুকজাক সাল সারানি তাং সামুংনি সাল বাংরবই সাল সারা নই চিবা খ্লাইজাকা কেন্দ্রনি বৃতাই স্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা নই সাই ব্রীজিসনি বিশি বিশিঙ্গ হামসাজাক ভারত নামনানো নাহারৈ ত্রিপুরাও বাই থাং চুকজাক বদলনি ব্রীরক নাঙ্কুকমানী পজাতেই সামুং তাঙ্গি তঙ্গো মিয়া সালথাং ত্রিপুরা হাঙ্কর ডুকলি ব্লকনি কনফারেন্স হল বাই থাং চুকজাক বদল রকনি আদংরক বাই ককলাম সালাইমাও ম ককন সাকা বো কেন্দ্রনি মন্ত্রী সাকা হাকতর গনাঙ্গী খড়কচি রাজাকনি কবাং ব্রীরক বাই থাং চুকজাক বদল বাই গদালজাক হাস্তে ত্রিপুরাও কাইবাচি ব্রী সাই বাই থাং চুকজাক বদল তঙ্গো খড়ক বা রাসাই ব্রী চি বা সাই ব্রীরক অ বাই থাং চুকজাক বদল বাই গদাল জাক তঙ্গো হাকতর গনাঙ্গী বেবাগী খড়ক থাম রাজাক লাখপতি দিদি তঙ্গো আবনি বিশিঙ্গ ত্রিপুরা ও লাখপতি দিদি তঙ্গো খড়ক সারা সাই থাম চি সাই কেন্দ্রনি বৃতে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাশুগিয়া কাইমা মোথাকনাও বাই থাং চুকজাক বদলনি ব্রীরক নুস্তাঙ্গী ফাইনা কবখা ত্রিপুরানী গ্রামীণ জীবিকা মিশন বিশিংতৈ তুইদুলজাক ও বাই থাং চুকজাক বদল রক ত্রিপুরানী রাংথং হদা হামক্রাইও নাংমানি বার যাই আসা গেই তঙ্গো নৈ সাই ব্রীজিসনি বিশিনি বিশিং হামসাজাক ভারত নামতি সানা নাহারৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী কবক মুংন মুখ থাংখ্লাইনাও ত্রিপুরা হাবাং সাকথারৈ সামুং তাঙ্গী তঙ্গো হুনিব খুরসা খা ব কেন্দ্রনি লাহার রেকামংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গড়করি মিয়া সাকা হাপাং হাকতর গনাঙ্গী লাহারও পাতি মংতাই হা কুয়াগী দেরামুং আমজাই রকনো সিনিউই নাহার জাকা তাই রাংখক বাচি চার রাজাক সবাইয়ী হামক্রাই গনাং সামুং তাংনানি ইয়াগো নাহারকা দিল্লি কতাল লাহার নাইমথাং বেচেপনি ককলাম পান্দা কাইসাও কক নারকথানী নীতিন গড়করি লাহার নাইমথাং আওয়াইমুঙ্গো লুকু রকনো গবাংখে মানজাকনানী কবখা সচিবকরা জে কে সিনহা মিয়া সাকা লুকুরকনি ককথুম নাইমথাং রানী বাকি হাস্তে হাপাং কতালকুক তাং সেপ সামুগপ নাঙ্গী তঙ্গো ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কেরং নই সাই নৈচি থামন রগী কেবনি সাকবাই থাংনি ককথুম করবই সামুগপ নাং তঙ্কে সাইবার ক্রাইমনি বিশিংতে ইয়াপ্রী রমজাগানো মিয়া আগরতলানী প্রজ্ঞা

0: নমস্কার, শুভ সকাল আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। সবাইকে অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে জানাই সুস্বাগতম। শ্রোতা বন্ধু, আজ পয়লা জুলাই, একটি বিশেষ দিন, কারণ আজ চিকিৎসক দিবস। এই দিনটি আমরা উৎসর্গ করি সেই সমস্ত চিকিৎসকদের যারা প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায়, লড়াইয়ে নিজেকে নিবেদন করে চলছেন।
1: চিকিৎসকেরা শুধু পেশায় নয়, মানবতার এক অনন্য প্রতীক। অসুস্থ শরীরের পাশে দাঁড়িয়ে তারা হয়ে ওঠেন আশার আলো, ভরসার প্রতীক। আজকের এই দিনটি পালন করা হয় মহান চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে, যার জন্ম ও প্রয়াণ দুটোই এই পয়লা জুলাই তারিখেই।
0: ডাক্তার বিধানচন্দ্র রায় শুধু একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন এক মহান মানবতাবাদী, সমাজসেবক এবং দূরদর্শী নেতা। তাঁর আদর্শ এবং

0: কর্ম আমাদের আজও অনুপ্রাণিত করে। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
1: চিকিৎসকদের কাজ শুধু রোগ নিরাময় নয়, তারা মানুষের জীবনে ফিরিয়ে দেন হাসি, আশ্বাস এবং নতুন করে বাঁচার সাহস। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যেন নিষ্ঠা, সাহস এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা আমাদের সকলের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার

0: থাকেন। তাঁদের এই অবদান নিঃসন্দেহে আমাদের সমাজের এক অমূল্য সম্পদ।
1: আজকের এই বিশেষ দিনে আমরা সকলে চিকিৎসককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের সুস্থতা ও সাফল্য আমরা কামনা করি, যাতে তাঁরা আরও শক্তি ও উৎসাহ নিয়ে মানুষের সেবা করে যেতে পারেন।
0: এই শুভক্ষণে আমরা স্মরণ করি, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি এক মহান ব্রত, এক মানবিক অঙ্গীকার।
1: আর এই মানবিক সুর বুকে নিয়েই শুরু করলাম আজকের অভিজ্ঞাপনের আসর।
0: আর শ্রোতাবন্ধু, আমাদের আজকের এই বিশেষ দিনে অর্থাৎ চিকিৎসক দিবসে সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ডাক্তার সুখেন্দুনাথ। শুনুন ওনার শুভেচ্ছা বার্তা।
2: নমস্কার, আমি ডাক্তার সুখেন্দুনাথ। আজ জাতীয় চিকিৎসক দিবসে আমি আমার ফ্রেটার্নিটির সকল চিকিৎসক এবং আপামর জনজনকে শুভেচ্ছা জানাচ্ছি। চিকিৎসক দিবসটি পালন করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে, এবং এই দিনটি বিশেষ করে আমাদের জন্য, ডাক্তারদের জন্য একটি সারা বছরের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে আমরা প্রতি বছরই বিশেষ গুরুত্বের সাথে পালন করে থাকি। তো এই দিনটিতে সকলের প্রতি আমার একটাই বার্তা থাকবে যে চিকিৎসকরা আপনাদের জন্য সর্বত্র আছেন। চিকিৎসকরা চিকিৎসাজনিত সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আছেন, থাকবেন, এবং আপনারাও চিকিৎসকদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের চিকিৎসার কাজটা ভালোভাবে করে দিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতাবন্ধু, ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে আরো নানান কথা বলছে। গুরুত্বপূর্ণ ঘটনা যেমন রয়েছে, রয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম এবং প্রয়াণ দিবস। প্রথমেই 1862 সালে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালতে প্রতিষ্ঠিত হয়েছিল আজকেরই দিনে, যেটা কিন্তু বলছি ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা জানান দিচ্ছে, আজকেরই দিনে 1879 সালে অবিভক্ত ভারতে প্রথম পোস্ট কার্ড চালু হয়।
1: তাছাড়া 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক নামের পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়, যা আজ দেশের বৃহত্তম ব্যাংক, আর এই নামটি কিন্তু রাখা হয় আজকেরই দিনে। তাছাড়া 1972 সালে নীলকণ্ঠ সেনগুপ্তের নেতৃত্বে কলকাতায় থিয়েটার কমিউন প্রতিষ্ঠিত হয় আজকেরই দিনে। 1997 সালে আজকেরই দিনে কলকাতায় সায়েন্স সিটির উদ্বোধন হয়, যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র।
0: আর 2017 সালে ভারতে পণ্য ও পরিষেবা কর বা GST চালু হয়, যা দেশের কর ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনে, আর এটি কিন্তু আজকের দিনে চালু হয়েছিল। 2024 সালে কার্যকর হয় নতুন তিনটি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যা কিন্তু আজকের দিনে শুরু হয়েছিল।
1: তাছাড়া আজকের দিনে 1880 সালে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজকের দিনে 1882 সালে জন্মগ্রহণ করেন, যেটা একটু আগে আপনাদের বলছিলাম, প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং 1962 সালে আজকের দিনে তিনি আমাদের ছেলে পরলোক গমন করেন। তাছাড়া আজকের দিনে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সাহিত্যিক

0: আনন্দ বাগচি, যিনি কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রধান এবং প্রথম সম্পাদক ছিলেন।
1: এবং আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন বা কোনো জন্মদিন রয়েছে বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, তাদের জন্য আমাদের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধু, এবারে চিঠিপত্রে যাওয়ার পালা। চিঠিপত্র শুরু করার আগে প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়খানি। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর এবং সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কী বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ এবং পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10ই জুলাই 2026। আরেকবার জানিয়ে দিচ্ছি জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।

আর শ্রোতা বন্ধুরা, এই যুব দক্ষতা বিষয়ে আজকের প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন বিবেকনগর তিমাথানি পশ্চিম মেদিনীপুর থেকে সেঁচুতি। বন্ধু লিখছেন, সুধী শ্রোতামণ্ডলী, আন্তরিক অভিবাদন। কোষের শক্তির মাইটোকন্ড্রিয়া, দেশের শক্তি যুব দক্ষতা লইয়া। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি হল সেই দেশের যুব সমাজ। তাই যুবকদের শুধু শিক্ষিত হলেই চলবে না, তাদের দক্ষ, কর্মমুখী এবং প্রযুক্তি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি, ডিজিটাল যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা, নেতৃত্বের গুণ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন ভাষা শেখা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং আজীবন শেখার অভ্যাস যুবকদের আরও আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থানযোগ্য করে তোলে। প্রতিবছর 15ই জুলাই পালিত হয় এই দিবসের মূল লক্ষ্যই হল যুবকদের কর্মমুখী শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক দক্ষতা অর্জনে উৎসাহিত করা, যাতে তারা ভবিষ্যতের কর্মসংস্থান ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের

0: শিক্ষকরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, তাই তাদের দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এবং সমাজ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দক্ষ যুবশক্তিই পারে দারিদ্র, বেকারত্ব এবং বৈষম্য দূর করে একটি আত্মনির্ভর, উন্নত এবং মানবিক দেশ গড়ে তুলতে। আসুন আমরা প্রত্যেকে নতুন কিছু শেখার অঙ্গীকার করি এবং দক্ষতার মাধ্যমে নিজেদের, সমাজের ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করি। নতুন আসে যুবাবেশে বর্ণ করাই চাই, ওদের বিনা অগ্রগতি নাই কোথাও নাই। যুব সমাজে অনুরক্ত অরিজিৎ দাস অধিকারী, সেজুতি, বিবেকনগর, তেমাথানি, সর্বং পশ্চিম মেদিনীপুর।
1: এবারের চিঠিখানি পাঠিয়েছেন গোলাবাড়ি বাজার পটুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, অনেক বছর হল যুবকাল পেরিয়ে এসেছি। আমার বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়লেও কমেছে দক্ষতা, এটা স্বাভাবিক ঘটনা, প্রকৃতির নিয়ম। অন্যদের ক্ষেত্রে ঘটে, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যুবরা দেশের শক্তি এবং ভবিষ্যৎ। কোনো দেশের মানুষ মানব শক্তির উন্নতি বলতে মূলত যুব দক্ষতাকেই বোঝায়। যুবাদের অদম্য ইচ্ছা উদ্ভাবনা, সর্বোপরি কর্মদক্ষতা দেশ এবং জাতির সার্বিক উৎকর্ষতার উৎস এবং প্রতীক। যুবদের স্বপ্নের সঙ্গে সঙ্গে দক্ষতার মেলবন্ধন ঘটলে একেবারে সোনায় সোহাগা, দেশ ও সমাজ একেবারে উন্নতির শিখরে উন্নীত হয়, সভ্যতার অগ্রগতি হয় যুব দক্ষতার হাত ধরে। তাই সরকারি বেসরকারি সমস্ত কাজে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের চালিকা শক্তি কমতে থাকে, দেশ রক্ষার মতো গুরুদায়িত্ব সেনাবাহিনীর হাতে নাস্ত। সেখানে যুব দক্ষতা প্রাধান্য দিয়ে সাধারণ সৈনিকদের নিয়োগ এবং অবসরের বয়সসীমা সুনির্দিষ্ট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা তাঁদের লেখায় তারুণ্য শক্তির জয়গান করে গেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, যুব দক্ষতা দেশ ও জাতির চালিকা শক্তি হলেও বয়স্কদের যেন কখনোই বোঝা ভাবা না হয়। সভ্যতার আরও উন্নতি ঘটুক, অব্যাহত থাকুক রাষ্ট্রের অগ্রগতি, যুব দক্ষতার স্ত্রীবৃদ্ধি হোক দেশ ও দশের স্বার্থে যুগ যুগ ধরে। আসুন সবাই মিলে যুব দক্ষতায় শান্তি। নিবেদনে মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা।
0: লিখছে তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাগণ মাহেশ হুগলি থেকে। বন্ধু লিখছেন, বন্ধু, সারা বিশ্ব যখন যুব দক্ষতার স্বরূপ স্বরূপ বিশ্বকাপ ফুটবলের দিকে তাকিয়ে আছে, অন্য কিছু বাদ রেখে এসো না, আমরাও সেই দক্ষতার দিকেই নজর রাখি। প্রসঙ্গত বলতেই হবে, ভারতীয় যৌবনের আইকন স্বামী বিবেকানন্দও কিন্তু যুবকদের দক্ষতা অর্জনের জন্য গীতা পাঠের বদলে ফুটবল খেলতেও উৎসাহিত করেছিলেন। এবারের বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলারের ছড়াছড়ি, মেসি, রোনাল্ডো, এমবেপে, নেইমার সবাই মাঠে নামলেই নজর কাড়ছেন, গোল করলে ভাইরাল হয়ে উঠছেন সারা নেট দুনিয়ায়। তার মধ্যেও কিছু কিছু নতুন তারকা ফোকাস নিজেদের দিকেও কেড়ে আনছেন নিজেদের মুনশিয়ানায়। এমন একজন আইভরি কোস্টের ১১ নম্বর জার্সিধারী স্ট্রাইকার দিউমান্দ, ইকো এডোরকে তার করা গোলেই হারতে হয়েছে। সেই ম্যাচের সেরা নির্বাচিত হয়ে দলকে নকআউট পর্যায়ে তুলে এনেছেন। দেশের হয়ে সবচেয়ে কম বয়সে খেলতে নামলেও তাঁর দক্ষতার দিকে তাকিয়ে আছে তাঁর দেশের ও গোটা ফুটবল দুনিয়ার ফুটবল প্রেমীরা। প্রতিটা বিশ্বকাপ এমন কিছু কিছু দক্ষ স্টার ফুটবল খেলোয়াড়কে পাদুপ্রদীপের আলোয় নিয়ে আসে। এবারের দক্ষতার তালিকায় সেই দিউমানদের নাম যে

0: থাকবেই তাতে কোনো সন্দেহ নেই। সব শেষে সবাইকে আমার শহর মাহিষের রথযাত্রায় আসার আমন্ত্রণ রইল বিনীত সর্বেশ্বর পাল উমাগণ মাহিষ হুগলি।
1: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
2: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
3: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: এবং আজকের এই লিখছে তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানিও ইতিমধ্যে হাতে এসে পৌঁছে গেছে। লিখে পাঠাচ্ছেন কলকাতা থেকে আনন্দময়ী মুখোপাধ্যায়। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, সুস্থ সবল দেশের অধিকারী যে নয় সে কখনো সুস্থ চিন্তা করতে পারে না। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সুস্থ হতে হবে যুবদলকে, নিজেদের দক্ষতা প্রমাণ করে। স্বামীজি বলেছেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলাই শ্রেয়, শুধুমাত্র ধর্মে নয় কর্মেও যুবদলকে দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানেই জগতে চলবার উপযুক্ত জ্ঞান আহরণ করতে হবে, কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করতে হবে। শিক্ষা এবং অধীত বিদ্যার দক্ষতা অর্জন করতে পারলে আত্মনির্ভর হয়ে উঠতে পারবে যুবশক্তি। পরিবার, দেশ, জাতি সকল দিকেই হাত বাড়িয়ে দিতে পারবে দক্ষ যুবক। কেবল পুঁথিপাঠ লব্ধ জ্ঞান নয়, তার সম্মুখে কর্তব্যের পাহাড়, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা, অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা এবং সুনাগরিকের অভাব, প্রকৃত যথাযথ রক্ষণাবেক্ষণে কারোর দৃষ্টি নেই। প্রকৃত শিক্ষিত যুবদলই পারে তাদের দক্ষতা দিয়ে সুন্দর সমাজকে গড়ে তুলতে। যুবশক্তির সামনে উদাহরণ রয়েছে আমাদের কাছে। বিদ্যাসাগর, নেতাজি, রামমোহন, আশুতোষ মুখোপাধ্যায়, আরও শত শত বিপ্লবী, আত্মদানকারী যুবশক্তি যারা দেশের জন্যে প্রাণ পর্যন্ত বলিদান দিতে দ্বিধান্বিত নয়। প্রাচীন ভারত ও পরাধীন ভারতের ইতিহাসের পাতা উল্টে দেখি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। মোরা শক্ত মাটি, রক্তে রাঙাই বিষম চলার খায়। বর্তমান পরিস্থিতিতে যুবদক্ষতা বাড়াতে হবে কর্মসংস্থানের জন্য। নিজে দক্ষ হলে সমাজের আর পাঁচজনকে আত্মনির্ভর করতে শিক্ষা দিতে, নিজের পরিবার, পিতা মাতা, ভাই বোন সকলকেই সংসারে যুবশক্তির উপর নির্ভর করে সুস্থ সবল সুন্দর সম্পর্কে বাস করতে পারবে। কম জোরে আত্মীয় পরিজন, দুর্বল প্রতিবেশীকে সাহায্য করতে, প্রতিষ্ঠিত হতে, মানবে মানবে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে দক্ষ যুবদক্ষতা অবশ্যই প্রয়োজনীয়। প্রতিবেশ এবং পরিবেশ সুস্থ হয়ে উঠবে, যুবদক্ষতার উপর নির্ভর করে দেশ সমাজ এগিয়ে চলবে। স্বাগত যুবদক্ষতা, যুবদক্ষতাই জাতিকে এগিয়ে দেবে, সুন্দর করবে প্রতিবেশ, পরিবেশ এগিয়ে চলবে এদেরই উপর নির্ভর করে দেশ। লিখে পাঠাচ্ছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, MM ঘোষ রোড, কলকাতা।
4: শ্রোতাবন্ধু, এবারে তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদের। ত্রিপুরা বিধানসভার লবিতে আজ ত্রিপুরা বিধানসভার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে বেলা 12টায়। এ উপলক্ষে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন কর্মী, প্রখ্যাত সাহিত্যিক এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নরেশচন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানানো হবে। বেলা 12টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা বিধানসভা থেকে জানানো হয়েছে।
0: শ্রোতাবন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদনপত্রে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেকশন নির্বাচন করার জন্য অনলাইন পোর্টাল পুনরায় চালু করা হচ্ছে। শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনকারী

0: প্রার্থীদের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার সময় ভাষা নির্বাচন করতে না পারায় বিপুল সংখ্যক আবেদনকারী বিভিন্ন প্রশ্ন এবং অনুরোধ জানিয়েছেন। উক্ত অনুরোধগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 3 দিনের জন্য পুনরায় অনলাইন আবেদন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পোর্টাল খোলা হবে 6ই জুলাই 2026 সকাল 10টা থেকে, যা চলবে 8ই জুলাই 2026 বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত।
1: শ্রোতা বন্ধু, আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্রে জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 6ই জুলাই।

আপনাদের জানিয়ে রাখি, ত্রিপুরা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ জেল আশ্রম রোড ধলেশ্বর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং বাস্তবায়ন সহায়ক অংশীদার হিসেবে নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করেছে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tripuraakhadi@gmail.com আপনারা দেখে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ আগামী 13 জুলাই।

0: আর এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। প্রথমেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক SBI প্রবেশনারি অফিসার অর্থাৎ PO নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500টি, আবেদন শুরু হয়ে গেছে 18 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা আগস্টে সম্ভাব্য হতে পারে এবং মেইনস পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স অবশ্যই 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে 8ই জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস এবং তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন https://sbi.bank.in এই ওয়েবসাইটটি।
1: শ্রোতবন্ধু, আরও একখানি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন 2026 সালের বিজ্ঞপ্তিতে গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরিতে মোট 179টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে প্রশাসনিক এবং টেকনিক্যাল উভয় প্রকার পদ রয়েছে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31 জুলাই। কোন কোন বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in অথবা www.ccrum.ayush.gov.in। এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য ছোট্ট করে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ দক্ষিণ এবং উত্তর সহ ধলাই এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0: দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের মতো এই অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
1: আর আমি অপরাজিতা।
0: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই ইংরেজি সংবাদ এবং এরপর উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, যুবানের আরও একটি পর্বে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে আমি তোমাদের সঙ্গে রয়েছি আর জে দেববর্পিত। শ্রোতা বন্ধুরা, জুলাই মাসের প্রথম দিনটি আমাদের কাছে একটি বিশেষ দিন, কারণ এই দিনটি জড়িয়ে আছে এমন একজন মানুষের স্মৃতির সঙ্গে যার জীবন ছিল মানুষের সেবার জন্য নিবেদিত। তিনি ডক্টর বিধানচন্দ্র রায়। চিকিৎসক হিসেবে তার খ্যাতির কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু তার পরিচয় শুধু একজন দক্ষ চিকিৎসকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, সমাজ গঠনের কারিগর এবং এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন একটি সুস্থ সমাজ গড়তে হলে শুধু মানুষের শরীর নয়, মানুষের চিন্তাও সুস্থ হওয়াটা খুব দরকার। শ্রোতা বন্ধুরা, রোগের চিকিৎসা যেমন শুধু ওষুধ দিয়ে হয়, তেমনই সমাজের অনেক সমস্যার সমাধান হয় শিক্ষা, সচেতনতা এবং যুক্তিবোধ দিয়ে। ডক্টর বিধানচন্দ্র রায় সেই মূল্যবোধের কথাই আমাদের বারবার মনে করিয়ে দেন। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রতিদিন অসংখ্য খবর, তথ্য আর মতামত আমাদের সামনে আসে। এর মধ্যে কোনটা সত্য, কোনটা গুজব, তা বুঝে ওঠাও অনেক সময় কঠিন হয়ে যায়। তাই শ্রোতা বন্ধুরা, শুধু শিক্ষিত হওয়াই নয়, সচেতন এবং বিবেকবান হওয়াও ঠিক সমানভাবেই জরুরি। এই প্রসঙ্গেই মনে পড়ে বাংলা সাহিত্যের এক অসাধারণ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। মানুষের মন, সমাজের বাস্তবতা আর কুসংস্কারের প্রভাব তিনি তার গল্পে এমনভাবে তুলে ধরেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার বিখ্যাত গল্প ছেলে ধরা, এটি শুধু একটি গল্প নয়, একটি সাহিত্যকর্ম নয়, বরং আমাদের সমাজকে নতুন করে ভাবার একটি সুযোগ। শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই কথা বলবো ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে, তবে চলুন এবারে শুনে নেওয়া যাক

0: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী গল্প ছেলে ধরা, গল্প পাঠে আর যে সুনেত্রা এবং আর যে সপ্তদ্বীপ।
1: সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পোল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিকিরির, কারোবার সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে। পথের অদূরে একটি বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলে পুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল বিষয়ে আসক্তি আঠারো আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি, দেবেন এ কল্পনাও তাঁদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি, বাটি, তৈজসপত্র, খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়।
2: কারুর মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছমে ভাব। আবার তার উপর আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকুরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল করেয়ায় আরেকটা লোককে হাতে নাতে ধরেছে, সে ছেলে ধরে ঝুলিতে পুটছিল। এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে, সন্দেহক্রমে কত নিরীহর প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটি বলি।
1: হিরু এসে হাজির হল রায়পুরে, ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে, লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না, তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও দুটি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে জানে না তোমাদের দুভাইয়ের কথা, লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানায় যে দুভাইয়ে দখল করে দিয়েছি, এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বলল, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে, মাথায় ইয়া পাক বাঁধা, কালে কালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে ছ হাতে লাঠি। লোকে ভাবলে হিঁদুর জম্পুরি থেকে জমদ দেশে হাজির হলো, চিনবে কি, কোথায় পালালো তার ঠিকানা রইল না।
2: হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আরেকবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা একটা দুটো ভাগের একটু দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটি পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি, গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাত হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনব ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লাফিত মিয়া রাজি হল। লাফিত মামুদ দু ভাই সাজ পোশাক পরেই আজ গিয়ে খোড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরো, একাদশী সারা দিনের পর দাওয়ায় ঠাই করে

গেছেন জগদম্বা। মুখুজ্জে মশাই বসেছেন জলযোগে, সামান্য ফল মূল ও দুধ বেত ধাঁত, একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ছেড়ে ঢুকলো দু ভাই লফিত আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া লাল পাট্টা, হাতে ছ হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখা। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে

0: या पागड़ी या लाल पट्टा, हाते छ हाती लाठी, कपाल जोड़ा सिदुर माखा, मुखुज्जर हाथ थेके पाथरेर बाटी दुम करे पड़े गेल। जगदम्बा चित्कार करे उठलें, ओगो पाड़ार लोक के कोथाय आछो, एसो गो छेले धरा ढुकेछे।
1: সুমুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে। হিরো সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দূরের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকেরা ধরে ফেললে আর রক্ষে নেই, বলে নিজে মারলে ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশি এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবেন, সুতরাং তারাও মারল ছুট।
0: কিন্তু ছুটলে হবে কি, পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহুকণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল ব্যাটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লাফিতকে সবাই ঘিরে ফেলল। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়, তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লাফিত মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমোড়া হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নাইলে ওর গালপাটটা কেন, ওর পাকড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাটটা একধারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুছে একেবারেই চলে গেছে। সেসব কথা পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে?
1: ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মাবুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আরেকবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে।
0: জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করছে, কে নালিশ করেছে? তারা বললে, তাকে জানে, ছেলে কই, তাই বা কে জানে, তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ও পাঁকে পুঁতে রেখেছে, রাত্রে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাঁকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছে সমাচীন বোধ হলো, এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবেইনি। বললুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম, মিয়া ব্যাপারটা কি সত্যি বলো তো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিব্রত করলে। মুখুজ্জে দম্পতির উপর কারুর সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো।
1: বললুম, লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো না, কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে মাছলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝিঁক ওয়ালে ঢুকেছিল গুরুকে জব দিতে, খড়ের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্য থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝিঁর পা দুটো জড়িয়ে ধরল।

0: জি যতই চেঁচায়, বেরো গো, কে কোথাও আছো? ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ।
1: চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্য বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষালটাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল।

0: मगर
1: শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম। এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ছেলেধরা। গল্প পাঠে ছিল আর যে সুনেত্রা এবং আর যে সপ্তদ্বীপ। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আলোচনায় ফিরব, তবে চলো শুনে নিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার একটি অংশ বিশেষ। কবিতা পাঠে

0: આજે તનુશ્રી।
1: নমস্কার যুব বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী। আজকে আপনাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি শোনাচ্ছি। হঠাৎ দেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বার বার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার?
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার একটি অংশ বিশেষ। শ্রোতা বন্ধুরা, এই যে কবিতাটি না, আমরা অনেকেই কম বেশি কিন্তু এই কবিতাটি শুনেছি, খুব বহুল প্রচলিত একটি কবিতা। আমরা আবারও ফিরি আলোচনায়। শ্রোতা বন্ধুরা, একজন চিকিৎসকের কাজ শুধু কিন্তু ওষুধ দিয়ে রোগ সারিয়ে তোলা নয়, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সুস্থ জীবনযাপনের পথ দেখানো তার দায়িত্বের অংশ। ডক্টর বিধানচন্দ্র রায় সেই দায়িত্বকেই নিজের জীবনের আদর্শ করে তুলেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা, মানুষের প্রতি তার ভালোবাসা এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা তাকে ভারতের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। একটি বিরল সমাপতন। 1882 সালের 1 জুলাই তাঁর জন্ম, আবার 1962 সালের একই দিনে তার প্রয়াণ। যেন জীবনের পূর্ণ বৃত্তটি সম্পূর্ণ হয়েছিল মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেই। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর 1 জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি শুধু একজন মহান চিকিৎসককে স্মরণ করার দিন নয়, দেশের প্রতিটি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসা সহায়ক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। শ্রোতা বন্ধুরা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন একজন চিকিৎসকের মুখে উচ্চারিত কয়েকটি আশ্বাসের বাক্য আমাদের নতুন করে বাঁচার সাহস যোগায়। চিকিৎসা শুধু বিজ্ঞান নয়, এটি মানবিকতারও এক উজ্জ্বল প্রকাশ। আর সেই মানবিকতারই এক জীবন্ত প্রতীক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তবে তার পরিচয় শুধু চিকিৎসক হিসেবেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দীর্ঘদিন রাজ্যের দায়িত্ব সামলেছেন। সেই সময় কলকাতা এবং পশ্চিমবঙ্গের আধুনিক উন্নয়নের যে ভিত তৈরি হয় তার পেছনে তাঁর সুদূর প্রসারী পরিকল্পনার বড় ভূমিকা ছিল। তিনি বিশ্বাস করতেন একটি রাজ্যের উন্নয়ন শুধু প্রশাসনের মাধ্যমেই সম্ভব নয়, প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকল্পিত নগরায়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। তাঁর সময়ে গড়ে ওঠা পরিকল্পিত নতুন শহর এবং বহু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান আজও দৃষ্টান্তমূলক। শ্রোতা বন্ধুরা, সুস্থ সমাজের কথা বলতে গেলে আমাদের সাধারণত হাসপাতাল, চিকিৎসক বা ওষুধের কথাই আমরা ভাবি।

কিন্তু সুস্থ জীবনের আরও একটি বড় ভিত্তি রয়েছে যাকে আমরা অনেক সময়ই ভুলে যাই, সেটি হলো প্রকৃতি। একজন চিকিৎসক আমাদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করেন, আর প্রকৃতি প্রকৃতি প্রতিদিন প্রতি মুহূর্তে নিঃশব্দে আমাদের বাঁচিয়ে রাখে। আমরা যে বাতাসে শ্বাস নিই, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে মাটি আমাদের খাদ্য ফলায়, যে নদী আমাদের জীবন ধারণের জল বহন করে, এই সব কিছু মিলিয়েই তো আমাদের সুস্থ জীবন। এই ভাবনা থেকেই প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে পালিত হয় বনমহোৎসব। বনমহোৎসব কোনো আনুষ্ঠানিক কর্মসূচি কিন্তু মাত্র নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার এক সুন্দর অঙ্গীকার। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ করা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্থ পৃথিবীর ভিত গড়ে তোলা। আজ জলবায়ু পরিবর্তনের আমাদের জীবনের বাস্তবতা, কখনো প্রচণ্ড তাপপ্রবাহ, কখনো অস্বাভাবিক বৃষ্টি, কখনো বন্যা, আবার কখনো দীর্ঘ খরা। প্রকৃতি যেন বারবার আমাদের সতর্ক করছেন। এই পরিস্থিতিতে একটি গাছ লাগানোর গুরুত্ব আরও অনেকটা বেড়ে যায়। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেনের যোগান দেয়। শুধু তাই নয়, গাছ মাটিকে ধরে রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে, পাখি ও প্রাণীদের আশ্রয় দেয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকেই ভাবি আমরা একটি গাছ লাগালে কী বা পরিবর্তন করতে পারব, কিন্তু প্রতিটি বড় বনই তো শুরু হয়েছিল একটি ছোট্ট চারা গাছ দিয়ে। আমরা যদি প্রত্যেকে বছরে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেই গাছের যত্ন নিই, তাহলে কয়েক বছরের মধ্যেই তার প্রভাব আমাদের চারপাশে স্পষ্ট হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, ডক্টর বিধানচন্দ্র রায় মানুষের সুস্থ জীবনের স্বপ্ন দেখেছিলেন, আর বনমহোৎসব সেই স্বপ্নকে আরও বিস্তৃত করে আমাদের মনে করিয়ে দেয় মানুষ সুস্থ থাকবে তখনই যখন তার চারপাশের প্রকৃতিও সুস্থ থাকবে। তাই একজন চিকিৎসকের হাতে যেমন স্টেথোস্কোপ, তেমনই আমাদের হাতে থাকা উচিত একটি সবুজ চারাগাছের দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে শুনে নিই একটি ছোট গান।

শ্রোতা বন্ধুরা, বলতে বলতেই কিন্তু আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্ব জুড়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম আর যে দেবর্পিত। আবারও কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সুস্থ থেকো। তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। আজ শুনুন সমবেত কণ্ঠে

দেশাত্মবোধক গান শুনলেন দেশবন্দন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ বিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়েচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। বিস্তারিত খবরে, দেশজুড়ে আজ থেকে 2025 সালের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজে ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযোগ্যভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করছে। সব প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারেন্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলের প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারেন্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজিসকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরেও গুরুত্ব দেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া নতুন দিল্লিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাই দারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টা দেশের আপামর জনগণের আস্থা ও কৃতজ্ঞতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে

দেশ চিকিৎসা ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে, মেডিকেল কলেজের সংখ্যাও দ্বিগুণ হয়েছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছেছে, বিকশিত ভারত গঠনে চিকিৎসকদের ভূমিকারও প্রশংসা করেন শ্রী মোদী। জাতীয় চিকিৎসক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে চিকিৎসকদের আত্মস্বর্গ অঙ্গীকার দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1,600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত 2-দিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047 কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বোধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রীসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রীস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রীসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়েও উভয় পক্ষে আলোচনা হয়েছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাহাত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল, লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। উত্তরাখণ্ডের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আজ থেকে একটি বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে। নতুন এই ব্যবস্থার আওতায় উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা পর্ষদ বিলুপ্ত করা হবে এবং রাজ্যের সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান একটি নতুন কাঠামোর অধীনে পরিচালিত হবে। উত্তরাখণ্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2016 এবং উত্তরাখণ্ড বেসরকারি আরবি ও ফার্সি মাদ্রাসা স্বীকৃতি বিধিমালা 2019-এর কার্যকারিতা আজ থেকে শেষ হয়ে গেল। রাজ্য সরকার উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান আইনের অধীনে একটি নতুন ব্যবস্থা চালু করছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লির হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের অধিকাংশ এলাকার ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো ইকুয়েডর খেলায় মেক্সিকো 2 গোলে এগিয়ে আছে। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলা দেরিতে শুরু হয়। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ

0: উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছল তারা। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার দ স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ লন্ডনের দ্য ওভালে গতকাল প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 125 রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র 13 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দেশজুড়ে আজ ভিভিটি রামজি আইন কার্যকর হচ্ছে। গ্রামাঞ্চলে 125 দিনের কাজে গ্যারেন্টি এর ফলে সুনিশ্চিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন। খবর এখনকার মতন শেষ হল। এর পরের স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। বিকশিত ভারত রোজগার ও জীবিকা মিশন গ্রামীণের নিশ্চয়তা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র ভারত গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিবিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন, কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে, জিএসটিএটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারোর ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলা প্রজ্ঞা ভবনে স্ট্রেংথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা সেন্টার শীর্ষক এক কর্মশালায় গতকাল তিনি এই কথা বলেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্যা এবং পৌর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ এবং ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নতুন দিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গড়কড়ি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণের আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিপিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটি গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে 2টি গোল করেছেন কিলিয়ান এমবাপে। এদিকে মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি চলছে। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী ধলাই এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা, বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন দুর্গা রায়ের কণ্ঠে, দুপুর 1:50 রাগ প্রধান গানের শিল্পী অখিল বন্ধু ঘোষ, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান

চিত্রগীতি সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর অঙ্ক পাঠ্য থেকে চতুর্ভুজ থেকে পাঠ দেবেন গজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা তন্দ্রা চক্রবর্তী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে বর্ষাকালে প্রাণী পালনে সতর্কতা প্রসঙ্গে বলবেন ডক্টর জ্যোতির্ময় রায়। পরে লোকগীতি শুনবেন স্বপন বসুর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী লতা মঙ্গেশকর। রাত 9:00 নজরুল গীতি শুনবেন সুপ্রতীক দাসের কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, যা দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে। রাত 9:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী মান্না দে। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা।
1: আরে সতর্ক না হলে পকেট খালি তাহলে।
2: না না, আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে।
3: তো
2: তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায়।
3: কিন্তু টাকা তো গেল।
2: না না না, টাকা যায়নি। গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে। আর শুনুন, অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো। হ্যাঁ, আরবিআই বলে যে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে। এবারে আশা ভোসলে এবং অভিজিৎ এর কণ্ঠে শুনুন দিলভালে দুলহানিয়া ছবির এবারের গানটি।

সর্বশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ এবং সহশিল্পীদের কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি থেকে। শ্রোতবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠেই শুনছিলেন হিন্দি গান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রণমিতময় ছায়াছবির এই গানখানি শুনলেন বাপি লাহিড়ী এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারে ছবির আরেকটি খানি গান শুনুন শিল্পী মোহাম্মদ আজিজ এবং কুমার শানু।

প্রণমী তোমার গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, তারপর শুনলেন নয়নমণি ছায়াছবির গান বাপি লাহিড়ীর কণ্ঠে। নয়নমণি ছায়াছবির আরেকখানি গান শুনুন, শিল্পী অনুপমা দেশপাণ্ডে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গানখানি শুনলেন সাধনা সরগম এবং সোনালী বাজপাইয়ের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: দিবর কাম যতন আকাশবাণী আগরতলা যতন লামসুক তিনি নীতি ফরসন খবর পান্দ আও ফাঁদে হাকে পান্দন পিলামানো লেলমানি জনখার যেমন তাংবিতি হাকে তাংবিতিও গয়ামনি বুফাংনার ইমানোর গই থাইসেন কক সবই খানারি জাগানা
1: চং যতন গয়ামবু ফাংন সিনেউ কামিয়াম জাইরগ থাকে নগ্রুম ব্রুম নচং গয়াম ফাংসায়া ফাংসালে তঙ্গানি নগু হাইফান চিনি ত্রিপুরাও বিশেষ খ্লায়ী চিনি দফাও গয়াম নচং ফালনানি বাকই এবাকে রং থংরাগ্রা বাকই কেবুফান কাইয়া খ্লাইলাইয়া আবুনি বাকই চিনি তামুনি কগ গয়াম খ্লাইনানোর গই কক থাইসা থাইনই খালায়ানো চিং যত

파 콜라사요. 콜라사바 콜라사요. 베레 박사 힘나모 송카이네.

0: আনো মাংখরনি খজাইটু বুথানি দফা হামকরাই বদলনি ইয়াক ফলকজাক দঙ্গু হই আনি জরাতইলে তাকু গকরা সং নরং না কুবই নরং না থিনাং নরং না আনি লাংমা নরং আনো না করে রেজাবাইসিরি
1: আংবু মাং নাইব নরং নি থানি না কার সানজাও আনো না করে রেজাবাইসিদি
2: আও সিয়ানি মাজরা করই আবলে কুবি ককসি খনাদ্র বলে আংব জন জলি গারাখা হাইফানো কুবুনি কেসেন কৃই অবব কুবুই কক আবন বাকি নরনি থানি আংম নাকার সানজাও আনো নাকারি রিজাবাইছি দিদ
3: ওখা বা অকক খনাওই টংথাম কারই কামনা সে মুসংসিও হাইকে খনাবাই হামজাকি ইংগো দিনে অসাল চি বাকি কাইসা লাইবুমানী সাল তামনি হনমালে সফা হামকরাই বদলনি সামু টানি খরক বুসুক বাই সেরাই জাকা তামো হনজাগিয়া তামরক সাজগিয়া টংখা হাইবেন ধাসিংগ চিনি ইয়ং আরং সামনি ককনি বজর কুবুনি কেসেন কৃই আবল বেলাইন নাংকুকমানী কগ্ন চিনি বুকুগ্লুবরিনি কক্র খনাবাইখ্যা তাই সেরাই সেরাইব অঙ্গি পালাইখ্যা ফিয়াবা চিনি তাকুক বক্রাংনি কগ্ন ইয়ং সংরক আসুক সেরাই সেরাই অঙ্গি মানবাইয়াকু বক্রাংনি কগ্ন সুক্রুবই সানানি বাকি আং হজলান ইয়াফরি রেখা কিসা সাদি হজলাই
4: ককে আং পুইলা বক্রাংনি কগ্ন ইয়ং সঙ্গ সাইফ্রু ইয়ং সং কিসা ফানো পুচু চাজাগলিয়া ইয়ং সং সিমিয়া আমি আমচানী বড় রক শুধুসে পুচু চানাই কৃই ফিয়াবা সুন্দপা হামক্রাই বদল বেলাই সাক নালাই সমতাঙ্গনি বাকি বক্রাং কথি খরনি দিশাওই তুবুই মানলাইখা বক্রাংতেই দেরালিয়া দেরানা কারিলে বোতাবুক চিনি সেংসা ক্রাক সেংসিনাই আংতেই সাগ্রালিয়া তাবুক বুক্রাং নি খুব বাইথংনা সাবই খনারবাসিদি
5: খুলুমবাইখা বেবাক নন আংবো থাসিংগ কৈলুবিরি সামানি হাই নংখা পরিন চেংদ্রব নিশিমি মূসা গজায়া সুতরব কাইসাবাইন এম এ পাস খাই কাহাম গরম নগ সপাইখা ফিয়াবা জরানি বয়ার হামিয়াবো গলায়ই সাকন দেরাও খেলাইনানি নাইমানি ফিয়াবা আনি কপাল কটর জরানি বিশিঙ্গ আত হজলাইনি মকল কলাইখা আবনি উল দফা হামক্রাই বদলনি চাইতংমাবাই আং তাবুক গুবুনি লংমা মানফিকা
3: দংরা দেবে ক্রাং উ ফাইনাই সাবংখা নাইলা আজলাই
4: হাই আবো বাথাচিংগো সং সালাইমানি ও ডক্টর জুক সং নাবলাসা
6: এ আংন আমা ফা তাকুকতে বুকুক সং আংন মেডিকেল ফাইনাল পাইদ্রব বুইনি দফানি ব্যাংক সনালো কলাইনা নাইনাই অংখাতা নিনি কগ্নসে সাগ্রাদি নন কিসি ইসা কেবেং ফাইমা হাই অংখাতা না কারজাদি
3: কেবেং ফাইয়া বেলাইসে জ্বর সকাইখ্যা নো দা কবক্রাং নিনি কক পাইগ্রা সিরি
5: আও কক খাই জেরে ফাংশিনি সিমি মা ফানো কক তাতাল ছায়া সানানি নাংখা হাইনি বাকে আং চিনি দফানি শিকলা তে শিকলি চালাই রকম কবংনা মুসুঙ্গু আং হাই লামানো করবই লামপ্রা তা হিমবাইদি ড্রাগস এবা কেফেক মানিন চাউই সাকন নুখুংন তৈ দফান দায়িত্রতা ফনাংবাইদি আবুনি লগিও নং আং তৈ যং বেবাং দফা হামক্রাই বদলনি আদং অঙ্গই দফা হামক্রাই নি সামুং টাকাই জুবানাই আসং আনি কক খুলুমবাইখা
6: আং বটিনি দফা হামক্রাই বদলনি আদং না হানই নফায়ু আং বটিনি সিমি ন দফা হামক্রাই বদলনি আদং সিনাই দফা হামক্রাই বদলনি আত সং নরক নি জারে ন আং বটিনি লংমা কিফিলি মাংখা নরক আনো তিনি সিমি ন বদলনি আদং চং সিদি খুলুমবাইখা
7: হাই ই কনাসিক বাইগ্রেদি আং সাবর ফাই
4: ও আবাবা ইয়ং মেডিকেল অফিসার বাই থানা নুসি সংসেবলা সা
3: ও সিনি তিনি নি অমরক ন খনাউই ন ফাইলাই খনাতা খুলুমকা স্যার হাইলে নরক জরাও ন ভাই সপাইলাইখা ফাডি
8: খুলুমকা সিনি সামুসে বড় তামঙ্গি টং খনাখাই ন থাংনানি নরক নি তিনি নি অকক তুমানো খনাউই সং বেলাইখাই ন টংথকা আবনি বাগৈ নরক ন বেলাই ন হামবাই আং তাবু কইনাই চিনি মেডিকেল অফিসার সাহেব ন নরক ন খিসা কক সাউই খনাইনানি
7: ওকে স্যার যত ন খুলুমবাইখা কক খাই হাইছে তাবুংনি ও সিচুয়েশন চিনি জেনারেশননি থিনাংত বেলাই ন কিরিমা সিনসা চেরারক তাবুক ড্রাগ এডিকশন সিমিন বাঠাগৈ টংলিয়া তাবুক খাই এস আই বি পজিটিভ গবাং মা মানজাগৈ টংবাইখা হসপিটাল খাইতো গবাং মানো মানজাগৈ টংবাইখা হসপিটাল ন কারই তাবুক খাই স্কুল কলেজ তাই

0: university porinai cherai rokbo wanama sinja khaino manjagi tongbai kha abo tamni bagi ingkha aboni ya phangongkha drug samani abo tabok batalungo hor nangte ingui tongbai kha abuno sung jasa khepeno ka suna nanglainai hayake sini bosong sogui komoroi thangbai nai asungno ani kok khulumbai kha
1: tabung nongni amchai thani usingui angbo khisi sa norokno okkokno koinamu chungu tabungni o generation jekhai daidro nangi tongkha norok dopha hamkrai bodol sungno jefrupana sahor khai sung thanani police khasigui phainai tai phai botongu norok borok tai bebak borokno kha baksha tai phan baksha anglaiui o kirima singsa daidro bemanno sokomona nanglainai asukno ani kok norok tini chini medical officer tai ani kokro khonabai kha ang jesuk jora norokni sub division tongsak ang jesuk jora norokni amchaya tongsak bebak beremni chuba chumanai abo tabuk nini ani bini bagai simino kirima singsa daidro nangi tongya abo bebak ni bagai no kirima singsa daidro nanglaijak wasugi mania bukrang tai lubiri song hai higher educated cherai rok am hai gan hnei hai pano jorawa ka sui nargai man laikha belaino hamka buirong nobo amo hai khaino ka sui nargai thinango muthangna nanglainai abuni bagai dopha hamkrai bodolno pipeline hambai hai norok tauni bagai kabui tong laikhasa
2: enkha kamna nangya yong sala tai yong buri chong chini tini ne osal mokol mukte chokona salya tini ne osal dopha chisama salse ang tabuk বেবাক নি থানি আবু কইমু নারগনাই চেরাই এবার শিকলা অংখা চিনি দফানি বিষমা এবার থেনাং শিকলা জরানি ফান্ন দফা হামকরাই সামুঙ্গ ফনাং দি শিকলা নি ফান তৈ থুই কুটুং কথাংন এরেং এরেং বথাপ খাই কসগুইতা রহরবাদি নরক বাইথাং মকল তৈ খুঞ্জু বাইন নুখনা তৈ খানা বাইখানা বিক্রাং লুবরি তাই ডক্টর জুক ছংনি কবি কথমা রগ্ন আর নি বিশিং নরক চিনি থানানি উসি তাই সিনি ডাক্তার বরনি কগ্রব খানা বাইখা বরকব সঙ্গাই বাকসান কুদি লাই খাসি খাবরং উংলাই টংলায়ু অমরকে নাংনাই দায়দ্র বেমানি বাকে লামন খিবি ওই লাম্পরা তাই হিমবাইদি ক্যাফেকনি বেলকমাব সাকনতা সুকলকবাইদি বুনি দফাও সাকনতা ফালদি আবু নংথুং চিনি তিনি অসমাই
1: বা আবো সে কক
3: ফাইজি জাতা সাপ্রং সামানি কক নালকে সময় টাকলাই নাই
1: আও আও
3: ক্যাফেক নি বেলাক মাও তা কলাইবাই
2: ক্যাফেক নি বেলাক মাও তা কলাইবাই
3: বুনি দফাও সাকনতা ফালদি
2: বুনি দফাও সাকনতা ফালদি
3: দফা হামক্রাই আয়ুগ লকথুং
2: দফা হামক্রাই আয়ুগ লকথুং
3: দফানি থিনাং চিং সাউই টংথুং
2: দফানি থিনাং চিং সাউই টংথুং
4: আসে যদি খনিজেখা নাটক নাতুনি মুখা দায়দ্র ও নাটক খনিজেখা বিনু উন্নয়ন বখাক নাতক নৈখা রোহিচন্দ্র দেববর্মা ফাইতাবো খালায়ন রোজাম গতাল রোজামু গতালো সুমিত্রা দেবরম বাই রচাপ চাক রোজামর খনিজেখানা

চাষের কথা আজকের প্রসঙ্গ, ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ। মেস্তা একটি তন্তুজাতীয় ফসল, বয়নযোগ্য আঁশযুক্ত ফসলগুলির মধ্যে মেস্তা বেশ কষ্টসহিষ্ণু। সহজে ও অল্প খরচে অনুর্বর বেলে জমিতেও এর চাষ করা হয়। পাটের প্রায় সমান সমান আঁশ মেস্তা থেকে পাওয়া যায়। ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে এর চাষ করা হয়ে থাকে। ত্রিপুরাতে প্রায় 2,200 হেক্টর জমিতে মেস্তার চাষ হয়। তন্তু উৎপাদন প্রতি হেক্টরে 1.5 টন। মেস্তার আঁশ পাটের আঁশের সাথে মিলিয়ে কার্পেট বানানো হয়। বস্তা ও দড়ি বানাতে এটি ব্যবহৃত হয়ে থাকে। মেস্তা খারিফ শস্য, এর জন্য উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দরকার। 50 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টিপাতে এই ফসল ভালো জন্মায়। প্রবল বায়ুপ্রবাহ, অধিক বৃষ্টিপাত ও তুষারপাত এই ফসলের ক্ষতি করে থাকে। বৃষ্টির জলেই মেস্তার চাষ করা হয়। প্রায় সব রকম মাটিতেই মেস্তা জন্মায়। আমাদের দেশে সাধারণত অনুর্বর বেলে দোআঁশ মাটি এর চাষের জন্য উপযোগী। অন্যান্য ফসল চাষ করা যায় না এমন মাটিতে মেস্তা চাষ করা হয়ে থাকে। তবে নিচু ও জল জমে থাকে এমন জমি এই ফসল

চাষের উপযোগী নয়। দোআঁশ মাটি মেস্তা চাষের জন্য সবচেয়ে ভালো। জমি তৈরির সময় কানি প্রতি 16 কুইন্টাল গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে তারপর মেস্তার বীজ বপন করতে হবে। আমাদের দেশের খারিফ মরশুমে মেস্তার চাষ হয় বৈশাখ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে বীজ বোনা হয়। প্রতি কানিতে 2 থেকে 2.5 কেজি বীজ লাগানো যায়। মেস্তার বীজ সাধারণত হাতে ছিটিয়ে বোনা হয়। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার রাখতে হবে। মেস্তার জাত সাধারণত 2 ধরনের, সাবদরিফা মেস্তা ও ক্যানাভিনাস মেস্তা। ত্রিপুরাতে মেস্তার জমিতে সাধারণত সার দেওয়া হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য কানি প্রতি 14 কেজি ইউরিয়া, 20 কেজি সুপার ফসফেট, 5 কেজি থেকে 5.5 কেজি পটাশ ইত্যাদি দিতে হবে। বীজ বোনার 20 থেকে 25 দিন পরে একবার ও 40 থেকে 45 দিন পরে আরেকবার এসব সার প্রয়োগ করতে হবে। মেস্তা প্রধানত বৃষ্টির উপর নির্ভরশীল ফসল হিসেবে চাষ হয়। মেস্তা খুব কষ্টসহিষ্ণু, ফসলও অনাবৃষ্টিতে জন্মাতে পারে, সেজন্য এ ফসলে সেচ দেওয়ার খুব একটা দরকার হয় না। গাছে ফুল ফুটতে শুরু করলে ফসল কাটতে হয়। গাছগুলিকে কেটে জমিতে কয়েকদিন ফেলে রাখা দরকার, এতে গাছের পাতা ঝরে যায়। তারপর পাটের মতো আঁটি বেঁধে জলাশয়ে পচতে দিতে হবে এবং যথাসময়ে আঁশ ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ত্রিপুরার গ্রামাঞ্চলে সাধারণত মেস্তা কাটার পর আঁটি বেঁধে জলে ডুবিয়ে রাখা হয়। আঁটি ডোবানোর জন্য কলা গাছ, পাথর, মাটি, কাদা আঁটির উপরে চাপানো হয়। 15 থেকে 20 দিনের মধ্যে মেস্তা পচে যায় এবং এর থেকে হাত দিয়ে তন্তু বের করা যায়। মেস্তা চাষে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নিচু জল জমে থাকে এমন জমি মেস্তার চাষের পক্ষে উপযোগী নয়। বীজ সময় মতো বুনতে হবে বৈশাখ আষাঢ় মাসের মধ্যে। তন্তুর গুণগত মান বৃদ্ধির জন্য সঠিক সময়ে মেস্তা কাটা ও উন্নত পদ্ধতিতে পচন খুব জরুরি। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল ত্রিপুরার টিলা জমিতে উন্নত পদ্ধতিতে মেস্তা চাষ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে, এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত ১০টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে।

0: চলছে। দেশের তরুণ উদ্যোক্তা স্টার্টআপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2,200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর প্রকাশিত তথ্য অনুযায়ী জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 757 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায় সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে।
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যাঁ ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যো নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। অকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যো কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ও বহনো কো রোজগার দেগি বলকে বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কি করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি 4-চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণমন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাওয়াত গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991

0: সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
1: On the occasion of Doctors' Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit.
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গের সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লেস্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 হারিয়ে দিয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45-74 জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে। ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে সিয়াটল স্টেডিয়ামে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হল, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী দুর্গা রায়।

এতক্ষণ শুনছিলেন রাগ প্রধান গান, শিল্পী ছিলেন অখিল বন্ধু ঘোষ। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি, তারপর হিন্দি সংবাদ।

ಆಕಾಶವಾಣಿ ಅಗರ್ತಲಾ. রাত দশটা বেজে দশ মিনিটে কর্মখানি বিজ্ঞপ্তি, রাত দশটা বেজে পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী মান্না দে, প্রয়োজন অনুষ্ঠানে শেষে পরিবর্তন হতে পারে জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতাংশ। আর একটি সতর্কবার্তায় জানানো হয়েছে চব্বিশ ঘণ্টায়

হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী এবং ধলাই ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সাথেই শেষ হচ্ছে আজকে আমাদের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা দুটো বেজে ৩২ মিনিট হয়ে ৪৫ সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

0: New Delhi and Islamabad. Such lists are exchanged every year on the 1st of January and the 1st of July under the provisions of the Agreement on Consular Access signed between India and Pakistan in 2008. The External Affairs Ministry said in a statement that India has shared lists of 386 civil prisoners and 53 fishermen in its custody who are Pakistani or believed to be Pakistani. Pakistan has shared lists of 52 civil prisoners and 198 fishermen in its custody who are Indian or believed to be Indian. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে গঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবি থেকে।

গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে সুকুন ছবি থেকে। পরের গানখানি শুনবেন বেনি দেয়ালের কণ্ঠে বেফিক্রে ছবি থেকে।

গানখানি শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে সুকুন ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গান

গানখানি শুনলেন বেনি দেয়ালের কণ্ঠে গজনী ছবি থেকে। পরের গানখানি শুনবেন বেনি দেয়ালের কণ্ঠে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, আজকের শিল্পী কানন চাকমা।

0: फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 32 के मैच में आज रात 9:30 बजे इंग्लैंड और कांगो आमने सामने होंगे। देर रात 1:30 बजे बेल्जियम का मुकाबला सेनेगल से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা। এখন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর গণিত থেকে চতুর্ভুজ সম্পর্কে পাঠ দেবেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা তন্দ্রা চক্রবর্তী।
2: গুড ইভিনিং স্টুডেন্ট। শিক্ষার্থীদের জন্য আলোচনা এই অনুষ্ঠানে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 3 থেকে চতুর্ভুজ অর্থাৎ কোয়াড্রিলেটারাল সম্পর্কে সম্মুখ ধারণা। এই আলোচনার শুরুতেই তোমাদের যেসব বিষয়গুলি জানা প্রয়োজন তা হচ্ছে বহুভুজ বা পলিগন নিয়ে কনসেপ্ট। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ পলিগন? এ সিম্পল ক্লোজড কার্ভ মেড আপ অফ লাইন সেগমেন্ট ইজ কল্ড পলিগন। 3 বা ততোধিক সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা বলবো বহুভুজ। তো বহুভুজ অ্যাকচুয়ালি ধারণা তোমরা অনেক আগে থেকেই পেয়ে গেছো, ছোটোবেলা থেকে তোমরা যখন ডিফারেন্ট টাইপস অফ ফিগার দেখেছো তখন তোমরা প্রথমেই পেয়েছো ট্রায়াঙ্গেল, তারপরে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। তো এইগুলির ধারণা তোমরা পেয়ে গেছো। তো তোমরা তো সবাই দেখেছো যদি 3টি রেখাংশ দিয়ে একটা বদ্ধ চিত্র তৈরি করি তখন আমরা পেয়ে যাই একটি ট্রায়াঙ্গেল, 4টা রেখাংশ দিয়ে একটা বদ্ধ চিত্র তৈরি করি তাহলে আমরা পেয়ে যাই কোয়াড্রিলেটারাল। এইভাবে আমরা বহুভুজের ধারণা পেয়ে যাই। মানে যদি আমরা বদ্ধ চিত্র বা ক্লোজড কার্ভ ড্র করতে চাই অ্যাটলিস্ট 3 সাইড নিডেড। তো ডিপেন্ডিং অন নাম্বার অফ সাইড পলিগনস আর ডিফারেন্ট টাইপস, লাইক ফার্স্ট ওয়ান ইজ ট্রায়াঙ্গেল, সেকেন্ড ওয়ান ইজ কোয়াড্রিলেটারাল, ফোর্থ সাইডেড পলিগন ইজ নোন এজ কোয়াড্রিলেটারাল, দেন 5 সাইডেড পলিগন পেন্টাগন বা পঞ্চভুজ, 6 সাইডেড পলিগন হেক্সাগন বা ষড়ভুজ, 7 সাইডেড হেপ্টাগন বা সপ্তভুজ, এইভাবে নামকরণ করা হচ্ছে। ডায়াগোনাল অথবা কর্ণ সম্পর্কে ধারণা। হোয়াট ইজ ডায়াগোনাল? ইফ ইউ জয়েন এনি টু নন অ্যাডজাসেন্ট সাইডস অফ এনি পলিগন ইউ উইল গেট এ ডায়াগোনাল। মানে কি, বাংলায় বলতে গেলে ক্রমিক নয় এরূপ দুইটি শীর্ষবিন্দু, মানে অ্যাডজাসেন্ট দুটো শীর্ষবিন্দু বাদ দিয়ে নন অ্যাডজাসেন্ট যেই শীর্ষবিন্দুগুলি আছে এগুলিকে যদি তোমরা জয়েন করো তখন কি পাবে, ডায়াগোনাল পাবে। তো এরকম আমরা দেখেছি যে ট্রায়াঙ্গেল সবগুলিই অ্যাডজাসেন্ট, তার ডায়াগোনাল নেই। আমরা যদি কোয়াড্রিলেটারাল নিয়ে নিই তার ডায়াগোনাল হচ্ছে দুটো। এইভাবে আমরা ডায়াগোনাল সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে কনভেক্স অ্যান্ড কনকেভ পলিগন, বাংলাতে বলা হবে উত্তল এবং অবতল বহুভুজ। কনভেক্স পলিগন, হোয়াট ইজ কনভেক্স পলিগন বা উত্তল বহুভুজ? যে সমস্ত বহুভুজের কর্ণগুলির কোনো অংশই বহুভুজের বহিস্থ নয়, অর্থাৎ মনে করো তুমি একটা বহুভুজ ড্র করলে, হতে পারে সেটা চতুর্ভুজ হতে পারে পঞ্চভুজ, যাই হোক না কেন, ডায়াগোনাল ড্র করলে, ড্র করার পর দেখলে ডায়াগোনালগুলি সবগুলি ওই ফিগারের অন্তস্থ, মানে ফিগারের ভেতরেই থাকছে, কোনো অংশই বাইরে চলে যাচ্ছে না, তাহলে আমরা কী বলবো যে এই বহুভুজটা হচ্ছে কনভেক্স বা উত্তল বহুভুজ। এবার এমন একটা বহুভুজ বা পঞ্চভুজ ধরে নিতে পারো, একটা পঞ্চভুজ ড্র করলাম, ষড়ভুজ ড্র করলাম, যার একটা কর্ণ আছে বা একের বেশি কর্ণ আছে, যা হচ্ছে কি মেইন যে আমাদের ফিগারটা তার থেকে বাইরে চলে গেছে, তখন আমরা বলবো তাকে অবতল বহুভুজ বা কনকেভ পলিগন। এই কনভেক্স এবং কনকেভ পলিগন অর্থাৎ উত্তল অবতল বহুভুজ চেনার একটি সহজ উপায় হচ্ছে যদি একটি অন্তকোণ 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে দেখবে যে এটা কনকেভ পলিগন হয়ে গেছে, অর্থাৎ অবতল বহুভুজ হয়ে গেছে। তার মানে কি, একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, মানে মোর দেন 180 হয়ে যায়, তাহলে এটা কি হচ্ছে কনকেভ পলিগন হয়ে যাচ্ছে। নেক্সট আসছে সুষম বিষম পলিগন, সুষম বিষম বহুভুজ অর্থাৎ

রেগুলার অ্যান্ড ইরেগুলার পলিগনস। যেই বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ সমান তাকে আমরা বলবো সুষম বহুভুজ। যেমন সমবাহু ত্রিভুজ, তারপরে বর্গক্ষেত্র বলতে পারো, সুষম পঞ্চভুজ বলতে পারো, আর ইংরেজিতে বলা হলে ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল, স্কোয়ার, পেন্টাগন, রেগুলার হেক্সাগন, এভাবে এদের নামকরণ করা হয়। এখন আমি আসছি আমার মূল আলোচনায়, কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ। ফোর সাইডেড পলিগন নেমড এজ কোয়াড্রিলেটারাল, অর্থাৎ যে বহুভুজের চারটি বাহু আছে তাকেই আমরা বলবো চতুর্ভুজ। নাম থেকেই স্পষ্ট, চতুর্ভুজ। চতুঃ মানে হচ্ছে চার, ভুজ হচ্ছে বাহু। তো চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা বদ্ধ যে সমতলিক চিত্র তাকে আমরা বলবো চতুর্ভুজ। এইবার চতুর্ভুজের অন্তকোণ আছে, বহিকোণ আছে। তো অন্তকোণ আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা ত্রিভুজের ক্ষেত্রে জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত, কী করবে? চতুর্ভুজের একটি ডায়াগোনাল বা একটা কর্ণ এঁকে নাও, তখন কী তৈরি হবে? দুটো ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো একটা ত্রিভুজের অন্তকোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, তাহলে দুটো ত্রিভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার থেকে প্রমাণ করা যায় যে চতুর্ভুজের চারটি অন্তকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ কোয়াড্রিলেটারাল। সাম অফ দ্য অল ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল ইজ 360 ডিগ্রি। সেইভাবে আবার যদি এবার আমরা বহিকোণের দিকে যাই, বহিস্থ কোণের দিকে যাই, আমরা দেখব যে এই চতুর্ভুজের বহিস্থ কোণগুলির সমষ্টিও 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটা বহিস্থ কোণ আছে, এদের যদি আমরা অ্যাড করি দেখব যে এদের সাম হচ্ছে 360 ডিগ্রি। এবার এই কনসেপ্ট থেকে কিছু প্রবলেম আমরা সলভ করতে পারি। যেমন মনে করো একটা কোশ্চেন দিয়ে দিল একটি বহিস্থ কোণ 45 ডিগ্রি, যে কোনো একটা বহুভুজের বহিস্থ একটা কোণের মান দিয়ে দিল 45 ডিগ্রি, তাহলে সেই বহুভুজের বাহুর সংখ্যা কত, মানে হাউ মেনি সাইডস আর দেয়ার ইফ ওয়ান অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি। তো এটা আমরা কি করে বের করব? এটা আমরা বের করব নাম্বার অফ সাইড ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। 360 ডিগ্রিকে যদি আমরা ওয়ান অফ দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করি তখন নাম্বার অফ সাইড আমরা পেয়ে যাব। ঠিক আছে, এর উপর বেস্ট করে তোমরা অনেকগুলি ছোটো ছোটো ওয়ান মার্কসের কিছু প্রবলেম পেয়ে যেতে পারো। নেক্সট আলোচনা হচ্ছে টাইপস অফ কোয়াড্রিলেটারাল, মানে চতুর্ভুজের প্রকারভেদ। বাহু এবং কোণের উপর ভিত্তি করে চতুর্ভুজের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়াড্রিলেটারাল। কী কী আছে? ট্রাপিজিয়াম, কাইট বা ঘুড়ি, সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল, রম্বস অর্থাৎ রম্বাস, বর্গক্ষেত্র বা স্কোয়ার। এবার একটা একটা করে ওদের কনসেপ্ট তারপর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমরা জানবে। প্রথমত আমরা নিয়ে নিচ্ছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এখন কাকে বলা হবে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। ধরে নাও যে কোনো একটা চতুর্ভুজ নিয়ে নাও, তার শুধু ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইডস আর দেয়ার। ইট মে বি দেয়ার টু পেয়ার প্যারালাল সাইডস, বাট ফার্স্ট অফ অল ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইড শুড বি দেয়ার। তো একে আমরা বলবো ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ধারণা তোমাদের অনেকেরই আছে যারা ড্রয়িং শিখছো, মানে আর্ট করছো। প্রথমেই দেখবে তোমাদের ছোটোবেলায় ঘর আঁকা শেখানো হয়। ঘর আঁকতে গেলে ঘরের ছাউনি বা ঘরের যে চালাটা তৈরি করো, দোচালা ঘর, তখন তোমরা কি আঁকো? একটা ট্রাপিজিয়াম প্রথম এঁকে নাও, তারপরে তোমরা ওই ঘরের দরজা জানলা সব কিছু দিয়ে দাও। তো ট্রাপিজিয়ামের ধারণা তোমরা আগে থেকেই জেনে গেছো, হয়তো বা নামটা জানা ছিল না। এইবার আমরা ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবো। কি? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবার বলছে যে তাহলে অসমান্তরাল বাহুগুলি কি হবে? অসমান্তরাল বাহুগুলি হতে পারে একটা একটার সাথে সমান, অসমানও হতে পারে। যদি দেখা যায় অসমান্তরাল যে দুটো সাইড আছে, আনপ্যারালাল সাইড, ইফ দে আর অফ ইকুয়াল লেংথ, তখন আমরা বলবো সেই ট্রাপিজিয়ামকে ইকুইল্যাটারাল ট্রাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। নেক্সট আসছে কাইট বা ঘুড়ি। ঘুড়ি সম্পর্কে ধারণা তোমাদের তো সবারই আছে, কারণ তোমরা

অনেকেই ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসো। তো যে চতুর্ভুজের দুই জোড়া সংলগ্ন বাহুর প্রত্যেকটি জোড়া সমদৈর্ঘ্য সম্পন্ন হয়, অর্থাৎ টু অ্যাডজাসেন্ট সাইড উইল বি অফ সেম লেন্থ, দ্যাট কোয়াড্রিল্যাটারাল ইজ নেমড অ্যাজ কাইট। এবার ক্যারেক্টারিস্টিক্স অফ কাইট, কাইটের কি কি ধর্ম আছে। ফার্স্ট অফ অল, ইট শুড বি ফোর সাইডেড, দেন ইচ পেয়ার অফ সাইডস আর অফ ইকুয়াল লেন্থ। মনে করে দুই জোড়া বাহু আছে, সংলগ্ন বাহু, তার মধ্যে এক জোড়া বাহুর লেন্থ সমান হবে, অপর যে জোড়া আছে তাদের লেন্থও পরস্পর সমান হবে। নেক্সট হচ্ছে যে কোয়াড্রিল্যাটারাল, তা হচ্ছে প্যারালেলোগ্রাম অথবা সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক, অর্থাৎ এনি কোয়াড্রিল্যাটারাল উইথ অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার ইজ নোন অ্যাজ প্যারালেলোগ্রাম। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালেলোগ্রাম, অর্থাৎ প্যারালেলোগ্রামের ধর্ম। বিপরীত বাহুগুলি কী হবে? পরস্পরের সমান হবে এবং সমান্তরাল হবে। বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে, অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার অ্যান্ড অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। নেক্সট, টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অফ এনি প্যারালোগ্রাম ইজ 180 ডিগ্রি, অর্থাৎ সংলগ্ন দুটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি বা সম্পূরক হবে। এবার ডায়াগোনালের ক্ষেত্রে দুটি ডায়াগোনাল আছে, ডায়াগোনাল দুটি একটা একটাকে বাইসেক্ট করে। ডায়াগোনালগুলি যে সবসময় সমান হবে তা নয়, সমানও হতে পারে অসমানও হতে পারে, দুই হতে পারে। তাহলে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম সম্পর্কে আমরা কনসেপ্ট পেয়ে গেলাম। নেক্সট আসছে রম্বস, আর ইংরেজিতে বলা হচ্ছে রম্বাস। এমন একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহু সমান, যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল নিয়ে নাও, তার মধ্যে যদি অল সাইডস আর ইকুয়াল হয় তাহলে আমরা বলবো রম্বাস। ক্যারেক্টারিস্টিক্স কি? তাহলে টু ডায়াগোনালস আর দেয়ার, ডায়াগোনালস আর নট ইকুয়াল টু ইচ আদার অর মে বি ইকুয়াল টু ইচ আদার, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ রম্বাস। বাই ইউজিং দিস ইউ উইল গেট সো মেনি প্রবলেমস ইন জিওমেট্রি। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি অ্যান্ড অল দ্য সাইডস আর অফ ইকুয়াল লেন্থ ইন এনি রম্বাস। নেক্সট, তাহলে আমরা কতগুলি জেনে নিলাম এই অবধি? ফোর টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র অথবা রেক্ট্যাঙ্গেল, যে সামান্তরিকের প্রতিটি কোণ সমান তাই হলো আয়তক্ষেত্র। দেখো, তোমাদের ছোটোবেলার কনসেপ্ট থেকে এখন একটু একটু সরে গিয়েই আমি বলছি যে যে সামান্তরিকে, যেহেতু সামান্তরিক সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি হয়ে গেছে, তাই সামান্তরিক দিয়েই আমি আয়তক্ষেত্রের সংজ্ঞাটা দিচ্ছি। অর্থাৎ ইন এনি প্যারালোগ্রাম ইফ অল দ্য অ্যাঙ্গেলস আর অফ সেম মেজার্স, অল দ্য অ্যাঙ্গেলস আর অফ সেম মেজার্স, দ্যাট মিন্স অপোজিট সাইডস আর ইকুয়াল টু ইচ আদার, অপোজিট সাইডস ইকুয়াল টু ইচ আদার, অ্যাগেন অল দ্য অ্যাঙ্গেলস ইকুয়াল মিন্স অল দ্য অ্যাঙ্গেলস শুড বি 90 ডিগ্রি। তাহলে যে সমান্তরিকের প্রতিটি কোণ সমান তাই হলো আয়তক্ষেত্র। এইভাবে আমরা আয়তক্ষেত্রকে সংজ্ঞায়িত করতে পারি। তো তারপর হচ্ছে আয়তক্ষেত্রের ধর্ম অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলকে যদি আমরা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল ড্র করি, আমরা দুটো ডায়াগোনাল পাবো। এবার ডায়াগোনাল দুটি কী হবে? ইকুয়াল টু ইচ আদার, আর সাইডস ইকুয়াল অ্যান্ড প্যারালাল টু ইচ আদার, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অল দ্য অ্যাঙ্গেলস মেজার্স ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে রেক্ট্যাঙ্গেল সম্পর্কে তোমাদের আইডিয়া এবং ক্যারেক্টারিস্টিক্সগুলি জানা হয়ে গেছে। নেক্সট আসছে স্কোয়ার অথবা বর্গক্ষেত্র। এবার ছোটোবেলা থেকে পড়েছো তোমরা বা কনসেপ্ট পেয়েছো যে স্কোয়ার হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান। তো চারটা বাহু যদি সমান হয় তাহলে তো আমরা রম্বসই বলতে পারি। তার মানে এখন আরেকটু বিস্তারিতভাবে বলতে গেলে আমরা বলবো যে যে সামান্তরিকের প্রতিটি বাহু সমান এবং কোণগুলি সমান তাকে আমরা কী বলবো? স্কোয়ার বলবো। তার মানে এ স্পেশাল কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেলও বলতে পারো, এ স্পেশাল কাইন্ড অফ রেক্ট্যাঙ্গেল হোয়ার অল দ্য ফোর সাইডস আর ইকুয়াল ইজ নোন অ্যাজ স্কোয়ার। এবার বর্গক্ষেত্র সম্পর্কে বলতে গেলে ওর ক্যারেক্টারিস্টিক্সও কিছু আছে বা ধর্ম আছে। তা হচ্ছে রম্বসের ক্ষেত্রে আমরা দেখেছি রম্বসের যে কর্ণগুলি আছে

0: সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা পাই যে দুটো ডায়াগোনালস আর অফ সেম লেন্থ অ্যান্ড ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি। কর্ণ দুটি সমান হবে এবং ডায়াগোনালগুলি একটা একটাকে সমদ্বিখণ্ডিত করবে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তো এখন অবধি আমরা চতুর্ভুজের ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম, যাতে করে চতুর্ভুজ চিনতে তোমাদের আর অসুবিধা না হয়। তো চতুর্ভুজের এখন অবধি আমরা কী কী কয়টা টাইপ পেলাম? প্রথমত আমরা পেলাম ট্রাপিজিয়াম, তারপরে পেলাম রম্বাস, তারপরে পেলাম সামান্তরিক, তারপরে পেলাম ঘুড়ি, তারপরে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, মানে সিক্স টাইপস অফ কোয়াড্রিল্যাটারাল নিয়ে আজকে আলোচনা করলাম এবং এদের ক্যারেক্টারিস্টিক্স বা ধর্মও তোমাদের জানা হয়ে গেছে। এইবার তোমরা কি করবে, এক্সারসাইজ বইটা নেবে, নিয়ে থার্ড চ্যাপ্টারের এক্সারসাইজগুলি একটা একটা করে সলভ করবে। এবার মনে হচ্ছে যে এই আলোচনা যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এই এক্সারসাইজের প্রতিটা ম্যাথ সলভ করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। মনে করো আমি প্রথম একটাই এক্সারসাইজের একটা 3.4 থেকে নাম্বার 3টা একটু আলোচনা করছি। কি কারণে একটি বর্গক্ষেত্রকে একটি সামান্তরিক বলা যাবে, এরকম একটা প্রশ্ন আছে, তখন কি বলবে? আনসারটা হবে ইন এ স্কোয়ার অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, সো দিস ইজ এ স্কোয়ার ইজ এ প্যারালোগ্রাম, ইজিলি বলে দিতে পারো। নেক্সট কোশ্চেন আসতে পারে, নেম দ্য কোয়াড্রিল্যাটারাল হোয়ার ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, আনসার হবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস। আরেকটা কোশ্চেন আসতে পারে, নেম দ্য কোয়াড্রিল্যাটারাল হোয়ার ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার পারপেন্ডিকুলারলি, আনসার হবে রম্বস। আবার যদি প্রশ্ন থাকে, মনে করো নেম দ্য কোয়াড্রিল্যাটারাল হোয়ার ডায়াগোনালস আর ইকুয়াল টু ইচ আদার, তাহলে আনসার হবে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। তো আশা করি তোমরা আমার আলোচনা সবটা শুনতে পেরেছ এবং মনোযোগ দিয়ে শুনেছ। আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি, নমস্কার।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর গণিত থেকে চতুর্ভুজ সম্পর্কে পাঠ দিলেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা তন্দ্রা চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থির আসরে বর্ষাকালে প্রাণী পালনের সতর্কতা প্রসঙ্গে বলবেন ডক্টর জ্যোতির্ময় রায়। পরে লোকগীতি শুনবেন স্বপন বসুর কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর। রাত 9:00 শুনবেন নজরুল গীতি, শিল্পী সুপ্রতীক দাস। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান, শিল্পী মান্না দে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।

যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 57%। শুনলেন আবহাওয়ার খবর।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
1: ম্যাডাম
2: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
2: ব্যাস,
0: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বর্ষাকাল প্রায় চলেই এসছে, আর এই বর্ষাকাল যেহেতু চলে এসছে, এই সময়ে যারা প্রাণী পালন করছেন সে সমস্ত প্রাণী পালক ভাইয়েরা, আপনাদের জন্যে আজকের অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব বর্ষাকালে প্রাণী পালনে সতর্কতা এই প্রসঙ্গে। আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর জ্যোতির্ময় রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: এই যে বর্ষাকালে আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কেন?
1: দেখুন, আমরা আমাদের রাজ্য বা আমাদের দেশে বা সারা পৃথিবীতে প্রাণী পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড, যা বিশেষ করে রুরাল এরিয়ার যারা, মানে গ্রামীণ অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশই প্রাণী পালনের উপর নির্ভর করে। তো প্রাণী পালন করতে গেলে যেগুলো যে মেইন কতগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে যত্নআত্তি, খাবার দাবার, রোগ প্রতিরোধ। তো আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ এফেক্ট প্রাণীদের উপরে আছে, আমাদের উপরে যেমন পড়ে তেমনি। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা বৃষ্টির জন্য বাতাসে আর্দ্রতা অনেক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্গানিজম বা জীবাণু, আমরা যেটা বলি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, সেগুলোর গ্রোথ হয়,
0: সেগুলির
1: বৃদ্ধি পায়, সেগুলোর আনাগোনা বেড়ে যায়, সেটা আমরা বলবো। সেক্ষেত্রে সঠিকভাবে যদি আমরা প্রাণীদের এই বর্ষাকালে যত্নআত্তি না করতে পারি, তাহলে ওদের দ্বারা ইনফেকশন পাওয়ার, ওদের দ্বারা আক্রান্ত হওয়ার চান্স থাকে, এতে করে জীবনহানি, রোগাক্রান্ত হওয়া বা প্রোডাকশন, উৎপাদন কমে যাওয়া, এইসব ব্যাপারগুলো আসতে পারে। তো এই যে এক্সট্রিম কন্ডিশন আমরা বলছি বর্ষাকালে, তো এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি বা পন্থা অবলম্বন করা উচিত, যাতে প্রাণী পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।
0: আচ্ছা, সাধারণ সময়ে এখন তো গরম চলছে, বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে কিন্তু লাগাতার হচ্ছে না, তো এই সময়ের যত্নটা

0: একটু অন্যরকম হবে, আর যখন লাগাতার বৃষ্টি থাকবে, চারদিকে জল থাকবে, তখনকার যত্নটা আর একটু অন্যরকম হবে। এই যে যত্নটা অন্যরকম হবে, সেগুলো ঠিক কী কী রকমের হবে?
1: দেখুন, এখন
0: যদি বাসস্থানের কথাটা বলেন।
1: হ্যাঁ, বাসস্থানের কথাটা আমি বলবো, তার আগে বলবো এক্ষুনি যে সিজনটা চলছে, রোদ উঠছে, গরম আছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এই যে ওয়েদার বা আবহাওয়া চলছে, এতে করে এক ধরনের জীবাণু আছে গরুদের ক্ষেত্রে, যেটা হয় ব্ল্যাক কোয়াটার, যে রোগটা হয় বাদলা রোগ আমরা বলি, এই রোগটার জীবাণু কিন্তু এটা কিন্তু ফ্লেয়ার আপ করে, ওটা বেড়ে যায়। কী করে বেড়ে? অ্যাকচুয়ালি এই রোগের জীবাণুটা স্পোর হিসেবে মাটিতে থাকে, যে হঠাৎ গরম বর্ষা হলো বা একটু পরে বর্ষা হলো, এই সময় স্পোরগুলো জীবন্ত হয় বা ভেজিটেটিভ ফর্মে পরিবর্তন হয়ে, তখন যখন গরু ওই জায়গাগুলিতে বাচ্চা বিশেষ করে হয়, এগুলোতে এই রোগে বাচ্চারা এফেক্টেড হয় বিশেষত, তখন ওরা চরে বা ঘাস খায়, নাক মুখ দিয়ে জীবাণুটা ওদের শরীরে চলে যায়, এর থেকে ওদের আক্রান্ত হওয়ার চান্স আছে।
0: হ্যাঁ, এই যে হঠাৎ করে গরম বৃষ্টিটা হলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডা বাতাস বইছে,
1: এই যে ওয়েদারের পরিবর্তন না,
0: হ্যাঁ ওয়েদার ভীষণ রকম পরিবর্তন হচ্ছে,
1: হ্যাঁ এই সময়
0: ফ্লাকচুয়েট করছে, এই সময় কিন্তু মানুষও কিন্তু ঠিক থাকতে পারছে না, সেক্ষেত্রে প্রাণীদের তো অসুবিধে হওয়ারই কথা। মানুষের মধ্যে যেমন সর্দি সর্দি ভাব চলে আসে বা জ্বর চলে আসে একটু, এই সময় দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে রোগীদের সাংঘাতিক ভিড়, তো গরুদের মধ্যেও কি, বা শুধু গরু না অন্যান্য প্রাণী যে সমস্ত রয়েছে ওগুলোর মধ্যে?
1: দেখুন, এই সময়ে তো এনভায়রনমেন্ট আবহাওয়ার একটা পরিবর্তনজনিত স্ট্রেস থাকে, সে খাওয়া দাওয়া কম করবে, গরমে হঠাৎ করে খাওয়া দাওয়া কম করলো, কিংবা প্রোডাকশান, যেটা যেটা যেই জন্য আমরা গরু পালি, যে দুধের প্রোডাকশান, ডিমের উৎপাদন, এগুলো হঠাৎ করে কমে যেতে পারে ওয়েদারের তারতম্যে। তো এই সময়টার মধ্যে যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট বা যেটাকে আমরা বলি দেখাশোনা ঠিক মতো করতে পারি, বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি আমরা কিছুটা গুরুত্ব দেই, এবং ওর ঘর বাড়ি যেটা আপনি বলছিলেন যে ঘর, এই সময় অ্যানিম্যাল শেড, অ্যানিম্যাল গরুকে আমরা একটা নির্দিষ্ট ঘরে রাখি, গরু রাখি বা যে কোনো প্রাণীকে আমরা পালন করি ওদের জন্য একটা নির্দিষ্ট ঘর রাখা হয়, তবে গ্রামীণ বিভিন্ন গ্রামীণ যারা আছে রুরাল যারা গরু পালন করেন বা অন্যান্য প্রাণী পালন করেন, মুরগি পালন, ওদের জন্য অনেক সময় নির্দিষ্ট ঘর থাকে না, নিজেদের ঘরেই থাকে। যাই হোক, এই ঘরের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরুন, ঘর যদি আমরা সঠিকভাবে, যদি ছাদে জল পড়ে, বৃষ্টি হলো জল পড়ছে, এতে করে ঘরের মেঝে ওটা ভিজে যাবে, সঙ্গে আছে গোবর, সঙ্গে আছে গরুর মানে পেচ্ছাপ, সবগুলো মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, হবে যেখানে প্রচুর পরিমাণে জীবাণু জন্মায়।
0: হ্যাঁ, এটা একটা ব্যাপার, আমরা অনেকেই হয়তোবা এই দিকটা আমরা খেয়াল করি না যে গরুর ঘরটা হয়তোবা মানে
1: ছিদ্র, জালটা ছিদ্র করা আছে
0: কিংবা টিনটা পাল্টাতে হবে, সেটা পাল্টানো দরকার, কিন্তু আমরা হয়তোবা গুরুত্ব দিই না,
1: গুরুত্ব দিই
0: না, হ্যাঁ গরুই তো থাকে, এরকম একটা ভাব অনেকের মধ্যে আছে। এই ক্ষেত্রে জল পড়তেই পারে এবং ঘর সেতে
1: হবে, সঙ্গে এগুলো এমন অবস্থা হবে গোবর এবং চনা যেটাকে বলে পেশাব, সব মিলেমিশে একটা অদ্ভুত একটা জৈব অবস্থা তৈরি করে, যেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে। যখন ব্যাকটেরিয়াল গ্রোথ হবে, ওটা নিঃশ্বাসের মাধ্যমে বা মুখের মাধ্যমে বা যেমন ধরুন আডার মানে দুধের যে যেখানে গরু দুধ উৎপাদনে পালান যেটাকে বলি, এর মাধ্যমে শরীরে ঢুকবে, এতে ওদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। এই জন্য আমরা এই সময়ে ঘরের ছিদ্রটা বন্ধ তো করতেই হবে, পাশাপাশি গরুর ঘরটা শেষ সাথে থাকবে, যেহেতু ময়েশ্চার আর্দ্রতা থাকবে এবং শেষ সাথে থাকবে, সবসময় একটু জীবাণুনাশক ওষুধ আমরা দিতে পারি, চারিদিকে ফেনাইল দিলাম বা একটু চুন দিয়ে দিলাম, ব্লিচিং পাউডার বাইরে দিলাম, হ্যাঁ সঙ্গে ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, হ্যাঁ তো এইভাবে করে আমরা কিছুটা জীবাণু মুক্ত করতে পারি। দু নম্বর যেটা হচ্ছে, আপনার জীবাণু মুক্ত করার সাথে সাথে গরুটা যে ঘরটা, ঘরে পর্যাপ্ত ভেন্টিলেশান থাকতে হবে, যাতে ভেন্টিলেশান, যাতে যে বাতাসটা তৈরি হচ্ছে ভিতরে, যেমন এই সময়ে আর্দ্র ওয়েদারে গরু নিঃশ্বাসের সঙ্গে যে বাতাসটা বের হচ্ছে, সব মিলে একটা অ্যামোনিয়া তৈরি হয় ঘরের মধ্যে, অ্যামোনিয়া গরুর শরীরের পক্ষে প্রচণ্ড খারাপ, তো এই জন্য এটাকে ভেন্টিলেশানের মাধ্যমে ঘর থেকে বের করে দিতে হবে, সুন্দর জানালা খোলা থাকতে হবে, ভালো মানে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘর তৈরির ক্ষেত্রে। সবচেয়ে ভালো হয় ঘরের মেঝেটা যদি পাকা করা যায় এবং একদিকে যদি ঢালু হয়, তাহলে গোবর বা সব যাই পড়বে বা জল যাবে বেরিয়ে যাবে, পরিষ্কার করতে সুবিধা।

0: হ্যাঁ, আমি এমন দেখেছি কিছু ফার্ম, যে
1: হুম
0: ফার্মে ধরুন এমনই জায়গা আর কি, একটা গরু থাকা মানে ঘুমানোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা, পাশে আরেকটা গরু, পাশে আরেকটা গরু, এইভাবে গরু রাখা আছে। এবং এগুলোকে কখনোই ঘর থেকে বেরও করা হয় না, এক জায়গাতেই থাকছে, শুধু দাঁড়ানোর জায়গা আর শোয়ার জায়গা। এই যে এরকমভাবে যারা পালন করছেন, তাদের কী বলবেন, গরুগুলোর একটু কি স্পেস প্রয়োজন নেই?
1: অবশ্যই দরকার আছে, মিনিমাম 100 স্কোয়ার ফিট লাগে একটা গরু পালন করতে গেলে, ওর দেখার জায়গা। এখন যে সিস্টেমে আমরা পারি, যে হেড টু হেড, টেল টু টেল সিস্টেম, এটা কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে যারা পালন করে ওরা ফলো করে। কিন্তু আমরা যদি ওদেরকে বসার বা মিনিমাম একটা মিনিমাম একটা স্পেস দরকার, ওই স্পেস যদি না হলে ওটা তো ডিসকমফোর্ট ফিল হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে, মানে একটা আরেকটা রীতে চলে আসবে। তো আমি বলবো এটার মধ্যে পর্যাপ্ত স্পেস রাখা দরকার, পালন করতে পারে, এটা একটা সিস্টেম, কমার্শিয়াল সিস্টেম,
0: প্রয়োজনে একটা গরু কমিয়ে দিন।
1: একটা গরু কমিয়ে ওরা পালন করতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে হবে, এই সিস্টেমটাতে, কমার্শিয়াল সিস্টেম, হেড টু হেড বা টেল টু টেল সিস্টেম যেটাতে আমরা পালন করি, মানে সামনাসামনি মুখ হবে, আবার কোনোটা পিছনের দিকে থাকবে, এই ধরনের সিস্টেম হয় রোতে, এতে কিন্তু সব সময়ের জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
0: একটু কষ্টকর হয়ে
1: মানে
0: যাবে,
1: দরকার,
0: দরকার।
1: না হলে আপনার ওরা ওভাবে পালতে পারবে না। আমরা যেমন বাড়ি ঘরে কি করি, রুরাল পদ্ধতি, গরু ছেড়ে দিয়ে মাঠে চলে গেল, এতে করে ওর ওয়েদারটা বড় হচ্ছে, ও বড় জায়গা পাচ্ছে, ওর সেই রকমভাবে যে অ্যামোনিয়া জমা বা অন্যান্য যে নোংরা আবর্জনার মধ্যে পড়তে হচ্ছে না, এই জন্য ওদের এই দরকার নেই। কিন্তু যখনই আমরা কমার্শিয়াল ফার্ম করব, অটোমেটিক ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, জীবাণুনাশক ওষুধ দিতে হবে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে, ঘরের মধ্যে ফ্যান লাগাতে হবে, সবগুলো ব্যবস্থা আপনাকে করতে হবে।
0: এদের ক্ষেত্রে যত্নটা একটু আলাদা হতেই হবে, কারণ
1: হ্যাঁ
0: এ তো প্রকৃতি থেকে কিচ্ছু পাচ্ছে না,
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: বাইরের
1: হ্যাঁ
0: আলো বাতাস কিচ্ছু
1: হ্যাঁ
0: পাচ্ছে
1: হ্যাঁ
0: না, তো স্বাভাবিকভাবে এদের যেহেতু একই জায়গাতে মানে সারাক্ষণ থাকে
1: হ্যাঁ,
0: ঘুমানোর
1: জন্ম
0: জায়গাতে,
1: থেকে মৃত্যু পর্যন্ত এক জায়গায়ও
0: হ্যাঁ
1: থাকে, এমনও গরু আছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: সেটাই আছে।
1: সেক্ষেত্রে আমি ওদেরকে বলবো, যারা এই ধরনের পালন করে, পালন করুন, মাঝে মধ্যে গরুটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা, একটু চারিদিকে হাঁটানো, এক্সারসাইজের মতো করা,
0: সেটাই
1: একটা ওপেন স্টাই যদি থাকে, একটা ওপেন এরিয়া রইলো, গরুগুলোকে আপনি ছেড়ে দিলেন, দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ঘুরে ফিরে ওরা এলো, এভাবেও
0: মানে আমি,
1: আমরা
0: হ্যাঁ আমি
1: পালন
0: এই
1: করা
0: জায়গাটাই
1: দরকার।
0: এটাই বলতে চাইছিলাম যে এই এর প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, এই যে এদের একটু মানুষেরও তো এক্সারসাইজের প্রয়োজন
1: হুম
0: পড়ে,
1: হুম হুম
0: হ্যাঁ, ওদেরও তো নিশ্চয়ই এরকম
1: অবশ্যই
0: এক্সারসাইজের
1: দরকার,
0: প্রয়োজন রয়েছে,
1: অবশ্যই দরকার,
0: হ্যাঁ, কতটুকু প্রয়োজন?
1: হ্যাঁ অবশ্যই দরকার। ওদেরকে আমি তো বললাম আপনাকে, ওদেরকে আপনি যে সিস্টেম আছে আমাদের কমার্শিয়াল সিস্টেম, হেড টু হেড বা টেল টু টেল পালন করুন, কিন্তু বিকালবেলার দিকে আপনি একটু গরুটাকে চড়িয়ে নিয়ে আসুন, ওনার একটু এক্সারসাইজ হবে বা একটু ফ্রেশ ফ্রি এয়ার আসবে, যেটা প্লাস সাইকোলজিক্যালি ওরা একটু ফ্রেশ থাকবে, তো এই ব্যাপারগুলো আছে, তো এটা আমাদের একটু খেয়াল রাখা
0: হ্যাঁ,
1: দরকার।
0: সাইকোলজিক্যালি ব্যাপারটা খুব ভালো বললেন,
1: হুম
0: কারণ মানুষও যখন একা ঘরে থাকবে, বদ্ধ
1: হ্যাঁ
0: ঘরে থাকবে,
1: হ্যাঁ
0: তখন পাগল পাগল হয়ে
1: হ্যাঁ
0: যাবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, ওদের বেলায়ও তো একটা
1: ওরা ওদের
0: সাইকোলজির
1: স্ট্রেস
0: ব্যাপার
1: আসবে,
0: রয়েছে,
1: ওরা একটা
0: হ্যাঁ,
1: স্ট্রেস আসবে,
0: হুম হুম
1: স্ট্রেস, ওই স্ট্রেসের জন্য আপনি যে কারণে গরু পালন করছেন সেটা ব্যাহত হতে পারে, এবং প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন হঠাৎ করে
0: হুম
1: দেখবেন কমে গেছে।
0: কমে গেছে,
1: হ্যাঁ, তো এগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
0: হুম হুম আচ্ছা, এটা তো বাসস্থানের কথা বললেন,
1: হ্যাঁ
0: যে
1: হ্যাঁ
0: বাসস্থান সবসময় শুকনো রাখতে হবে,
1: হুম
0: পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে সেনিটারি,
1: সবসময় জীবাণুনাশক
0: হ্যাঁ
1: ওষুধ ইউজ করতে হবে।
0: সেটাই,
1: হ্যাঁ
0: স্যানিটাইজেশনটা ভালো
1: হুম
0: হতে হবে।
1: হুম
0: এছাড়া খাদ্য রয়েছে, জল রয়েছে,
1: হ্যাঁ,
0: কতটা কীভাবে
1: এই
0: করতে হবে?
1: সময়ে বর্ষাকালে দেখবেন পরিষ্কার পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাওয়া একটু প্রবলেম হয়ে যায়, ঠিক না? যেমন জলের যে সোর্স আছে, এটা জলের নিচে পড়ে যায়, বর্ষার জলের নিচে। সেক্ষেত্রে ওদেরকে অনেক সময় আমরা কী করি, বাইরের জল যেটা বিশুদ্ধ বা পানীয় জল নয়, সেরকম জল পান করায়। এই জলের মধ্যে বর্ষাকালের জল বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের দূষিত পদার্থ মিলেমিশে থাকে, ওই গরুকে আমরাও সেটা খাওয়াচ্ছি, খাওয়ায় উপায় নেই, অনেক সময় বর্ষাকালে যেটা হয় গড় জল পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে দূষিত জল যেটা গরুকে খাওয়ানো হচ্ছে, এটা খাওয়ানো উচিত না, কারণ এটা খাওয়ালে গরুর স্বাস্থ্যে ব্যাঘাত করবে, পাশাপাশি বিভিন্ন রোগ রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে, পাশাপাশি আপনার যে দুগ্ধ উৎপাদন বা অন্যান্য যে উৎপাদন, মাংস উৎপাদন, ডিম উৎপাদন, এগুলো ব্যাহত হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া যদি ঠিক, মানে পানীয় জল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পানীয় জলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার প্রতি নজর রাখতেই হবে। 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, এই সময় বর্ষাকালে খাওয়া পাওয়াটা একটা প্রবলেম, প্রবলেম বলতে আপনি

0: গরুকে বসার জন্য মাঠে যেতে পারছেন না,
1: হুম,
0: গ্রেজিং মানে চোরে খাওয়ার যে ব্যাপারটা সেটা কমে যাচ্ছে, আপনি ঘাস তুলে বসার জন্য নিয়েও আসতে পারছেন না, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটাও আপনার মনে রাখতে হবে। তার জন্য আমরা বাড়িতে যে খাবারগুলো হয়, যেমন ধরেন খৈল, কুড়ো, ভুসি, এগুলো বা গমের গুঁড়া বা চালের গুঁড়া, এগুলোকে আপনাদের ওই সময়ের মধ্যে সুন্দর করে কম্বিনেশন করে একটা ব্যালেন্স ডায়েট বাটি ওদেরকে দিতে হবে, সেটা একটা ব্যাপার।
1: সঙ্গে খড় মিশিয়ে দিতে,
0: খড় তো দিতেই হবে, খড় থাকবে। দু নম্বর যেটা ব্যাপার হচ্ছে, আমরা যে ঘাসটা এই সময় উৎপাদন হয়, অনেক সময় ঘাসের উৎপাদন আমরা ঘাস কেটে নিই, এই ঘাসের জলীয় বাষ্প বেশি থাকে,
1: বেশি থাকে,
0: তো সেটাকে আমরা কীভাবে একটু ড্রাই করে দেওয়া যায়, একটু ঘরে রেখে দিলাম বা ড্রাই করে দিলাম, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। জলীয় বাষ্প বেড়ে খাদ্যগুণ কমে যাবে।
1: আচ্ছা, মানে ঘাসটা তুলে ধুয়ে শুকনো পর্যন্ত,
0: একটু শুকিয়ে দেও না, এক সকালে আনলো তো বিকালবেলা দিল, সকালে একটা বেলা শুকিয়ে দিল ঘরে
1: ভিতরে,
0: এগুলো কিছু ব্যাপার আছে। তারপরে বর্ষাকালে খাবার, যেটা আমি আপনি খাবার নিয়ে এলেন, যে আচ্ছা পাবো না খাবার, এক মাসের জন্য আমরা খাবার নিয়ে এলাম, তো দেখা গেল যে খাবারটা আপনি পড়ে রইল, ময়েশ্চার বেশি, আর্দ্রতা বেশি, খাবারের মধ্যে ফাঙ্গাস গ্রোথ হতে পারে, মোল্ড বা যেটা, এইগুলো যখন গরু খাবে না, ওর শরীরে স্নায়বিক দুর্বলতা দেখা দেবে, বিভিন্ন ধরনের অন্যান্য রোগ আসবে, বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমে যাবে, বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করবে। তো এটা একটা ব্যাপার, আমাদের মোল্ডি খাবার বা আমাদের পুরনো বাসি খাবার যেটার মধ্যে ফাঙ্গাস গ্রোথ হয়, এই ধরনের খাবার দেওয়া উচিত নয়। ঠিক
1: এখন আমাদের মধ্যে কিন্তু এই অসচেতনতাটা রয়ে গেছে, আমরা এখনো ঘরের বাসি খাবার যেগুলো আমরা খেতে পারবো না, নষ্ট হয়ে গেছে, সেগুলো গরুকে দিয়ে দিই, এখন আমরা করি কিন্তু এগুলো, কিন্তু এগুলো একেবারেই করা উচিত
0: না, করা তো উচিত না, সেটা ঠিক আছে, আমি এটা বলবো না। দেখুন, গরু পালন করুন বা যে কোনো পশুপালন, আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য খাবারের কেজি এখন প্রায় গরুর 25-30 টাকা পার কেজি, তো আপনি এই খাবারটাকে যদি কিছুটা রিপ্লেস করতে পারেন, অবশ্যই বিজ্ঞানভিত্তিকভাবে, আমার ফেলে দেওয়া খাবার নিয়ে গরুকে দিলাম সেটা না, বিজ্ঞানভিত্তিক। যেমন ধরেন আপনার বাড়িতে সবজি কাটছেন, সবজি কাটার পর কিছু খোসা মশা যেগুলো থাকে, এগুলো আপনি ফ্রেশলি ফ্রেশলি আপনি দিন, কিন্তু আপনি দুদিনের বাসি ভাত পরে রইল ঘরের ভিতরে, তিন দিন পরে আপনি গরুকে দিলেন, এই রোগ আমরা ফিল্ডে প্রচুর হচ্ছে। গরুকে বাসি ভাত খাওয়ানো হয়, এতে করে গরুটা সর্বনাশ হয়ে গেল।
1: ও এই সতর্কতার অভাব কিন্তু
0: রয়েছে মানুষের মধ্যে, ধারণা, গরু ভাত খেতে পারে না তো, গরুর যে সিস্টেম ওটা ভাতের জন্য না, ওটা ধানের জন্য, সবজির জন্য, সেলুলোজ গাছের পাতা, এগুলোর জন্য। ভাত হচ্ছে সিম্পল স্টমাক অ্যানিমেলের জন্য ভাতটা, ঠিক আছে, তো এটাও আমাদের মনে রাখতে হবে। তো এগুলো দিতে গেলে এটা একটা খাবারের ব্যাপার আছে, সুন্দর মানে ভালো সুষম খাদ্য দেওয়া, এটা একটা ইম্পর্ট্যান্ট, কিছু মিনারেল ভিটামিন মিশিয়ে দেওয়া, সো এগুলো আমাদের মনে রাখতে হবে খাবার দেওয়ার ক্ষেত্রে।
1: আমাদের সময় অনেকটাই চলে গেছে, আর অল্প সময় রয়েছে, শেষে রোগ পোকার আক্রমণ কিংবা চর্মরোগ আর টিকাকরণ,
0: দেখুন এবার আসছি, যেহেতু বর্ষাকাল বিভিন্ন ধরনের কৃমি প্রাদুর্ভাব বেড়ে যায়, ওদের বংশবৃদ্ধি হয় এই সময়টার মধ্যে, ইমিউনিটি বেশি, যার জন্য কি হয় কৃমিরও উৎপাদন বেড়ে যায়। তো আপনি যখন ঘাস খাওয়ালেন, ঘাসের মধ্যে কৃমির ডিমও থাকতে পারে, খাওয়ার সঙ্গে চলে গেল, এই সময় কৃমির প্রাদুর্ভাব বেড়ে যায়, ইন্টারনাল বলুন আর এক্সটার্নাল যেটা হচ্ছে চর্মরোগ, সেটা আমি আসছি। তো যখনই কৃমির রোগ, কৃমির এই বাড়বে, ওর শরীরে আপনার গরুকে যে পুষ্টি, পুষ্টিটা কমপ্লিট হবে না, অপর্যাপ্ত থেকে যাবে, আপনি খাওয়াচ্ছেন অথচ কৃমি ওর খাদ্যরস নিয়ে নিচ্ছে, এতে করে গরু যার পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, এতে তার প্রোডাকশান হ্যাম্পার হচ্ছে, গ্রোথ হ্যাম্পার হচ্ছে, যেটা আমরা বলি। তো এই ব্যাপারে আমাদের সতর্ক নজর রাখতে হবে, বর্ষাকাল শুরুতেই আমাদের গরুকে ডিওয়ার্মিং করিয়ে দিতে হবে। তো এইবার আমাদের অলরেডি আমাদের দপ্তর থেকে কি হচ্ছে, দপ্তর থেকে আমরা ফার্স্ট জুন থেকে FMD বা কুড়াপিরা রোগের টিকাকরণ শুরু হচ্ছে, এটা ন্যাশনাল প্রোগ্রাম, বছরে দুবার করে করি। এই কৃমি টিকাকরণের পূর্বে আমরা গরুকে ডিওয়ার্মিং মানে কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি, যাতে ভ্যাকসিনটা ভালো মতো কাজ করে। এই মাসে এক্ষুনি আজকে পর্যন্ত আমাদের কৃমিনাশক ফোর্টনাইট বা পক্ষ চলছে, শুরু হয়েছিল 10-11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, আমাদের এই সময়টার মধ্যে সারা ত্রিপুরাতে আমাদের বিভিন্ন সাবসেন্টার, আমাদের ভেটেনারি ডিসপেন্সারি হসপিটাল থেকে সমস্ত অ্যানিমেলকে কৃমির ওষুধ দেওয়া হয়েছে, কৃমির ওষুধ ওদেরকে দেওয়া হয়েছে। তাহলে এটা একদিকে কি হলো, বর্ষাকালের আগে হয়ে গেল, প্লাস কৃমি টিকাকরণের জন্য হয়ে গেল, জুন মাসে

0: বর্ষা শুরু হয়।
1: হুম হুম
0: তো এইভাবে যদি আমরা বর্ষার আগে কৃমিনাশক ওষুধ আমার গরুকে দিয়ে দেই, তাহলে অনেকটা কৃমির হাত থেকে আমরা রক্ষা পেতে। দু নম্বর হচ্ছে, যেহেতু আর্দ্রতা বেশি থাকে বাতাসে, স্কিনের উপরে একটা এফেক্ট থাকবে, বিভিন্ন ধরনের যে ক্রিমে যে পরজীবী পরজীবীগুলোর গ্রোথ বেড়ে যায়, এই সময় হালচাল বেড়ে যায়, ওদের প্রোডাকশান বেড়ে যায়। যেমন ধরুন আমরা বলি এই যে আটলি উকুন প্লাস চর্মরোগ, এগুলো কিন্তু বেড়ে যাবে এই সময়। তো এই সময় বেড়ে গেলে ওরা শরীরের মধ্যে বসে থাকবে, ওদের গরুর রক্তরস নেবে, যেই পুষ্টি পাওয়ার কথা যে খাবারটা আমরা দিচ্ছি সেটা শরীরে কোনো কাজে লাগবে না। তার জন্য এগুলোও আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত ওষুধও পাওয়া যায়, অসুবিধা নেই। যে কোনো কৃমি বা পরজীবী যেটা বলে মানে একটোপ্যারাসাইট যেটাকে বলে, ওটার জন্য কৃমির ওষুধ আছে, মানে ওষুধ বাজারে আছে এবং আমাদের ডিসপেন্সারিগুলোতে আপনি ওটা দিতে পারে, তাহলে ওই থেকে রক্ষা পাওয়া যাবে।
2: স্নান করানোর সময়
0: হ্যাঁ দিতে পারে ওষুধটা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই সময়ে দু তিনটে রোগ, আমি ব্ল্যাক ওয়াটারের কথা আগেই বললাম, খুড়া পেড়ার রোগ এবং এইচএস বা হেমোরাজিক সেপ্টিসেমিয়া যেটাকে বলে, এই ধরনের রোগ, এইচএস রোগের প্রাদুর্ভাব বাড়ে। এই তিনটা রোগের প্রাদুর্ভাব পাশাপাশি এখন নতুন যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, এই রোগ প্রচুর প্রিভ্যালেন্ট হয়ে যায়, এখনও বিভিন্ন জায়গায় অলরেডি চলছে, বর্ষাকালে আরও বাড়বে। তো আপনি বলবেন কেন বাড়ছে এই সময়? এই সময় এই যে রোগটা লাম্পি স্কিন ডিজিজ, এই রোগটা সাধারণত ভেক্টরের মাধ্যমে ছড়ায়, মাছি মশা উকুন যেটাকে আমরা বলি অ্যাটোলি, এগুলোর মাধ্যমে কিন্তু এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে ছড়ায়। তো এগুলোর যখন আপনার এই বেড়ে যাচ্ছে, মানে প্রিভ্যালেন্স বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, অটোমেটিক এই রোগটা একটা গরু থেকে আরেকটা গরু, একটা গরু থেকে আরেকটা গরু, যার জন্য লাম্পিটা বর্ষাকালে প্রচুর হয়, এলএইচডি বা লাম্পি স্কিন ডিজিজ। সেটা আমাদের ফার্মাস ভাই বোনরা ত্রিপুরার এখন টের পাচ্ছেন, বিভিন্ন জায়গায় হচ্ছে, গায়ের মধ্যে নোডিল বা টিউমারের মতো হয়ে যায়, এগুলো ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত ঝরে ঝরে করে বডির কোনো অংশ ফুলে যাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। এইগুলোর এগেনস্টে আমাদের টিকাকরণ অবশ্যই করাতে হবে।
2: হ্যাঁ,
0: এই চারটে রোগের এগেনস্টে এই সময়ে টিকাকরণ করিয়ে দিতে হবে বর্ষাকালের আগে,
2: ঠিক আছে?
0: হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে এলএইচডি, এলএইচডির এগেনস্টে করতে হবে।
2: যেটা বললেন যে টিকাকরণের আগে অবশ্যই কৃমিনাশক ওষুধটা খাইয়ে নিতে হবে,
0: অলরেডি চলছে এখন,
2: তাহলে টিকাকরণটা
0: অনেক বেশি এফেক্টিভ,
2: সাফল্যটা অনেকটা বেশি হবে। ডক্টর, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই আলোচনা আমাদের এখানটায় শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
2: প্রাণীপালক ভাইরা এতক্ষণ শুনছিলেন বর্ষাকালে প্রাণীপালনের সতর্কতা, এই প্রসঙ্গে একটি আলোচনা। আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার জ্যোতির্ময় রায়।
3: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী স্বপন বসু।

যতন খাক হামিয়াফারি আকাশবাণী আগরতলা তাবুক সঙ্গি নীতিনী হরনি ককবরক আওয়াই পান্দা পান্দানী পৈলাও খালায় নীতিনী রেডিও সিরিয়াল

0: তিনি পান্দা সাপ সুতরা শাক কাহাম হিংকে বেভাগ্ন কাহাম হায়ুঙ্গ বন কারিতে মূসা গড়ে চেরাই রংনি বাকি অবতাই বদরকু গবাংমা চেরাইনি রংমারি হুজাগৈ দঙ্গ চিং অবন শিয়া ফিয়াবা বিশি ব্রুমন গবাংমা চেরাই ডায়রিয়াতেই নিমোনিয়া বেমার মানজাগৈ থেয়ে দঙ্গ হায়ুঙ্গ বিশি ব্রুমন মহাই বেমার বাই সেভেন্টিন লাখ সিক চেরাই রক থেয়ে দঙ্গ চিনি ভারত হাও সালো ওয়ান থাউজেন্ড সেরাই বহকনি বেমার বাই থৈমানি নুকজাগু সই সিনারক আমজগৈ নাই সাইমান খা চামানি সেকাংতৈ ফাতারও থাংমানি উল ইয়াকন সাবান বাই কাহামকাই সুনানি লয় ওংখাই গবাংমা চেরাই রক মহাই বেমানি ইয়াক কাতুই মানু নগেয়া এবা রংনক রগ চেরাই রকন মহাই লয় খাইনানি নাঙ্গু ফিয়াবা তাবুকবো গবাংমা চেরাই অবহাই ফরংজাগিয়ানি বাকৈন তাবুকবো ইয়াক সুয়াউইন মাইরক চালাই দংলাইবাইকু ফাতারও থাঙ্কাইব সাবান বাই ইয়াক সুনানি লয় গরীখু গবাংমা কামি রগ খিতাই নক রক গরী ফাতারও ন খিলাই দংখু থাম্পুই আরো বাও তৈ আ থাম্পুইন চামানি মানুয় এবা নংমানি দৈ রগ বাফায়ু অববাই বেমার পিরজাগু সরকার তাবুক কামি আমজাই রগ নক থগিন খিতাই নক রুবুই দঙ্গু নংব নিনি আমসানি পঞ্চায়েত নি ইয়াক দেখাই বতু সেপ্রগ্ন মাননি খাইদি নংমানি তৈন জেফ্রুফানো খলবই তনিদি চেরাইরগ্ন তৈ মুথুঙ্গই খানিদি হাইকেসে অ চেরাই বেমানি ইয়াক কাটিবি মাননাই বরৈ রক মামৈ সংপুরো ইয়াক তৈ মুই কথং রক কাহামকাই সুই সঙ্গাই নাঙাই মুই কথং বুকরগ্ন আরো ওরক্ষিবিয়াওই গরং সাও রুঙ্গি তনিদি গান্তি নক এবা নক বাড়ি রগ্ন শালব্রুম ন সাপ সুতরা তনিদি নক গানা রগ তৈ রক তা বাধাগৃদি অববাই থাম্পুই রক আকারে মানু মহাই বেমানি ইয়াক কাতিনা হংকাই ইশাসক রায়দা রক রগৈ টঙা নিকলায়ু রমদি ফাতার থাঙ্কাই ইয়াকলাপ কাউই থাংদি জরাতৈ ইয়াসকো রানানি টুকুনানি থুমানি তাই কবংনি রি রক সুনানি আকরক নক আবসা ক্লি তংখাই তাইব সাপ সুতরা মাতং থাই ইয়াক সিয়াগরানি নগ হাবকাই ইয়াকুং ইয়াক সুয়াউই চেরাইন তাবামদি অববাই চেরাই বেমার মানজাগৈ মানু চেরাইনি বোমা অংনাই রক তাইব সাপ সুতরা অঙৈ তংনানি নাঙ্গু বরৈ রক তাঙৈ মানজা অংমানি জরা রগ দফাও গবাং মারাইদা রক দঙ্গু ফিয়াবা অবাব বুসং জরা
1: আপ সব ইয়ে বক্স দেখ রে হো इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
2: मैम, मेरे वाले में तो एचआईवी से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से एचआईवी हो सकता है।
4: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से एचआईवी फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त

0: और रक्त उत्पादों से एचआईवी हो सकता है?
1: मल्टीपल पार्टनर्स मतलब एचआईवी का ज्यादा रिस्क?
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
3: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
4: किशा वांचुक थाई तंगो बड़ी रोग उनका दफा हदा ने बोमिल हाई ने बगे न बड़ी रोग जेफ्रुफानो रायदा ने बिशिंग ते कहम करें तंगना ने नांगो साफ सुथरा तंगना ने आबो बाईथांगे थाने से इंडिया गवर्नमेंट बो चाय तो गई तंगो जेते खाई लुकुन तंग कहम तो इना ने ते नंगजांगना ते कहम मानथगना ने बगे 2019 बिसिनी 2nd अक्टूबर ताल ने बिशिंगो न কাইশা সাপ সুত্রা ভারত সামনা সামু ইয়াগর রমজা ফিয়াবা লুকুরক অবন চুবানা নাংনাই হাইকেসে সরকার নি ইমাং মুখথাং আংনাই অবনি বাগৈন নিনি ন কামি তাই দলিন সাপ সুত্রা খাই তনিদি খা বাক্সা তাই ফান বাক্সা জং চিনি তিরপুরা হাস্তেন নাইথক সুনামি দিশানাই অবন অংনাই নিনি আনি তাই চিনি যতনি সুমাই
5: অমদা গান্ধী নগঙ্গি টং শিসা বুড়ি বাইলে নখুং খাওয়াইমাং লাক মৈখিতং সাইমাব অ ন কোনাও ন রুংজাক নক ফার্মাব অর ন শিলচা যাক থাপা খাইব হাইক কাক মে কাক গান্ধী নক লেপা জাগি আসে বুসংখা হাইনি বাকি নাম্পুই মুসুরম রক হই বা আ থাম্পুই মাকে খ্রাং রক হাই ন গান্ধী কপলুং টংখাদুলা
6: তাম গান্ধী নক হাবুই তাম ন কুতুংগি টংজাও খানে বরক বাকাই খা সনি কাইজল হমাহাই সালব্রম বহাইকে আসাই সাকন সাজগৈ তো ইমান খান কুদল দি আং খাকসাকা আজগৈ তংদি আং মাইখুরগ্রা না
5: আনো সরেনদে আনো আং হাইকাই সাফ সুতরাকাই তংানি খাইজে হাইকে নিনি আ সালব্রমনি উ মগজি কসাই তংমানি খরাং সক্রমই তংমার বেবাং ন স্রাই স্রাইঙ্গানে নিনি বুকাবো হেলেং চাচা আঙ্গানে
6: হাল ফাইকেন খাই খালনাসে জরা রক মানগ্রাইয়া তাই সে নাইকে সাজগুই তঙানি কক সাবই তং খ
5: নি না কানমা চুমারি রকনি বা কাত সেকাই খুইছে চুম বা হেঙি চং হাতলা হাই খেতে লতল গঙ্গ নি গানা রক আসগুই মাইসানার সদসে তোমাও হাইং যাগো আংখাই
6: হিন্দি মাইখলাই দিলাই ও আয়ঙ্গ হাকসানো চাওই দি
5: নি না গান্তি নক ব গান্তি নক নঙ্গি চংখ লেপা জায়গাছে বিশি বিশং খানানি নাম সমসা মাসি সমসাবে কাচ্ছে হাই পাথরে তেরেং সুগি চঙ্কা আপনি বেড়েছে কাক মে কাক তাই সে আমি খেতে সাইমানি বুকু রকব বেবাং আর ন রুংজাক ন ফারমানি হাতলি রকব আর বেবাং ছিল যাজাক থাম্পুইমা বাংমানি নাইলা থাম্পুইমা মুসুর আরো আর ন গান্তি সাহাইন সমকলা ক্লা এই চংসিবলে সিজাকলিয়া মহাই রকা আসুকি মাইসা ওই অগ কলাই হাজা
6: আংখাইনি নি সাকনি সালব্রুমনি থং মতম বাহাই নব আকাইখা মাই চামনি জরা রব অমতে মতম সতম রক আং কি সাপান গথক জায়গা নিয়ে দা
5: সাকাই জলি জাগানে আংখাই নি ইয়াংনি মাই খুজাক সুদুসে সানানি তোমাও হাইং জাগো নি না ইয়াক নি হাস কুরখনি বা তাম রালি আসে কাই কল কল খাই হাই সিমো হাবাইনে হাই কসম কসম জংবাই খেবা নঙাব
6: আনি খুজাং জানা সেলেংখাইবা খুড়ি চাদি নিনি ইয়াক বাই থাং হি খুড়ি চাষি দি
5: আনি মাইসা মানে মাইরং বাই পিয়াং নাহারি নাই নাহালে না বুসকাই কসং কসং নি না আবখাই কাছে হাই সমসাওই নাই তবলো বতি হাই হাই মেরং মারং জং হাবলে নি না মাইরং লুতানো রং খাই হাই ইয়াক শুনছে খাজি জিং বাহাইং জং আবো মাইরং লুতা দা ক্লাইছি আনি মাইকে কসং কসং কো হুই জন মাই দেবা না
6: এই নং আসকাই খুব তালাই সাশি দিবা কম রক ন চাবাই খাই সিরিং সিরিং বা চাউই থাকলাং দি জানি মাইরং লুটা রক খসাউই তলাং দি থাং দি
5: নং বাই মালাই দ্রব নি সিমি আনি উ মাইরং লুটা রক ন ন ন দাদা তাং দি বা হ আং নিজি নু হুনাবলে নি নি খাইলে না জে হুমানি সে হাতা সুদুস কাজিয়া তাম খাই হুবা বটাম মকল নু গেদানে আ গান্তি নক নব

0: নংলায়ই আপুর নিশি মিনো তা কহয় থাতর নখরকায় রে কাহাম চুম কাহাম নাগনে সাবি মানো হাকে ওয়ান সুগুই নাইছি দে রে কাহাম চুম কাহাম হনমানে আব তাম বমতই
1: তাম সাল রুদ্র নিন হাতে থাঙে দে
2: থাঙো তাম থাঙি আংনা সা আংমা নন সে না দমলা সা দাকন ফাইদি কিসা আসুক ফাইগ্রা দি
0: ই কনাইছি দে দাদা ন বুসুক নাইটকাই কানে চুমই ফাইকা ইয়াকি ইয়াগ্রা নখনাকাই হাইরক নংনানি নাংতা
1: ও লদ্রন বিহির নরগানলে তিসাইরি গ্রা উখা
0: তিসা মানে কগে দ্বারা চিনি নগ্নি ন ফুনগে মা সামানি কক্সি ই কনার নাইসি গে নাইনা বা বিনি কানজাক জুমজাক বাইসে হাতিও থাকনা হই তঙ্গ নু গেদ আপনি বাকই কতগুই মা তঙ্গু
1: আ কুবিয়াখা তামসা তামসা লদ্রুনি নাব নাও বাইজে হাতিও থাঙানি
2: হায় নাই তামু জাকসা নয় সে সাহাজ ইয়ং তঙ কবা বন তুই ন কক বঙ্গি মা তঙ্গল ই ক তাবু
1: নি নাব কান কানসলাইছি দি ইয়াকলাই সুখাবলে নি নাব খনাদি হিনজাক তৈঙ্গু লুদ্রুন বিহির চিনি নগ নি বাসই ব হাইও হানি মঠাক জাক সেদ্রা হাম্বা সেদ্রা মঠাক জাকটা সাল ফাইকাই আনি নগ ব হাইনি বাকিং কক বাংলাই নাসই বাই লুদ্রু খাইলে মারখাই গথকলাই খামু
0: তা সাশিরি দাদা মুখক নই গথকলাই হনমানি আব মূসানি বেজুয়া কগ্যা জেঠানি থানি আনজারে নুনু ফাইমো মিলগৈ তংত হায়াকাই দেশনি সুয়াংকাই বুইরক নকবাই খামুত
2: হাই পেলে ভাইকে আসুক নি নয়নি বুমুং খুই তং মাখাসা
0: নীর কবুয়াকে তামসা সাসলাপ মালিয়া প্রাচা সাবি খিবি জাকা অংখা দারা আনো নাকার সিদি মৈতো গরে আজমসা বুম খুরজাক দেই থাকা
1: আবো কুতামিয়া আরো তামুং না তো নরবানি বুমুং খুনা হনে খুমা দাব কখাই জেনু খুঙ্গ চলা বরক রুবুরা বাই সেদ্রা ফানংথুং বুড়ি বরক সাবসুত্র তংনাই হিংকাই অনু খুঙ্গ আশুক সিজাগিয়া জেনু খুঙ্গ বুড়ি বরক সেদ্রাতাই রুবুরা বাইখেই তংনাই হিংকাই আনু খুঙ্গ থাঙ্গি নাইগি আব বমতেই অঙ্গি টংলাই তাবুক আনি নুখুং অমহাই বুঞ সাবই তাইতাম খাইয়ানি নগ নগরাই রক্তলাংনা সুদুনুসে কিচ্ছাপানো বোখা ফাইয়ানি
0: সাইমানু দাদা আঙ্গো বাসন সেরমানখাই জরা জরাও সাবি নাই বলে সাবসুত্রাঙ্গাই তংনা নাঙ্গো চেদ্রাতাই রুবু রাবাই তংখাই সাক হামিয়াতাই বেমার রকব সাকর কফাও আকরক হনাই
1: ককাই লুদ্রুন বিহিরক কগনো তঙ্গো জামিদা মন হনই তৈ সৈখি তুমদাওয়া সঙ্গ দা হানই প্যাং নিনি বাসিং আং জরা জরাও খাই তুঙ্গুইব সাইনাইও গসাঙ্গুইব সাইনাইও ফরঙ্গে ইংলিয়া বিনা তঙনা আংতাই সৌমান সুগলিয়া সানা থাঙ্কাই জরা জরাও আং বিনি ইয়াংনি মাইখুরজান সানা সুদুনুসে তামো হাইংলি থাঙু বিনে আইয়াক নিয়াসকু রং নুখাঙ্কাই আবো বুসুকে তামখাই তনই রবাইখা হানিও সিম্বু কুসুকি কসম কসম মঙ্গি সেলমাই সিংচাঙ্গি দং আবো সাকাই বাই কবুই খেনাকা হাইনি বাকিও সানা মুসুংয়া লাভ লাসিও
2: হাইকে ফাইদি দা মিলিক সেলাই দা পাইলাইছি না
0: দি রাদলাং কবর কারা বথুনা রিংয়া
1: দংখা ই কুলে রি কতাল কানে চুমু নংখ কাপলা লুদ্রু বহাইলে কানে চুমু নংখরকাই মুসাং সুগুন তল তঙ্গো হাইপানা ইয়াক নি ইয়াসকু বা ইয়াকু ইয়াসকু রাজা জ্ঞানি বাকি গুদাল হাইনি জমা খেতা হানো বিনাব
0: সাকাই সাহ হনজাকতৈ বিনি ইয়াসকু রকব বাবা সেফোন রাধা রাবা সঙ্গে না দিদা রান বুসকাঙ্গ ন আং মাংসে রাওই মারিও ই খেব আং সামুং পাইলাইয়ানি বাকে রাওই দিনা নিজরা মালিয়া হনকাইবা হাইরক ঐ তংখাতা আবনো কারে বিনি আশুক রিসুম রকব আং মাংন সুইরে বাইতে বিনি আসাই মানে বিনি সাকনি রি রক ওয়াশে ফোন সুই কালে গান খানা সঙ্গে নাইলা দাদা
2: আক সাল পাইকে নন আজি উই চারে না মাংসে পাইলিয়া সুলে তঙ্গাই আনি রি রং না বুপুর সুই সুমুই তংলা সাহ
1: মিয়া সুব ন বাসই বাই মহাই রং তুই ন দীপর জরাও মাইসা লাইতে তৈ ককমা বাংলাই মানি হাইকে কক বাংলাইতে তুই ন সালাই পাইখা ও জরাও ন চিনি কামিনি মাস্টার সপাইরে ফাই হাইকে বা আফ্রু ন আং মাস্টার ন মা সাগাতা

0: সাব সুতরা নতুই নাই সাসা কিচ্ছা কক মাস সালাইছে নাই হিনে আনি কক নাই মাস্টার ব সাজাক সুখ আপনি বাকি সারসা জরা খাই ও সাব সুতরা নগই মাস্টর নতুই নাই কিসা মাস সালাইনাই হিনে বাও সঙ্গানি তা
1: আবলে বেলাই নাসুকমানী কক নকলা খেদাদা নাগো সিনাই নগনাই রং নতুই বটি রং সালাই নাম নাগো অব নলে আঙ বেলাই খাই নাজা সুখা
0: তামসা দামেলি নাম হাতিও থাকলাইয়াদা
1: বকাই আমি মাং কক কাহাম সালাই ফ্রুকে বলের জাগাই থাকলাইছি দে ক
0: হাইকে হাতিও থাকলাইছে দে টংনাই নগ হাতির টংখনোলা তামনি না কক বেজ হাইকে সাই টংখানো লুদ্রো নাইফান আলে মা থাকাই আনি নগ হাতির মূ সাপান করিখা
1: থাঙো নগেদা আবার হাইন থেসাকর কক সাই দো তামসা সে নগ হাতির করি খানতা দা কাইছি দে
0: হাইজি তাম থাইবা তাকে তামলাই চা
2: আবু দা কবর দা তাম থাই আংনা সা হাইন জলি মা তংখাতা থাঙো নি
0: দাইজা কন
1: দন থাইছি দে সাবান তো না তাপ দি দ
2: পগিয়া তুবু হাই তিনি আং নগ মা হাবো হাইজা থাকা আং

0: हाफुं हामक्राय नायखुं त्रिपुरा हाफां बाय लुक हामक्रायनि बागै आवायजा
1: অকগ্ন মৈতনারক দি এইচ আই বি সলোয় টংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুক রান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
2: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থিক উপর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অব কারিব জুদা তমঙ্গ নুকজাকই মানো
1: আবো হাইরক নুকজাকে গানানি শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
3: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাইকো ত্রিপুরা হাপাং বাই লোক হামকাইনি বাগে আওয়াই যাক
4: নুক ফাইমাতেই ব খা কসামা মান সুকা মাস্টার
5: দোয়া সুক লাগেরা দি হাখন তাম বেং না বো কিছু জুমবাই হাই খারদর দরং মান কসাং বা নে
4: মাস্টার অব খাই আনি সাংনি রিনি ভাইছে উনখানা আই হা হার কোরা পাইলিয়া সকলিয়া ফাইমানি আ সামং তাং চুমা নি রিনে ন সুমই মা ফাইকাতা বেলা দে মনাম জাকা হাইদা মাস্টার
5: দা লুদ্র খারক তাতে দিদ জেফ্রো অফিস আদালত এবার মতই স্কুল ফাইনা নাকাঙ্কে সাফ সুতরাকে রি চুমরক কাহাম কতাল চুমি ফাইনা নাউদ নি নম সুজাইয়া বালো সকানা তাইসে সাকনি কলম তৈবাই সিসাওই হান চপ চপ অঙিব টংকা হানকেবা তেও মোনামখাটা হানো
4: মাস্টার আবনো তৈ আংবাই গিসা লামাও সাজাগৈ কক বাংলাইমা হাইচিং থাকে আংবো নো কিছা আবো হাইকে সামাসে কাছে পুরা পুরা আঙ্গি জলি যাং মানে তাই সাইছে হামলি আবো
5: আবো জলি যাং নাই কগিয়া দা লুদ্রু বুঝি খাদা নুই কনি নি গানানি দা মিলুক নো নুখানা বলে নাসিকে নাইলা বিনি কানমানি চুমানি বুসুককে নাইথক জেফুরো ইয়াক সি ইয়াকরা নংখনা হাঙ্কে ই ক দা মিলি খাইকে নংখনা নাঙ্গু আবো কোনো বনত সাবই সামানি কগিয়া
4: আও কখাই তো হাইনো লাইও সাল ফাইকে আকো সামুং পাইলাইয়ানি বাকি সে সাফ সুতরাকে তঙানি জরা রক মাইনি
5: জরা করিনি বিসিঙ্গ ন জরা খাওয়াই নানানি নাঙ্গু দা লুদ্রু সঙ্গা মাস্টার চিনি মকল কেব কাতে উই মানিয়া
4: হাও
5: ইকো নাসিকলা নি নি ইয়াকসিবা ইয়াকংনি ইয়াসকু রক আবো তা মঙ্গি তংবাই খে বতি রং ন জরাও রাওই তংনানি নাঙ্গু ক করে দহাকন আবো অলো সালায়ানো নরকবাই আং সালসা নং নক নি বাসি সংবাই আশোক লাইন নাঙানো আফুরো কাহামকে বুঝিওয়ানো সাফ সুতরানো তৈ তাবুং নরকসে তামনি বাকে ফাইমানি সাগারা দি দা লুদ্রু
4: অ কখাই হাইছি যেন ফাইমানি কে মাস্টার তাবুক চিনব তোমাব টিআরসি দাহান টিআরসি খাইনে নাংফু হাইকেবা যেন যেসে পরিমানি জরাতেই স্কুল সার্টিফিকেট না ফাইনে হানি মা ফাইমানিছি আগিবা আপতি রং সামু রকম নাজাগিয়া হাঁকাইবা না ফাইজাগিয়া তা
5: দা লুদ্রু নব আবনি ফাইনালে
4: এ মাস্টার আংব আবনি বাকিনি ফাইলাইও
5: তিনি তো অঙ্গলা নর ওলতে সামা ফাইলাইছি নাই গসাম রেজিস্টার নাইচুংনো নাঙানো দা মিলিক নোংকে বুসুক জরা পরি লঙ্কা
4: বড়নি হিনো মাস্টার ক্লাস থ্রি নি ক্লাস ফোর কাসা কাইন ইয়াং আমু বাবু সং কাই রথারই আশ জরাতে মা পড়েছি তা
5: দা লুদুর খে
4: আরিসা নে ক্লাস টু নি থ্রি কাসা কাইন নগ সামুং ট্রাংনে করি হিনি নাই কাজে গিয়ে মা পাইখাতা হিনে
5: ব বিশিরক অং না নরক মুজে দা তঙ্গ খুচা দা মিলি
4: দশ সাদিবা দা মিলি মুজুর তং নং আংলে মুজু করই আবো খাইলে সাউই মাংরালিয়া মাস্টার নং নসুং নাসিগে রমুইয়াই সিদি ব বিশিরক অংখনা
5: আও আবোকে তো আম নাইটুই কারিউই মা নাইনিতা হাইকে আসুন ককতা আং নাইটুই কারিউ নং সার্টিফিকেট তিয়ার খাইবেকে আং নং নং সাহরানো
4: আও আও দ আকন মাস্টার নন বেলাই হামবাই কুপুনি মাস্টার সাফ সুতরা নতুনাই সালসা জরা খাইয়ই মা আসুক লাইন বলা সা হাইকে বাসাই মা লাইখা মাস্টার সাতা মহিন হামবাই খুলুমকা দো
5: খুলুমকা হামবাই দা লুদ্রু সঙ্গা সালাইমারি কগ্রং ন খারক তা তৈদি দো
4: তুইয়া তামনে তুই টংনা সাহ নে নরক বাবো আন কাহাম কক সে সাবলাসলা
6: মাস্টার নি স্কুলনি স্রাই রংনি ড্রেস ন আং বেলাই খেনো নাইথক জাখা স্কুলনি বাউন্ডারি ব স্রাই স্রাই কে হক যাক তাইসে পদ্রে পট খুম্বু ফাং কাইজাক খুম্বার যাক সরাইরক অমসক

0: kai masang kha bebang no hai milik milik yas ko raja bua kaseng kaseng khumbu bar bai bong diras bai abo bom tei khe masang ei tong kha aw kubunyo master nang soi soi khorcha master nang suka abo tainyono tam hne ang bolai sinani haike master jeng himgrasi ne
1: da da da da milik belai ka hambai
2: আশুক জরা ত্রিপুরা হাস্তে বিজ্ঞান প্রসার বাই সুনাম জাগ রেডিও সিরিয়াল তিনি নিকক বথমা অংখা সাবসূত্রা অবনতি তিনি রেডিও সিরিয়াল খানাবাই কিয়া তাবো খানার জাগানে চাঁদনি রচাপমু খরাং রওয়ানু দ্রৌপদী দেব বর্মা

আসুকজরা দ্রুপদী দেববাণী খরাংবাই যাদুনী রচাব মো খেনাবাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্যপাইখ্যা চিনি তিরিণী হরণী ককবরক আওয়াই পান্দা যতনন হর কাহা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন।

0: পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জি রামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরাই সেকশন তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है बीच में, आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर का है ये, एक्सेस कंट्रोल रहेगा कंप्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয় সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং অবাধ

0: অচলাচল স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারেন্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: আজ কা দিন ঐতিহাসিক দিন হ্যাঁ। বিকশিত ভারত জি রাম জি যোজনা আজ সে লাগু হো গই। হামারি কোশিশ রহি হ্যায় কি ট্রানজিশন স্মুথ হো যায়। সভি রাজ্যোঁ নে বজট মে প্রাবধান কিয়া হ্যায়। আকেলে কেন্দ্র সরকার নে 95,600 করোড় রুপে সে জ্যাদা কি রাশি ইস সাল বিকশিত ভারত জি রাম জি যোজনা কে লিয়ে রখি হ্যায়। ইসমে রাজ্যোঁ কা হিসা মিলা লিয়া যায় তো ইয়ে 1,51,282 করোড় রুপিয়া হোতি হ্যায়। ইতনি বিশাল রাশি না কেবল মজদুর ভাই ও বহনো কো রোজগার দেগি বল্কি বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবসও। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভার সাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড, ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটমা বুবাক রক উংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মুঙ্গ কটাল রাম তুবুখা বিবিজি রামজি কেরং নৈসাই নৈচিবা তিনি সিমে হাকতর গনাঙ্গ সামুগ ফনাং জাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমে উদয়পুর জরা বসং লাহারন তুংব্রই খাই জাগান হায়ুং কাপ ফুটবল বাটাই মুঙ্গ নরওয়ে ফ্রান্স তাই মেক্সিকো রাউন্ড 16 কোয়ালিফাই উংখা তাবু ককটমা সক্রু বই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মুঙ্গ কটাল রাম তুবুখা টঙ্কছং লোকরংনি ফান বং রিখা তাই বেভাগ দিখলতৈ হামক্রাই তুবুখা অ চেতনী বিশি চিসা পুংমান রগৈ মন্ত্রী বখরক সাকা ডিজিটাল ইন্ডিয়া লোকরংনি লংমান তাইব লাইটেসা খাইকা সরাই সরাই সেপনি বিশংতৈ ডিজিটাল পেমেন্ট বাই দাদাক সিদাক সেপরিমা গ্রাক খাইকা মন্ত্রী বখরক সাকা অ চেতন বাই রং সাকাম হুকবার বানিয়াতাই লোক সেব রুমাব তাইব হামক্রাই তুবুখা এআই সেমি কন্ডাক্টর তাই কোয়ান্টাম কম্পিউটিং হাই কাহামকুক টং সেব বাই ভারত হামক্রাইনি দিকল বসকাঙ্গি টঙ্গো তাই টং সেপন লোক হামক্রাই তাই টংসুনাই হামক্রাই খাইমাও সামুং ফনাংনানো উংখা হাফংনি নাহার মুহিনী মন্ত্রী বখরক সাকা হাকতর গনাঙ্গী তিনি বসং ডাক্তার সাল পালাইজগী টঙ্গু লোক সাক হামু থংমা তাই হামক্রাইও ডাক্তারকনি সাকথারী সামুং টাংমুঙ্গ গসিমুং রিজাক তাই ডাক্তার বিধান চন্দ্র রায়নি ফাইচিং বরম ইয়াফরে অ সাল পালাইজগী টঙ্কা বসং ডাক্তার সালরগী মন্ত্রী বখর নরেন্দ্র মোদী তাই স্বরাষ্ট্র অমিত শাহ যত ডাক্তারকনি ফাইচিং খাকাম ইয়াফরকা মন্ত্রী বখরক তাইব সাকা হামসাজাক ভারত সনামতি ছাতানী ডাক্তারকনি বেলাই নাংকুকমনি সামুং টাঙ্গী থাঙ্গনা মন্ত্রী অক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা বসং ডাক্তার সালরগী ডাক্তারকন খাকাম ইয়াফারকা হদালাম কাইসতৈ খাকাম ইয়াফার মুঙ্গ মন্ত্রী অক্রা সাকা ডাক্তারক জে সাত মুঙ্গ ফানো সামুং টাকমনি বিশিংতৈ বরক মুই সুনিথানী পৈত থাঙ্গ্রী উইমানো বতাইব সাকা থানায় বিশি কেয়াসুগ হাস্তানী সাকাম বেক্রাবন তাইব গ্রাক খাইনা বাকি খরচা জাকনাই গনাং ইয়াপ্রি রমজাক্কা বসং ডাক্তার সালরগী তিনি গান্ধীগ্রামনি পুইলা সাকাম কেন্দ্র আলাইদা সাকাম শিবির কাছা সংজাকা যতই খরক থামরা নুচিছিনি বেমারিন সাকনাই মাগনা বিঠিব্রাই বাকজাকা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বিবিজি রামজি কেরং নৈসাই নুচিবা তিনি সিমি হাকতর গনাঙ্গী সামুগ ফনাংজাকা কামি হামক্রাই ককটলাইনক সাকা অ কেরংটৈ বিশি বুরুম্ব সাল সারা নৈচিবানি ইয়াগুনি রাংমারি গনাং টং সামুং মাথুরিওয়ান পৈলা বুখাগ ইয়াগুলনি রংমারি খক থামরা চংজাকা বসং টং সামুং ইয়াগুলনি রংমারি খক নৈরা চুকুচিটার দশমী চাপনি বাংরি খক থামরা নৈ চিছিনি দশমী ব্রী ইংখা আর রাও চিনি সেলাইব গবাং বাংখা উত্তর প্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম খবুই কিয়াসু হাস্তে রাও চিবানী সিমি নৈ চিবা জরা ইয়াগুলনি রং বাংরি জাকা অরুণাচল প্রদেশ তাই নাগালেন্ড যতনি গবাং রং নৈচিব্রি দশমী বা বাংলি জাকা কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান অ চেতন হামসাজাক কামিনী সেববাই হামসাজাক ভারত সনামতি সানা লামাও কাইছা লাইবুমা গনাং হিনে খুরসাকা ফিল্ড ডগ থাম ত্রিপুরা বিধানসভা সংজাকমনি সাল তিনি বিধানসভা লবিব পালাই জাকা পান্ডব হাস্তেপা ইন্দ্র সেনাই রেডি নালু নারোয় অক্রাঙ্গী মানজাকা পান্ডব কুমনি বিশিং মানজাকা বিধানসভানী পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ তাই কেবেন বদলনী অজা জিতেন্দ্র চৌধুরী তাই এমএলএ রক লামছগী ককনারকা বিধানসভানী তাংফাং অমিয়কান্তি নাথ হামবৈয়াফরী ককনারকা বিধানসভানী স্পিকার রামপদ্র জমাতিয়া অ পান্ডব আগিনী স্পিকার জ্যোতির্ময় নাথ জিতেন্দ্র সরকার রেবতী দাস তাই রতন চক্রবর্তী বরম ইয়াফর জাকা আবনকারী পদ্মশ্রী সকাত মানজাক নরেশ চন্দ্র দেব বর্মান বিধানসভানী বখাক্তৈ বরম ইয়াফর জাকা মন্ত্রী অক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমি উদয়পুর জরা বসং লাহার নতুংবরী খাই জাগান তিনি দিল্লি কটালো কেন্দ্রনি লাহার কামুং মন্ত্রী নীতিন গডকরি বাই ককলাম পাই ব কক সাকা চার নাম্বার বসং লাহার তৈ নুইরা চার নাম্বার বসং লাহার করংজাক উদয়পুর নিসিমি অমরপুর লাহারনি ডিপিআর সোনামানি পাইথক বখাগ টঙ্গো মন্ত্রী অক্রা আগরতলনে রিং রুট নি কসিমুরমা বাই কেন্দ্রনি মন্ত্রী মোচাং গডকরি না হামবাই ইয়াফারকা কেন্দ্র হাফাং চুরাইবারী সিমি চম্পনগর জরা সারা 30 কিলোমিটার বসং লাহারন টংব্রী খেলাইনা বাকি এলাইনমেন্ট নি গসিমুং রেখা রানীবাজারনি সিমি চন্দ্রপুর আইএসবিটি জরা বসং লাহারন টংব্রী খেলাইনা বাকি থাই নাহারমা পাইক

বাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডিন আল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করলেও বাকি রইল 9টি স্থান। এবারে বিস্তারিত সংবাদ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে। এ বর্ধিত কর্মসংস্থান নিশ্চয়তার উদ্দেশ্য হল গ্রামোন্নয়নের গতি ত্বরান্বিত করা, বৃহত্তর আয় সুরক্ষা প্রদান এবং গ্রামীণ পরিবারগুলিকে ক্ষমতায়ন করা। নতুন এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেয়। এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পাওয়া গেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। ভিবিজি রামজি আইন 2025 যা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সমন্বিত করার জন্য তৈরি করা হয়েছে। দেশজুড়ে এই নতুন কাঠামোটি কার্যকর করার জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকার সংস্থান করা হয়েছে। ভিবিজি রামজি আইন 2025 20 বছর পুরনো। মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 প্রতিস্থাপন করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই আইনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025 বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ। ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব এবং ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। রাজ্যপাল বলেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। এই প্রতিষ্ঠান জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ করে দেয় এবং গণতন্ত্রের প্রকৃত চর্চা হয় পবিত্র বিধানসভায়। বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধানসভার সচিব এ কে নাথ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপক নরেশ চন্দ্র দেববর্মাকে সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া বিধানসভায় প্রাক্তন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আজ বিধানসভায় রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছর আগস্ট মাসের মধ্যে রাস্তার অ্যালাইনমেন্ট সম্পন্ন হবে এবং তারপর শুরু হবে জমি অধিগ্রহণ। 8 নম্বর জাতীয় সড়ক এবং 208 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী উদয়পুর থেকে অমরপুর সড়কের ডিপিআর তৈরিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আগরতলার রিং রোড এর অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়কড়িকে ধন্যবাদ জানান। চুরাইবাড়ি থেকে চম্পকনগর পর্যন্ত 130 কিলোমিটার জাতীয় সড়ককে 4 লেন করার জন্য অ্যালাইনমেন্ট এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, রেলপথের পাশাপাশি চলবে গ্রিন ফিল্ড 4 লেন জাতীয় সড়ক। এর জন্য 18মুড়া এবং লংতরাই এলাকায় টানেল করা হবে। শীঘ্রই এ কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে। রানীরবাজার থেকে চন্দ্রপুর ISBT পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেন করার জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হবার পর NHIDCL দরপত্র আহ্বান করবে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। তাছাড়া লেম্বুছড়া থেকে খয়েরপুর ইস্টার্ন বাইপাসের কাজও শীঘ্রই শুরু হবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, প্রাণী পালকদের সুবিধার্থে আগরতলার অভয়নগরে সরকারি পশু হাসপাতাল এবং আরকে নগরে সরকারি ভেটেরিনারি ডিসপেন্সারিতে বহির বিভাগে চিকিৎসার সময়সীমা বাড়িয়ে সকাল 8টা থেকে রাত 8টা করা হয়েছে। পশু চিকিৎসকদের ঘাটতি পূরণে আরও 110 জন পশু চিকিৎসক নিয়োগে দ্রুত উদ্যোগ নিতে TPSC কে অনুরোধ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, পশু পাখির চিকিৎসায়

রাজ্যে ১৩টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এজিএমসি এবং জিবিপি হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত হবে বলে দাবি করেন তিনি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সম্প্রতি নন্দননগরের এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির পক্ষ থেকে আজ পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ১১ বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে এই কথা বলেন। তিনি আরও বলেন, এই উদ্যোগটি দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নে এবং নাগরিকদের জীবনকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের প্রসারে ভারতের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। দেশজুড়ে আজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং উন্নয়নে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা এবং নিষ্ঠাই ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, মানবিকতা এবং অটল নিষ্ঠাই স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। চিকিৎসকরা প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস সেবার মাধ্যমে কোটি কোটি মানুষের আস্থা এবং কৃতজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাঘরে ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব আগামী ১৫ জুলাই শুরু হবে। এ উপলক্ষে রথের মেলা চলবে ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত। মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের পৌরোহিত্যে আজ পৌর পরিষদের সভাগৃহে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। DYFI-এর উদ্যোগে আজ দক্ষিণ জেলার সমরেন্দ্রগঞ্জে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সাবরুম মহকুমা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই খবর জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২-এর সর্বশেষ ম্যাচে মেক্সিকো ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। শেষ তিনটি ম্যাচে নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকোর রাউন্ড অফ ১৬-এ কোয়ালিফাই করল এবং আইভরি কোস্ট, সুইডেন এবং ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান সমাপ্ত হল। রাউন্ড অফ ১৬-এ ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে এবং নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল। ভারতীয় সময় আজ রাত ৩:৩০ ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হবে। এরপর রয়েছে রাত ১:৩০ বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ লীগের শেষ খেলায় জম্পুই জলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জলা প্লে সেন্টার ৫-১ গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ, গোমতী, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন ২০২৫ আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার ৬৩তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত

জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আপনাদেরও অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতাবন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা অ্যাথলিট পিটি ঊষাকে নিয়ে কিছু কথা। এটি পাঠিয়েছেন তপতী ভদ্র। দ্বিতীয় পর্বে শুনবেন রাজ্যের প্রাক্তন মহিলা জিমন্যাস্ট তথা স্পোর্টস স্কুলের জিমন্যাস্টিক্সের প্রশিক্ষিকা বনশ্রী দেবনাথের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথম পর্বে শুনুন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা অ্যাথলিট পিটি ঊষাকে নিয়ে দু চার কথা। এটি পাঠিয়েছেন তপতী ভদ্র। পিটি ঊষা, পুরো নাম হচ্ছে পিলাভুল্লা কান্দি থেকে পারাম্বিল ঊষা। পিটি ঊষা হচ্ছেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা অ্যাথলিট। শুধু ভারতের বললে হয়তো তাকে খাটো করা হয়। একটা সময় বিশ্বের প্রথম সারির মহিলা অ্যাথলিটদের সঙ্গে তার নাম কিন্তু একই সঙ্গে উচ্চারিত হতো। 1964 সালে কেরালার এক অখ্যাত গ্রামে তার জন্ম হয়েছিল। যে গ্রামে তিনি থাকতেন সেখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ তাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। সেখানকার চারপাশের পাহাড়ি এলাকা, তারই মাঝে ছোট ছোট সমতল ভূমি, আর সেই সমতল ভূমিতে মানুষের বসবাস ছিল। সেখানেই পায়ে হেঁটে অনেকটা পথ পাড়ি দিতেন পিটি ঊষা। এইভাবেই প্রকৃতি বোধহয় সেখানকার মানুষদের শক্ত সামর্থ্য করে তুলেছিল। পিটি ঊষা ছোটোবেলা থেকে হাঁটার চেয়ে দৌড়তেন বেশি। সেই দৌড়ের মধ্যে কোনো নিয়ম নীতি ছিল না। হঠাৎ একদিন স্থানীয় এক অ্যাথলেটিক্সের প্রশিক্ষকের নজরে পড়েন পিটি ঊষা। সেই প্রশিক্ষক পিটি ঊষাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ভারতের বিখ্যাত অ্যাথলেটিক্স প্রশিক্ষক নাম্বিয়ারের কাছে। নাম্বিয়ারের ছিল জোহরির চোখ, ছিপছিপে কৃষ্ণাঙ্গিনী। সেই কিশোরীকে দেখা মাত্র নাম্বিয়ার বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে এক অশেষ কিছু সম্ভাবনা লুকিয়ে আছে। তার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে গিয়েছিল নিবিড় অনুশীলন। পিটি ঊষার কয়েকদিন প্রশিক্ষণ নেয়ার পর সেই গ্রামের ছোট মেয়ে পিটি ঊষা কিন্তু বুঝতে পেরেছিলেন যে গ্রাম পাহাড়ে মনের আনন্দে ছুটে যাওয়া আর প্রতিযোগিতার আসরে দৌড়ানোর মধ্যে আকাশ পাতাল একটা তফাৎ রয়েছে। সেখানে সেকেন্ডের কোনো এক ভগ্নাংশের তফাতে পদক হাতছাড়া হয়ে যেতে পারে। পৃথিবীর সেরা দৌড়বিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটতে হবে। প্রশিক্ষকের ওপর তার ছিল অগাধ বিশ্বাস এবং নিজের ওপর ছিল ভীষণ আত্মবিশ্বাস। অন্যদিকে প্রশিক্ষণে ছিল অসম্ভব মনোসংযোগ। শারীরিক কাঠিন্যের সাথে মানসিক দৃঢ়তা মিশে তাকে এক আদর্শ অ্যাথলিট রূপে পরিণত করেছিল। মাঝে মাঝে তার প্রশিক্ষক নাম্বিয়ার বলতেন, ঈশ্বর তাকে এমন এক অ্যাথলিট শিষ্য হিসেবে পাঠিয়েছেন তিল তিল

0: করে পূর্ণাঙ্গ রূপে গড়ে তুলেছিলেন পিটি ঊষাকে। পিটি ঊষা কিন্তু এখনকার মতো অ্যাথলেটিক্সের মডার্ন সায়েন্টিফিক ইকুইপমেন্ট ব্যবহার করার কোনো সুযোগ পাননি। বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা বলেছেন পিটি ঊষার পারফরম্যান্স আরও ভালো হতো তিনি যদি পশ্চিম দেশে জন্মাতেন, তাহলে দীর্ঘদিন ট্র্যাকের আসরে রানি হিসেবে বিরাজ করতে পারতেন। তবে আমাদের সৌভাগ্য যে পিটি ঊষা ভারতে জন্ম নিয়েছেন, তারপর নিজের প্রতিভার গুণে বিশ্বের সর্বত্র নিজেকে মেরে ধরতে পেরেছিলেন। পরিপূর্ণ অ্যাথলিট হিসেবে তাঁর খ্যাতি একসময় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মানুষের দৃঢ়তাকে পাথেয় করে একাধিক লড়াইয়ে নেমে জয়যুক্ত হয়ে কখনো সোনা কখনো রৌপ্য পদক ছিনিয়ে এনেছিলেন। ট্রেকে দীর্ঘদিন রানীর মতো বিচরণ করার পর একটা সময় স্বেচ্ছা অবসর নিয়েছিলেন ট্রেক থেকে। তা সত্ত্বেও এখনও ভারতের যে কোনো বড় বড় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পিটি ঊষাকে প্রধান অতিথি হিসেবে না হয় বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। পিটি ঊষার সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে প্রথম ভারতীয় নারী এবং একজন অ্যাথলিট হিসেবে 1984 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক ফাইনালে কোয়ালিফাই করেছিলেন। দুর্ভাগ্য, 1 সেকেন্ড 51 ভাগের 1 ভাগের জন্যে ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। সেটা যদি না হতো তাহলে ভারতের অ্যাথলেটিক্সের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হতো। পিটি ঊষা একসময় ভারতীয় ক্রীড়াঙ্গনে আপন বৈশিষ্ট্যের ছটায় আলোকিত করেছিলেন। দীর্ঘ সময় তিনি ছিলেন এশিয়ার দ্রুততম মহিলা অ্যাথলিট। হরিণীর মতো অনায়াস ভঙ্গিমায় 100 মিটার বা 200 মিটার পার হতে পারতেন তিনি। হার্ডেল রেসে তার গতিবিধি ছিল চোখে পড়ার মতো। যখন তিনি ট্র্যাকের আসরে নামতেন তখন মনে হতো তিনি বোধহয় ঈশ্বর প্রেরিত কোনো একজন অ্যাথলিট। অথচ মানুষ হিসেবে তিনি কিন্তু অত্যন্ত সাধারণ একজন মহিলার মতো। প্রথম পর্বে এতক্ষণ শুনলেন ভারতের স্বনামধন্য মহিলা অ্যাথলিট পিটি ঊষাকে নিয়ে দুচার কথা। এটি পাঠিয়েছেন তপতি ভদ্র। দ্বিতীয় পর্বে শুনবেন রাজ্যের প্রাক্তন মহিলা জিমন্যাস্ট তথা স্পোর্টস স্কুলের জিমন্যাস্টিক্সের প্রশিক্ষিকা বনশ্রী দেবনাথের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। এক সময় আমাদের পরিকাঠামো ছিল না, এখন পরিকাঠামো হয়েছে। তো এখান থেকে আমাদের কী করতে হবে যদি আমরা সোনালি অধ্যায়ে আবার ফিরে যেতে চাই, কী করতে হবে, এটা নিয়েই আজকে কথা বলব। স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসে রাজ্যের প্রাক্তন মহিলা জিমন্যাস্ট, বর্তমানে যিনি স্পোর্টস স্কুলে জিমন্যাস্টিক্সের প্রশিক্ষিকা হিসেবে কাজ করছেন, তিনি হচ্ছেন বনশ্রী দেবনাথ। নমস্কার।
1: নমস্কার।
0: তাহলে তোমার কাছে প্রথম প্রশ্ন, যে এই যে বনশ্রী দেবনাথ তো জিমন্যাস্ট, যখন মাঠে এসেছিল তখনকার পরিবেশটা কিংবা যারা প্রশিক্ষক ছিলেন তাদের সঙ্গে তোমাদের সম্পর্কটা কেমন ছিল?
1: আমি যখন মাঠে এসেছি তখন একচুয়ালি আমি জিমন্যাস্টিক সম্পর্কে সেরকম একটা কিছু জানতাম না। আমার বাবা যেহেতু স্পোর্টস কাউন্সিলে চাকরি করতেন, ওই সুবাদে আমাকে জিমন্যাস্টিক্সে নিয়ে এসেছেন। বাবার মুখেই শোনা যে এখানে অন্যান্য যে জিমন্যাস্টরা আছে, যে তখন আমাদের যে ম্যাডামরা ওরা জিমন্যাস্টিক করতেন, এবং কল্পনা ম্যাডাম, লোপামুদ্রা ম্যাডাম, আমাদের স্যার বিশেষনন্দী স্যার, অনেক যারা আছেন ওদেরকে বাবু দেখেছেন, দেখে আমাকে বলেছেন তুমি জিমন্যাস্টিক করবে কি না। তারপর তখন একটা অলিম্পিক গেম চলছিল, আমার ইয়ারটা ঠিক মনে নেই কত কবের, তো একটা অলিম্পিক গেমস আমাকে দেখিয়েছে, ওখানে নাদিয়া কুমানিচি ছিল, দশে দশ পেয়েছিল। তো ওই আমাকে বলেছে যে এইটা হয় জিমন্যাস্টিক্স, ওখানে দেখে তাই বলেছে হ্যাঁ ঠিক আছে আমি জিমন্যাস্টিক করব। তো ওইভাবে আমাকে মাঠে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওইখানে প্রথমে রঞ্জন বর্ধন স্যারের হাতে দেওয়া হয়। তো ওনার কাছে আমি কিছুদিন প্র্যাকটিস করার পর তো উনি হয়তো বা আমাকে দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আমি হয়তো বা পারবো বা কিছু করতে পারবো। তারপর কিছুদিন ওইখান থেকে আমাকে বিশ্বনন্দী স্যারের হাতে আমাকে
0: তুলে দিয়েছেন।
1: তো ওই তখনের যে জমজমাট ছিল মাঠের যে পরিবেশ ছিল, আমি যেটা দেখেছি ছোটোবেলায়, তো ওই সময় আমার মাথার মধ্যে একটা কনসেপ্ট ঢুকে গেছে যে আমাকে করতে হবে কিছু। তো ওই কনসেপ্টটা নিয়েই থেকেছিলাম, করেছিলাম, এবং যতটুকু করার করেছি এটাই আর কি।
0: জিমন্যাস্টিক্সে কিছু করতে হবে,
1: জিমন্যাস্টিক্সে কিছু করতে হবে,
0: সেই স্বপ্নকে সামনে নিয়ে পথ চলা শুরু হয়েছে।
1: হ্যাঁ, পথ চলা শুরু, যেহেতু বাবা স্বপ্ন দেখেছেন।

0: বাবার স্বপ্নটা আমাকে আমার মধ্যে ঢুকিয়েছেন, এবং
1: আচ্ছা,
0: আমার যে কোচরা ছিল ওনারাও আমার মধ্যে হয়তো বা কোনো কিছু দেখেছেন। ওনারা
1: একদম,
0: আমার প্রতিবারই প্রত্যেক সময় প্র্যাকটিস করানোর সময় আমার মধ্যে হয়তো বা কিছু খুঁজে পেয়েছেন, যার জন্য আমাকে জিমনাস্টিক্সের প্রতি আকৃষ্ট করেছেন। এইভাবেই আমি জিমনাস্টিক্সটাকে
1: আচ্ছা আচ্ছা,
0: ভালোবেসেছি বা নিয়ে চলে এসে এতটুকু পর্যন্ত আমি এখন কেরিয়ার হিসেবে নিয়ে যাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, একটু দুর্বলতা ছিল যেটা করতে পারলে ভালো ছিল?
0: না, আমি জিমনাস্টিক্স একদম প্রথমে যখন জিমনাস্টিক্স মাথায় ঢুকেছে এবং প্রথম থেকে লাস্ট অব্দি আমার মাথায় জিমনাস্টিক্সই ছিল, জিমনাস্টিক্স ছাড়া আমি অন্য কিছু নিয়ে ভাবিনি। আমি যখন 1990-তে আমি চান্স পেয়েছিলাম সায়ে, তো ওখানে আমি কলকাতায় চলে গিয়েছিলাম। তো
1: আচ্ছা,
0: ওইখানে যাওয়ার পর আমার পারফরমেন্স যেটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম, ওই পারফরমেন্সের বেসিসে আমি দুইবার ইন্ডিয়া ক্যাম্পে চান্স পেয়েছিলাম। তো ওই কোনো কারণে আমাকে ওই ইন্ডিয়া ক্যাম্পে আমাকে যেতে দেওয়া হয়নি, একটা কোনো একটা
1: আচ্ছা
0: প্রবলেম ছিল বা কি কারণে, সায়ের একটা ব্যাপার নিয়ে কোনো একটা
1: আচ্ছা
0: ছিল, তো সাই আমাকে পারমিশন দেয়নি। তো ওই টাইমটাতে আমাদের যে কোচ ছিল, কোচেরও একটু প্রবলেম ছিল ট্রান্সফার নিয়ে, কোচের আর
1: আচ্ছা,
0: এখানে মানে ওই কলকাতাতে ট্রান্সফারটা ওনার মন মতন হয়নি বলে উনি কিছুদিন গ্যাপ রেখেছেন। ওই টাইমটাতে আমিও ছিলাম। ওই সময়টার মধ্যে আমাদের সায়ের যে অ্যাথলেটিক্স ছিল, সায়ের মধ্যে যে অ্যাথলেটিক্স ছিল, অ্যাথলেটিক কোচ বলেছিলেন যে তোরা বসে থেকে লাভ নেই, আমাদের জিমনাস্টরা সবাই আমরা প্র্যাকটিস বেশি একটা করতাম না, যেহেতু কোচ আমাদেরকে বেশি একটা করাতেন না, ওনার ট্রান্সফার মন মতন হয়নি বলে, তো বসে থেকে লাভ নেই, চল তোরা তোদেরকে আমি আমাদের অ্যাথলেটিক্স করাবো। ওই সময় আমরা 2-3 মাস অ্যাথলেটিক্স করেছিলাম। ওই টাইমটাতে আমার মনে হয়েছিল যে হ্যাঁ হয়তো বা আমি অ্যাথলেটিক্স করবো, কিন্তু মন থেকে না,
1: আচ্ছা আচ্ছা,
0: জিমনাস্টিক সবসময় ছিল মনের মধ্যে, জিমনাস্টিকই নি
1: মানে
0: এখন,
1: যা কিছু করবো জিমন্যাস্টিক্স
0: জিমনাস্টিক্স
1: থেকে।
0: আমি কোনো অন্য কোনো গেম নিয়ে ভাবিনি। ফেভারিট হতে পারে অন্য গেম, কিন্তু জিমনাস্টিক্সে আমার একদম ফার্স্ট থেকে লাস্ট।
1: তাহলে যে পর্যন্ত পেয়েছো জিমন্যাস্টিক্স যা দিয়েছে, তো এতে কি সন্তুষ্ট?
0: জিমনাস্টিক্স আমাকে
1: না,
0: যা দিয়েছে আমি একদম মানে অনেক কিছু পেয়েছি জিমনাস্টিক থেকে, যেই নামটা আমি পেয়েছি বা যা
1: একদম গোটা
0: পেয়েছি,
1: ভারতবর্ষেই তো তোমাকে চেনে।
0: হ্যাঁ, যে যা কিছু করেছি জিমনাস্টিক্স গেম, জিমনাস্টিক করতে গিয়ে আমার 100% আমি উজাড় করেছি, এবং আমার যে কোচ ছিল আমার কোচেও 100% আমাকে উজাড় করে দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। হ্যাঁ, আমি ইনজুর্ড হয়ে গেছি, ইনজুর্ড হওয়ার কারণে আমি আরও অনেকটা এগিয়ে যাওয়ার কথা ছিল, হয়তো বা যেতে পারিনি, কিন্তু জিমনাস্টিক্স আমাকে অনেক কিছু দিয়েছে, যে নামটা বা যে যশ আমাকে দিয়েছে সেটা জিমনাস্টিক থেকেই পাওয়া।
1: মানে আজকে তোমার সঙ্গে কথা বলছি জিমন্যাস্টিক হিসেবে,
0: হ্যাঁ,
1: তাহলে
0: জিমনাস্টিক্স হিসেবে
1: পরিতৃপ্তি একটা রয়েছে,
0: পরিতৃপ্তি রয়েছে, কিন্তু হয় আরেকটু কিছু, যদি আমি ইনজুর্ড না হতাম হয়তো বা আরও কম্পিটিশন
1: স্বপ্ন দু
0: করতে
1: একটা বাকি রয়েছে,
0: বাকি ছিল, কিছুটা রয়ে গেছে, ওটার জন্য একটু আফসোস হয়, কিন্তু আমি অ্যাজ এ জিমনাস্ট হিসেবে আমি স্যাটিসফাইড যে আমি হ্যাঁ
1: একদম
0: করেছি, পরিশ্রম করেছি, পরিশ্রম করেছি এমন না যে
1: পেয়েছো।
0: হ্যাঁ,
1: তাহলে এখন তো দিন পাল্টে গেছে, সময় পাল্টে
0: হুম
1: গেছে,
0: হুম হুম হুম
1: তো ছেলে জিমনাস্ট এখন হয়েছে, প্রশিক্ষক
0: হুম হুম হুম
1: শেখাচ্ছ,
0: হ্যাঁ,
1: কিন্তু একটা জিনিস হচ্ছে গুরু শিষ্যের তো একটা সম্পর্ক থাকে, তোমাদের সময় যেটা ছিল
0: হ্যাঁ হ্যাঁ
1: কোচেস যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক, এখন যখন শেখাতে যাচ্ছ, তো এই যে সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন এসছে?
0: পরিবর্তন বলতে আমরা যখন করেছি বা আমাদের আমার স্যার যখন আমাকে প্র্যাকটিস করিয়েছে, তো আমি বিশেষ করে যেটা স্যার বলতো বা স্যারের কথা, আমাদের মা বাবাও স্যারের উপরেই একদম সঁপে দিয়েছে, স্যার ছাড়া কোনো কথা নেই, স্যার যেটা বলতো সেটা করতাম, এবং ইভেন বাড়িতেও যদি আসতাম স্যারের সাথে কন্ট্যাক্ট থাকতো, বা যদি বাড়িতে ছোটোখাটো ব্যথাও পেতাম ওটা নিয়ে পর্যন্ত স্যারে বাড়ির মানুষের থেকে, হ্যাঁ, খোঁজ খবর নিতেন, বাড়ির মানুষের মাথা ব্যথার থেকে স্যারের মাথা ব্যথা হতো বেশি, সব কিছু ব্যাপারই স্যারের কাছে আমরা ইনফর্ম করতাম, বা আমার বাড়ির মানুষরাও স্যারের সাথেই যোগাযোগ করতো, মানে পুরো ডিপেন্ড স্যারের উপরেই ছিলাম। কিন্তু এখনকার দিনের যে যেটা হচ্ছে, বা স্যারের কথা আমরা যেটা বলতো স্যার ওইটা আমরা মানে একদম কি বলবো মন্ত্রের মতো আমরা করতাম, যখন আমরা পারতাম না, যখন আমাদের বকতো ওটা আমাদের মনে গিয়ে লাগতো, আমাদের স্যারকে খুশি করতে হবে, করতে হবে স্যারের কথাগুলো, যে কথাগুলো হ্যাঁ তোদের জন্য হচ্ছে না, তোদের জন্য আমার এরকম হচ্ছে, যে কথাগুলো আমাদের মনে গিয়ে লাগতো এবং করার চেষ্টা করতো, পারি আর না পারি হ্যাঁ স্যার করতেই হবে, এটা একটা মনের মধ্যে রাখতাম। এখনকার দিনে যে বাচ্চারা আমরা আমি যে কোচিং করাচ্ছি, আমার কাছে মনে হয় যে ওদেরকে 100% দেওয়ার পরও ওরা যে ইচ্ছা শক্তিটা, যে না আমি বাচ্চাদের
1: কিছু করতে হবে,
0: হ্যাঁ কিছু করতে হবে যে জিনিসটা, ওটা ওদের মধ্যে একদমই নেই, একদমই নেই। যারা যাদের মধ্যে আছে ওরা তো এগিয়ে গেছে,
1: একদম,
0: আর যাদের মধ্যে নেই ওরা একটা

0: আগে কি একটা বক্তৃতা হিসেবে শোনে, শোনার পর প্র্যাকটিস সেশন শেষ, তারপর ওইটাও শেষ। তা আমাদের কিন্তু সময় কিন্তু এরকম ছিল না, স্যারের কথাগুলো আমরা আগে যদি বকতো এটা শুনতাম, এটা একদম সবসময়ের জন্য মনে রাখতাম, এখন পর্যন্ত মনে রেখেছি স্যারে কোন টাইমে কি বলেছে, কোন সময় কি বকেছে, যার জন্য হয়তো বা এতটুকু এসেছে।
1: একদম, তাহলে মানে পরিবর্তন হয়েছে,
0: অনেক অনেক পরিবর্তন হয়েছে। যা তো সেটাই, যারা শুনছে স্যার ম্যাডামের কথা, যারা মন দিয়ে শুনছে, তারা সাকসেস
1: এখনো হচ্ছে,
0: হ্যাঁ এখনো হচ্ছে। আর যারা শুনছে না, তারা পারফরমেন্সই কথা বলে ওদের,
1: মানে স্বপ্ন পূরণ হচ্ছে না কিংবা কাঙ্ক্ষিত স্থানে গিয়ে পৌঁছানো সম্ভব হচ্ছে
0: না, হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আন্ডার 12 ইয়ার্স এর পর, 14 ইয়ার্স এর পর ওরা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, ওরা ওদের আর কিছু থাকে না আর।
1: তাহলে এখানে মানে ক্রীড়াঙ্গনে সফল হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার।
0: হ্যাঁ একদম,
1: ধৈর্য যদি
0: না থাকে, ধৈর্য ধরে রাখতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ হার্ড ওয়ার্ক যদি না করি আমি রেজাল্ট কোনোভাবেই পাবো না।
1: শর্টকাট কোনো পথ
0: না, শর্টকাট কোনো পথ নেই, তোমার হার্ড ওয়ার্ক করতেই হবে। আমার পরিশ্রম এখানে নেমেছে, আমার করতেই হবে। একটা আমাদের সময় ছিল, আমাদের স্যার যখন বলতো, আমরা যতক্ষণ অবধি না আমাদের, বিশেষ করে আমি, আমার যে এক্সারসাইজটার যে ফল্ট হয়েছে, যতক্ষণ অবধি না ক্লিয়ার করতাম ততক্ষণ অবধি আমরা ক্ষান্ত হতাম না। কিন্তু এখনকার সময়ে যদি আমরা টাস্ক দিয়ে থাকি যে না 10টা করো, এই 10টা ওদের, এই 10টা 10টার বেশি আর করানো যায় না, বা 5টার বেশি করানো যায় না। আমাদের সময় আমাকে স্যার বলে বলে থামিয়েছে যে না আর করতে হবে না, আর করতে হবে না, এখন কিন্তু ব্যথা পেয়ে যাবে। এই জিনিসটার বিরাট অভাব বাচ্চাদের মধ্যে।
1: মানে এখন হচ্ছে কি, ত্রিপুরা রাজ্যের যে দলটা হয় সেখানে সুযোগ পাওয়ার একটা ইচ্ছে থাকে, সেটা তো আর এমনিতে হবে না,
0: না
1: আমাকে পারফরমেন্স করতে হবে, তারপর আমাকে দলে ঢোকানো হবে।
0: একদম একদম,
1: সেটা হচ্ছে, যাই হোক, ক্রীড়াঙ্গনে সাফল্য পাওয়ার চারটি খানি কথা নয়, যারা করছে মনে প্রাণে করছে তারা সফল হচ্ছে। এই ছোট্ট রাজ্যেও তো অনেক উদাহরণ রয়েছে। তো একটা জিনিস জানতে চাইব, এখন পরিকাঠামোর কথা বলি, তোমাদের সময় ছিল না?
0: না, আমাদের সময় সেরকম পরিকাঠামো ছিল না,
1: লড়াই করতে হয়েছে,
0: প্রচুর লড়াই করতে হয়েছে
1: ত্রিপুরা রাজ্যের অগুন্তি জিমন্যাস্ট। তো এখন জানতে চাইব যে পরিকাঠামোটা হয়েছে সেটা কি আসলেই আমাদের জাতীয় কিংবা আন্তর্জাতিক মানে যদি যেতে হয় আমাদের সাফিসিয়েন্ট এই পরিকাঠামোটা?
0: আন্তর্জাতিক মানের কথা বলতে পারবো না, তবে হ্যাঁ ন্যাশনাল লেভেলে যে আমাদের যে পরিকাঠামো আমাদের সরকার দিয়েছে, সাফিসিয়েন্ট দিয়েছে, ওগুলোর থেকে ইজিলি আমাদের সময়, আমাদের সময় যে আমরা যেসব অ্যাপারেটাস আমরা করেছি, আমরা আশা করতে পারি না যে এইসব অ্যাপারেটাস এখন এসে গেছে। এইসব অ্যাপারেটাস যেমন ফ্লোর, আমাদের যে বাউন্সিং ফ্লোরটা আছে, ওইটার ফ্লোরটার মধ্যে উঠলে অটোমেটিকলি আমাদের বডি ফ্লোরের মধ্যেই আমাদের বডি অনেকটা লিফ্ট করে দেয়। তো আমরা তখনই নারিকেলের ছোলার ম্যাটে প্র্যাকটিস করতাম, বা আপনার কোনো কোনো সময় আমরা মাঠে গিয়েও, আমাদের খালি মাঠের মধ্যে আমরা কোনো শূন্য সময় করেছি, অনেক এটা অনেক কাহিনী আছে। আর আমাদের আগে তো ওরা আরও কিছু পায়নি, তো ওই সময় আমরা রেজাল্ট দিয়েছি। আর এই সময় এত পরিকাঠামোর পরেও রেজাল্টটা
1: আশানুরূপ
0: হচ্ছে না। যারা আছে, কিছু কয়েকজন আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পরিকাঠামো অনুযায়ী যে রেজাল্টটা পাওয়ার কথা, ওইরকম ওই যে বাচ্চারা যে পরিকাঠামোটা পেয়ে ও এটাকে
1: ইউটিলাইজ
0: করতে পারে, হ্যাঁ, যেটা নিতে পারছে না বা কোচেসের কাছ থেকে নিতে পারছে না, এটা বাচ্চাদেরই ভবিষ্যতের যেই রাস্তাটা আছে, রাস্তাটা সরকার খুলে দিয়েছে কিন্তু ওরা নিতে পারছে না,
1: মানে আমরা কাজে লাগাতে পারছি
0: না, নিতে পারছে না। কোচেসেরও এখানে অভাব নেই, পরিকাঠামোরও মোটামুটি ভালো একদম আছে, RCCতেও আছে, এবং স্পোর্টিপুরা স্পোর্টসগুলো ভালো পরিকাঠামো আছে, কিন্তু মেইন যে প্র্যাকটিস,
1: মানে আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাপারটা,
0: হ্যাঁ,
1: সেই অঙ্কটা হচ্ছে
0: হচ্ছে না।
1: তাহলে এখন তুমি তো প্রশিক্ষিকা, তো জানতে চাইব যে এই যে ত্রুটি বিচ্যুতি, একেবারে আমাদের যদি ভিত লেভেলটা ভালো না হয় তাহলে তো পড়ে গিয়ে কিছু করা যাবে
0: না।
1: তো এই ক্ষেত্রে আমাদের যারা একেবারে তৃণমূল স্তরে যারা জিমন্যাস্ট, তো তাদের শেখাতে গেলে তাদের ভেতর সেই মানসিকতা তোমাদের যেটা ছিল সেটা যদি প্রথমেই ঢুকিয়ে দেওয়া যায়, তো সেটা তো এই রাজ্যের জন্যই ভালো হবে। তাহলে শেখাতে গেলে একেবারে বার্ডিং স্টেজে কী করতে হবে?
0: বার্ডিং স্টেজে যে যে আমরা যে যেগুলো শেখাই, বা একটা তো আছে মেইন মেজার হচ্ছে গিয়ে ওদের যে পারফেক্ট এজে ভর্তি হতে হবে, যে পারফেক্ট এজটা হচ্ছে গিয়ে আপনার 4.5 থেকে 5 বছর বয়স।

0: কোনো কোনো ক্ষেত্রে যখন আরসিসিতে আমরা ছিলাম তখন ওখানে আমরা অনেক সময় 4 বছরেও ভর্তি করে নিয়েছি, বা আমার অনেক সময় বাচ্চাদের স্ট্রেংথ দেখে, অনেক বাচ্চারা আছে কি ছোট বয়সে ভালো স্ট্রেংথ থেকে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর ইন্টারেস্ট যখন ওরা ওদের প্যারেন্টসরাও ইন্টারেস্ট দেখাচ্ছে না আমাদের বাচ্চা জিমনাস্টিক্সই করবে, তো আমরা নিয়ে নিয়েছি। তারপর 4.5-5 বছর তো আছে, হিউজ পরিমাণে আরসিসির মধ্যে বাচ্চারা ভর্তি হচ্ছে। কোনো কোনো বাচ্চারা আমরা 6 প্লাসও নিয়েছি বডি স্ট্রাকচার দেখে। তো এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন যখন বাচ্চাদের আমরা পারফেক্ট বয়স, কারণ কি আমাদের যে বেস লেভেলের একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হলো ফ্লেক্সিবিলিটি। বাচ্চারা যদি ফ্লেক্সিবল না হয়, জিমনাস্টিক্সের বেসই তৈরি হয় ফ্লেক্সিবল থেকে, এই ফ্লেক্সিবল যদি বাচ্চারা না হয় ওরা কিন্তু ফিউচারে কিছু করতে পারবে না। ফ্লেক্সিবিলিটি দিয়েই ওদের বেসটা শুরু হয়ে যায়। তো ফার্স্টে যে আর্লি স্টেজে আমরা ওইগুলোকে দেখি স্ট্রেংথ আছে কিনা, কোনো কোনো বাচ্চার যে যারা যারা আছে আমরা একটু দেখে নিই স্ট্রেংথ আছে কিনা, বা ওদের নক নি কিনা, ফ্ল্যাট ফুট কিনা, শোল্ডার পজিশন, হ্যান্ড পজিশন, হ্যাঁ ওগুলো দেখতে হয়, দেখে একটু স্পিড দেখি ওদের যে রানিংটা কিরকম ধরনের আছে এগুলো দেখে নিই, ফ্লেক্সিবল কিরকম ওটা দেখে নিই, বেশি ফ্লেক্সিবল হলে তো আর হবে না, আবার মোটামুটি ওইগুলো আমরা একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে আমরা ভর্তি করাই।
1: তাহলে একটা জিনিস জানতে চাই, পারম্পরিকভাবে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের যারা জিমনাস্ট বিশেষ করে মহিলারা ব্যালেন্সিং বিমের সবাই ভালো করছে, এটা কেন? এই একটা ইভেন্ট দীপা থেকে শুরু করে তার আগেও সবারই পছন্দ ব্যালেন্সিং বিম।
0: ব্যালেন্সিং বিমটা অ্যাকচুয়ালি আমারও ফেভারিট অ্যাপারেটাস ছিল ব্যালেন্সিং বিম। তো আমাদের ব্যালেন্সিং বিমে যে যখন আমি করেছিলাম তখন আমাদের স্যার বিশেষ নন্দী স্যার কিছু এক্সারসাইজ ছিল যেটা আমাদের যেটাকে বলে কুডো পয়েন্ট, যে আমাদের এক্সারসাইজের কিছু ক্যাটাগরি থাকে, ওইটা যেমন ধরেন এগুলা হচ্ছে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, এগুলো ডিফিকাল্টি, মানে এ ক্লাস সব থেকে কম ডিফিকাল্টি, এরকম করে ডিফিকাল্টি বাড়ে। তখন আমাদের আমার সময় তো স্যারে ওই ডিফিকাল্টির একটা এক্সারসাইজ করিয়েছিল, তো করানোর পরে ওইটা ইন্ডিয়াতে ফার্স্ট করিয়েছিলাম আমি। তো করার পরে
1: এটা
0: বিরাট কঠিন ছিল, ওইটা কঠিন ডি ক্লাসের এক্সারসাইজ তখন 1994 করাটা সবাই ভাবতেও পারেনি, এটা ডি ক্লাসের একটা এক্সারসাইজ করে নেবে তাও ব্যালেন্সিং বিমে। তো তখন পুরো তাক লেগে গেছিলো, বা আমাদের স্যার তাক লাগিয়ে দিয়েছিলো। ওইটার পর থেকে জিমনা ব্যালেন্সিং বিমে যখন আমি কম্পিটিশন করতে যেতাম তখন আমাকে ব্যালেন্সিং বিমে বলে তুমি যদি ব্যালেন্সিং বিমে তুমি গোল পাবি, এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল। তো যখনই বাইরে যেতাম তখন আমার ব্যালেন্সিং বিমে গোল থাকতোই, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল থাক।
2: দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন রাজ্যের প্রাক্তন মহিলা জিমনাস্ট তথা স্পোর্টস স্কুলের জিমনাস্টিক্সের প্রশিক্ষিকা বনশ্রী দেবনাথের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন নীলিমা সেনের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভিভিজি রামজি আইন 2025 সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্প নির্মাণে 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি রামজি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগার জায়গায় এসেছে। নতুন এই আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষে 100 দিন থেকে বাড়িয়ে

0: 125 দিন করা। কর্মসংস্থানের এই বাড়তি সুযোগ গ্রামীণ উন্নয়নের গতিকে যেমন ত্বরান্বিত করবে, তেমনি গ্রামীণ পরিবারগুলোকে আরও বেশি আয়ের নিরাপত্তা দেবে। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এই নতুন পরিকাঠামোয় যাতে কোন রকম বাধা ছাড়াই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় রেখে সরকার কাজ করছে।
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी।
0: দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এরাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG রামজি প্রকল্প চালু হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ পাবেন শ্রমিকরা। একটি প্রতিবেদন।
2: পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে আজ থেকে কার্যকর হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা VBG রামজি আইন। এর ফলে দীর্ঘদিনের 100 দিনের কাজের পরিবর্তে গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা চালু হয়েছে। নতুন আইনে গ্রামীণ কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থায়ী সম্পদ তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না পেলে ভাতা দেওয়ারও বিধান রাখা হয়েছে। পাশাপাশি মজুরি প্রদানের স্বচ্ছতা বাড়াতে বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং এবং সামাজিক নিরীক্ষার মতো ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে নতুন আইনে। কর্মদিবস 100 থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে এবং মহিলা শ্রমিকদের অংশগ্রহণ বাড়াতে কর্মস্থলে শিশু পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে নতুন প্রকল্প নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। তাদের অভিযোগ, প্রকল্পের কাঠামো বদলানোয় রাজ্যগুলির আর্থিক দায় বেড়ে গিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তিতে আজ 1,30,00,000 বেশি মহিলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, এই প্রকল্পে এখনও পর্যন্ত 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 26,00,000 আবেদনকারীর ফর্ম বাতিল করা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সর্বশেষ তথ্য অনুযায়ী 2 কোটির কাছাকাছি উপভোক্তা ছিলেন। এর মধ্যে ভারতীয় নন অথবা ভোটার তালিকায় নাম নেই কিংবা মৃত, স্থানান্তরিত এমন 27,00,000 মহিলার নাম পাওয়া যায়। এদের প্রত্যেকের নাম বাতিল করা হয়েছে।
3: লক্ষ্মী ভাণ্ডারের যে 2 কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম 27,00,000 এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে? 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না।
0: মোটরযান দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের আয়কর রিটার্ন ITR এর ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে, সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছেন, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট বলে গণ্য হবে। তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয়, সেক্ষেত্রে আদালত পদোন্নতি চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। অন্যদিকে স্বনির্ভর বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, সাধারণত বিগত 3 বছরের আয়কর রিটার্নে দেখানো আয়ের গড় ভিত্তি হিসেবে ধরা উচিত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এর বেঞ্চ জানিয়েছে, মোটর ভেহিকল আইনের অধীনে বার্ষিক আয় গণনার কোনো কঠোর বা বাঁধা ধরা নিয়ম থাকতে পারে না। তবে আয়কর রিটার্নের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বেতনভোগী এবং স্বনির্ভর ব্যক্তিদের মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে দিয়েছে আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির

0: দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি ছ লেনের সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এনএইচ 148 এই এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকারও বেশি খরচ হবে। এই প্রকল্পের ফলে পশ্চিম দিল্লির সঙ্গে দক্ষিণ দিল্লির যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা। এতে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। মুম্বাইতে আজ সকাল 8টা থেকে বিকেল 3টের মধ্যে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল থেকেই ক্রমাগত ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে মুম্বাই শহর এবং মেট্রোপলিটন এলাকায়। আবহাওয়া দপ্তর রত্নগিরিতে লাল সতর্কতা এবং মুম্বাই থানে, পালঘর ও কোঙ্কন এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ভারত আজ ফারুকাবাদের 125 বছরের পবিত্র শ্রী গুরু সিং সাভা সাহেব ধ্বংসের জন্য পাকিস্তানকে তীব্র নিন্দা করেছে। ঐতিহাসিক এই গুরুদ্বারাকে ধ্বংস করার জন্য বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে 2-0 ব্যবধানে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশে সড়ক পরিকাঠামো উন্নয়নে 2টি বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ 3 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পদে 1,500 কর্মী নিয়োগ করা হবে। প্রথম 2 বছর প্রবেশনে রাখা হবে, এরপর কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড 1 স্কেলে উন্নীত হবেন। সংশ্লিষ্ট পদে নিয়োগের পর কর্মীদের মাসিক বেতন হবে আনুমানিক 41,960 টাকা। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি থাকতে হবে। স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত হলেও আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে ছাড় থাকবে। যোগ্যতা যাচাইয়ে প্রিলিমিনারি, মেন এবং সাইকোমেট্রি টেস্টের সঙ্গে গ্রুপ এক্সারসাইজ নেওয়া হয়। উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে। আবেদন পদ্ধতি, ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। আবেদন মূল্য হিসেবে 750 টাকা। আগামী 8ই জুলাই আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে নেওয়া হবে। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ 8ই জুলাই 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC পদের নাম টিচিং ফ্যাকাল্টি বা প্রফেসর। মোট শূন্য পদ 118টি। যোগ্যতা, সংশ্লিষ্ট বিষয়ে MD অথবা MS বা সমমানের ডিগ্রি, নন মেডিকেল।

বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে পিএইচডি এবং নির্ধারিত শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পে লেভেল 13 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা পর্যন্ত, সাথে থাকবে প্রযোজ্য ভাতা। নিয়োগ পদ্ধতি আবেদনপত্র যাচাই ও সাক্ষাৎকার, আবেদনের মাধ্যম অফলাইন, শেষ তারিখ 27 জুলাই 2026। অফিসিয়াল ওয়েবসাইট www.esic.gov.in। আবারও জানিয়ে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ 27 জুলাই 2026। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন মান্নাদের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ। অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান সকাল 6:15 বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রমিতা মল্লিক। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। যুবাদের নিয়ে ককবরক অনুষ্ঠান জায়নক সকাল 8:40। সকাল 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। সকাল 9:30 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান চোখের এং বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন মহিলা মহল। দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুমিতা তালুকদার। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। লোকগীতি শুনবেন বিকেল 5:40 শিল্পী সজিন দেববর্মন। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার প্রসঙ্গে বলবেন ডক্টর মৃন্ময় আচার্য। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:10 শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীত। রাত 8:30 মান্নাদের কণ্ঠে শুনবেন ভক্তিমূলক গান। আধুনিক গান শুনবেন অমিত কুমারের কণ্ঠে রাত 9:00। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 অনুষ্ঠান নতুন আলোর দিশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 57%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে।